救いでんじゃりこれん。サル・フランシス・ドレイク、たる、シモドロポテ、ビッシュ・ブロモン・シモプトコリ、イングランド・フィレジャン、ポナラショ、アシシャル・ラスケディネ。ショロショ、シャタシ、ロミアン・ジョッデ、エテンセル・パテネネ、オボステト、ウスマニオ・ゴラバラデル・ゴダメ、ベネシオ・バヒニル・ゴラバショネ、アンシク・ドンショハイ。1687সালে আজকের দিনে 1688 আস্টারডামের নগর পরিষদ ইংল্যান্ডে আরেন্স উইলিয়ামের আক্রমণ সমর্থনের পক্ষে ভোট দেয় এবং গৌরবময় বিপ্লবে পরিণত হয়। 1688 সালে আজকের দিনে 1777 এ দিনে ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে নেয়। জর্জ ওয়াশিংটন টমাস জেফারসনকে প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ করেন 1789 সালের আজকের দিনে। 1799 দ্বিতীয় কোয়ালিশনের যুদ্ধে ফরাসি বাহিনী জুরিখের দ্বিতীয় যুদ্ধে অস্ট্রো রুশ বাহিনীকে পরাজিত করে। সুইডেনের রিক্সডাগ কর্তৃক নতুন উত্তরাধিকার আইন গৃহীত হয় এবং জ বাতিস্তো বেননেদাতো সুইডিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী হন 1810 সালের আজকের দিনে। 1841 ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন। এমিল বার্নিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র গ্রামোফোন প্যাটেন্ট করেন 1887 সালের আজকের দিনে। 1905 আলবার্ট আইনস্টাইন তার অ্যানাস মিরাবিলিস গবেষণাপত্রের তৃতীয়টি প্রকাশ করেন, সেখানে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব উপস্থাপন করা হয়। 1905 সালের আজকের এই দিনে 1907 ইংল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা 1907 নিউজিল্যান্ড ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। 1914 এই দিনে ফেডারেশন ট্রেড কমিশন আইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেশন ট্রেড কমিশন প্রতিষ্ঠিত হয়। 1907 এই দিনে প্রথম বিশ্বযুদ্ধে পলিগন উডের যুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধে মিউজ আর্গন আক্রমণ শুরু হয় 1918 সালের আজকের দিনে। 1919 ইউক্রেনীয় স্বাধীনতা যুদ্ধে ইউক্রেনের বিপ্লবী বিদ্রোহী বাহিনী পেরোগোনাভকার যুদ্ধে শ্বেত রুশ স্বেচ্ছাসেবী বাহিনীকে পরাজিত করে। 1923 এই দিনে জার্মান সরকার রোর অঞ্চলে ফরাসি ও বেলজীয় দখলদারিত্বের বিরুদ্ধে নিষ্ক্রিয় প্রতিরোধ বন্ধের ঘোষণা দেয়। 1932 এ সালে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন। গ্যাংস্টার মেশিনগান কেলি এফবিআইয়ের কাছে আত্মসমর্পণের সময় গুলি করবেন না জি ম্যান বলে চিৎকার করেন, যা এফবিআইয়ের এজেন্টের নামে ডাকনামে পরিণত হয় 1933 সালের আজকের দিনে। 1936 স্পেনীয় গৃহযুদ্ধে লুইস কোম্পানিস কাতালোনিয়া জেনারে লিটার্ট পুনর্গঠন করেন, সেখানে পি ইউ

ইএম ও ন্যাশনাল ফেডারেশন অব লেবার সরকার যোগ দেয়। 1942 সালের আজকের দিনে ভারতে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ সিএসআইআর প্রতিষ্ঠিত হয়। 1942 সালের এই দিনেই হলোকস্ট চলাকালে জ্যেষ্ঠ এসএস কর্মকর্তা আগস্ট ফ্রাঙ্ক ইহুদিদের বিতরণের বিষয়ে একটি স্মারকলিপি জারি করেন। 1950 এই দিনে জাতিসংঘ বাহিনী উত্তর কোরিয়ার কাছ থেকে সিউল পুনর্দখল করেন। 1950 সালের এই দিনেই ইন্দোনেশিয়া জাতিসংঘের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। যুক্তরাজ্যে চিনির রেশন ব্যবস্থা সমাপ্ত হয় 1953 সালের আজকের দিনে। 1954 এই দিনে জাপানের সোগারো প্রণালীতে টাইফুনের সময় জাপানের রেল ফেরি তোয়ামারু ডুবে গেলে 1172 জন যাত্রী নিহত হন। 1959 জাপানের হনশুতে দুদিনব্যাপী টাইফুনের ফলে 4,500 লোকের প্রাণহানি ঘটে। 1960 এদিনে শিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল দুজন প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে। 1960 সালের আজকের দিনে ফিডেল কাস্ত্রো ইউএসআর এর প্রতি কিউবার সমর্থন জানান। 1962 এদিনে উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয়। সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করেন 1968 সালের আজকের দিনে। 1973 সালের আজকের দিনে কনকর্ড বিমান রেকর্ড সময়ে কোথাও না থেমে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। এয়ার ক্যারিবিয়ান ফ্লাইট 309 সান হুয়ানের রেসিডেন্সিয়াল লাস কমার্সে বিধ্বস্ত হলে 6 যাত্রী নিহত হন। তারিখ হল 1978। 1980 এদিনে মিউনিখে অক্টোবর ফেস্টে সন্ত্রাসী বোমা হামলায় 13 নিহত ও 213 আহত হন। সোভিয়েত বিমান বাহিনীর কর্মকর্তা স্তানিস্লাভ পেত্রভ আগত পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সতর্কতাকে কম্পিউটারের ভুল হিসেবে শনাক্ত করে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ করেন 1983 সালের আজকের দিনে। 1983 সালের এই দিনেই সুয়েজ 7 বা 7 এস্টিনং 16L সলিউট 7 মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর উদ্দেশ্যে উৎক্ষেপণের সময় উৎক্ষেপণ মঞ্চে বিস্ফোরিত হয়, তবে উৎক্ষেপণ পরিত্রাণ ব্যবস্থা সক্রিয় হওয়ায় নভোচারীরা রক্ষা পেয়ে যান। 1983 1984 যুক্তরাজ্যে ও চীন 1997 সালে হংকংয়ের সার্বভৌমত্ব হস্তান্তরে সম্মত হন। 1987 সালের এই দিনে কলকাতায় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি প্রতিষ্ঠিত হয়। নাইজেরীয় বিমান বাহিনীর একটি লকহিড সি 130 হারকিউলিস লাগোসের এজিকবোতে বিধ্বস্ত হলে 159 জন যাত্রী নিহত হন 1992 সালের আজকের দিনে। 1994 সালের আজকের দিনে একটি ইয়াকুব লেপ ইয়াক 40 ভানাভারার কাছে নদীতে বিধ্বস্ত হলে 24 জন যাত্রী নিহত হন।
সাল 1997 গারুদা ইন্ডোনেশিয়ার একটি এয়ারবাস A300 মেদান বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হলে 234 জন যাত্রী নিহত হন। 1997 সালের এই দিনে ইতালির ওমব্রিয়া ও মার্কে অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে, ফলে আর সিসির সেন্ট ফ্রান্সিসের বেসালিকার একটি অংশ ধসে পড়ে। 2000 সালের আজকে দিনে প্রাগে IMF ও বিশ্বব্যাংকের সম্মেলনের সময় বিশ্বায়ন বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেয়। 2000 সালের এই দিনেই পারস্যের কাছে এজিয়ান সাগরে এক্সপ্রেস সামিনা জাহাজ ডুবে 80 জন যাত্রী নিহত হন। 2002 সালের আজকে দিনে অতিরিক্ত যাত্রী বোঝাই সেনেগালের একটি ফেরি এমবি লে জুলা গাম্বিয়ার উপকূলে উল্টে যায়, এর ফলে 1000 জন যাত্রী নিহত হন। টাইফুন ক্যাতাসানা ফিলিপাইন্স, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও থাইল্যান্ডে আঘাত হানে, এতে 700 জনের বেশি মৃত্যু ঘটে 2009 সালের আজকের দিনে। সাল 2010 মেনিলার দিলা সালে বিশ্ববিদ্যালয়ের কাছে ফিলিপাইন বার পরীক্ষার সময় বোমা হামলায় 47 জন নিহত হন 2010 সালের আজকের দিনে। মেক্সিকোর ইকুয়ালায় একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজের 43 জন শিক্ষার্থী গণ অপহরণের শিকার হন 2014 সালের আজকে দিনে। 2022 সালের আজকে দিনে রাশিয়ার উদমুর্তিয়ার ইজেবক্সকে একটি স্কুলে গণ গুলিবর্ষণে 11 জন শিশুসহ 18 জন নিহত হন। 2024 সালের আজকে দিনে হারিকেন হেলেন ফ্লোরিডার পেরিতে ক্যাটাগরি 4 হারিকেন হিসেবে আঘাত হানে, যাতে 250 জনের বেশি মানুষ নিহত হন এবং এটি হারিকেন ক্যাটাগরির পর মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হারিকেনে পরিণত হয়। বন্ধুরা শুনছেন অনুষ্ঠান আজ সকালে। এবারে জন্ম জনি অ্যাপেল সিড, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোল মডেল পরিবেশবিদ। এর জন্ম 1774 সালের আজকে দিনে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি 19 শতকে বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং গদ্যকারের জন্ম 1820 সালের আজকে দিনে। গোলাম ভিক নৈরাক, ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি, এর জন্ম 1876 সালের আজকে দিনে। এডমন্ড গোরেন, ইংরেজ অভিনেতার জন্ম 1877 সালের আজকে দিনে। ইংরেজ কবি ও সাহিত্যিক টিএস এলিয়ট, এর জন্ম 1888 সালের আজকে দিনে। জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার, এর জন্ম 1889 সালের আজকে দিনে। চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার, গল্পকার, ঔপন্যাসিক এবং অভিনেতা হীরেন বসুর জন্ম 1903 সালের আজকে দিনে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তেবাগা আন্দোলনের অন্যতম নেতা কংসারি হালদার, এর জন্ম 1910 সালের আজকে দিনে। দেব আনন্দ, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক, এর জন্ম 1923 সালের আজকে দিনে। 1926 আব্দুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। মনমোহন সিং, ভারতীয় রাজনীতিবিদ ও
ভারতের চোদ্দতম প্রেসিডেন্ট, দুঃখিত চোদ্দতম প্রধানমন্ত্রী, যার জন্ম 1932 সালের আজকে দিনে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের মহিলা শাখার প্রধান উইনি ম্যান্ডেলা এর জন্ম 1936 সালের আজকে দিনে। বন্ধুরা, আমরা দেখে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনটিকে। এবারে সংবাদ। আগামী 28 সেপ্টেম্বর 2026 ইংরেজি সোমবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সুচারুভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশ বলে দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত নির্বাচন ক্ষেত্র সমূহে বিএনএসএস এর অধীন 163 ধারা আইন জারি করেছেন। আদেশনামায় বলা হয়েছে 26 সেপ্টেম্বর বিকেল 4টা থেকে 29 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত নির্বাচন ক্ষেত্র সমূহ এবং ভোট গ্রহণ কেন্দ্রে কোনোরকমভাবে ভোটারদের প্রভাবিত করা যাবে না। নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী, নিয়োজিত নিরাপত্তা কর্মী এবং বৈধ ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি বিনা অনুমতিতে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভোট গ্রহণ কেন্দ্রের 200 মিটার এলাকার মধ্যে কোনোরকম সভা সমাবেশ মিছিল করা যাবে না। নির্বাচনী কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো প্রকার যানবাহন ওই এলাকায় প্রবেশ বা চলাচল করতে পারবে না। আইন অমান্যকারীগণ বিএনএসএস এর 126 ধারা অনুযায়ী অভিযুক্ত হবেন। আগামী 28 সেপ্টেম্বর 2026 ইংরাজি অনুষ্ঠিতব্য ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচন উপলক্ষে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে আগামী 26 থেকে মানে আজ 26 থেকে 28 সেপ্টেম্বর এবং নির্বাচনী ফলাফল ঘোষণার দিন আগামী 5 অক্টোবর দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত দেশি এবং বিদেশি মদের দোকান বন্ধ থাকবে। এই সংবাদে জানিয়েছেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এবং সমাহর্তা। দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসকের কার্যালয় থেকে এক আদেশ মূলে জানানো হয়েছে যে বিলোনিয়া এবং সাবরু মহকুমার সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারী এবং সমাজবিরোধী কার্যকলাপের আশঙ্কা রয়েছে, যা শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। এজন্য দক্ষিণ ত্রিপুরা জেলাশাসক ও সমাহর্তা বিএনএসএস 2023 এর 163 ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা বলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। এই বিধিনিষেধগুলি হল বিলোনিয়া এবং সাবরু মহকুমার ইন্দো বাংলা সীমান্তের 500 মিটারের মধ্যে রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত সর্বসাধারণের অবাধ যাতায়াত ও যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত 4 জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত এলাকায় রাত 8টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার অথবা বিলোনিয়া ও সাবরু মহকুমার শাসকের কাছ থেকে নেওয়া বৈধ অনুমতি ছাড়া ওইসব এলাকায় চলাচল করতে পারবে না। আন্তর্জাতিক সীমান্তের 5 কিলোমিটার এর মধ্যে 5 বা ততোধিক ব্যক্তির মিছিল, সমাবেশ এবং অস্ত্রশস্ত্র, দা, লাঠি, পাথর সহ কোনো সরঞ্জাম বহন করতে পারবে না। আন্তর্জাতিক সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চিনি, শিশু খাদ্য, টায়ার, টিউব, বর্জ্য তেল, ডাল প্রভৃতি বহন নিষিদ্ধ থাকবে। এই আইন

অবধ থাকবে আগামী 3রা ডিসেম্বর পর্যন্ত। শুনলেন অনুষ্ঠান আজ সকালে আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্রে বাংলায় সংবাদ, এবং এরপরে পর্যায়ক্রমে কক্সবাজার স্থানে বাংলার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে।

0: শুনলেন প্রাত্যহিকে এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বারাণগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশমন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। উপসাগরীয় এলাকায় এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর থেকে নৌ অবরোধ তুলে নিলে ৭ দিনের মধ্যে তারা হরমুজ প্রণালী আবারও খুলে দেবে বলে ইরান প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। বর্ণ পরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলা নবজাগরণের পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন যথাযথ মর্যাদায় আজ পালিত হচ্ছে। এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত ২টি সোনা সহ ২৪টি পদক নিয়ে তালিকার দ্বাদশ স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী পদক জয়ী ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন একমাত্র সকলের অংশগ্রহণ এবং অবদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। তিনি গতকাল সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে বারাণগরগামী সেবাযাত্রীদের সঙ্গে ভার্চুয়াল কথোপকথনের সময় এই মন্তব্য করেন। তিনি বলেন বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তার মোকাবিলা করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।
2: আমি আত্মনির্ভর ভারত বানানা হয়। চুনৌতিয়া আয়েগি, চুনৌতিয়া কো চুনৌতি দেনে কা তো সংস্কার লেকর কে হাম চলে হ্যায়। ইসলিয়ে হামে হর দিন এক নই উর্জা লেকর সেবা ভাব কে সাথ রাষ্ট্র কল্যাণ, রাষ্ট্র সেবা কা কাম, জনসেবা সে রাষ্ট্র সেবা, ইস মন্ত্র কো জিনা হ্যায়। ইস যাত্রা মে ভি জিতনে জাদা লোগো কো সেবা কে কাম মে জোড়েঙ্গে ইয়ে যাত্রা উতনি জাদা সফল হোগি।
1: শ্রী মোদী বলেন গত ১২ বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে, উন্নতি হয়েছে গ্রামীণ পরিকাঠামোরও। প্রধানমন্ত্রী সেবাযাত্রীদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি তাদের দৈনন্দিন অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে ডায়েরি রাখারও অনুরোধ জানান। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মণ্যম জয়শঙ্কর আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন। এই অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। অধিবেশনের ফাঁকে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকেও মিলিত হন। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান নাবিক ও জাহাজদের জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সকলকে সচেতন হতে হবে। ভারত ও লাইবেরিয়া জাহাজ ও নাবিকদের নিরাপত্তা রক্ষায় এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অধিকাংশ নাবিকই ভারত থেকে সমুদ্রপথে পাড়ি দেন। অন্যদিকে লাইবেরিয়া থেকেই বিশ্বের সব থেকে বেশি জাহাজ নিবন্ধিত হয়। জাহাজ ও নাবিকদের সুরক্ষায় এই দুই দেশ একজোট হয়ে যে উদ্যোগ নিয়েছে তার লক্ষ্য হল সমুদ্রপথে নিরাপত্তা আরও জোরদার করা এবং প্রতিটি নাবিক ও সংশ্লিষ্ট পক্ষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করা।
3: India and Liberia joined hands to propose the idea of establishing a group of friends on safety and security of shipping and seafarers. This would be a group that focuses on various aspects of maritime trade, safety and security. This group of friends consists of major ship-owning member states, countries with the largest number of ship registries, and those who provide the maximum numbers to seafaring. We would like to chart a trajectory for the group in a consultative manner.
1: এই প্রসঙ্গে তিনি ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারমুডার জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়। একই সঙ্গে হরমুজ প্রণালীতে পানামার তেলবাহী ট্যাঙ্কারের ওপর আক্রমণে এক ভারতীয় নাবিকের নিখোঁজ হওয়ার প্রসঙ্গটিও উত্থাপিত হয় বিদেশমন্ত্রীর ভাষণে। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ হিমালয় পার্বত্য অঞ্চলে হরপাবানের মতো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত ও চীনের সঙ্গে যৌথভাবে একটি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮১তম অধিবেশনে তিনি বলেন উষ্ণায়নের ফলে হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, এ কারণে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম বলে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যেখানে তিনটি দেশ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য সহ জলবায়ু পূর্বাভাস সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সম্প্রতি হরপাবানের পর ভারত সহ বিভিন্ন দেশের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইরান প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেয়, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারা সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে, এ কারণে হিমালয়ান ক্লাইমেট রেজিলিয়েন্স মেকানিজম বলে একটি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে, যেখানে তিনটি দেশ কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তথ্য সহ জলবায়ু পূর্বাভাস সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সম্প্রতি হরপা বানের পর ভারত সহ বিভিন্ন দেশের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইরান প্রস্তাব দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলির উপর থেকে নৌ অবরোধ তুলে নেয়, ইরানের তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং লেবানন সহ সংশ্লিষ্ট এলাকায় যুদ্ধবিরতি মেনে চলে, তাহলে তারা সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আবারও খুলে দেবে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনাও শুরু করবে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের বাইরে সাংবাদিকদের ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্থগিত আলোচনাও আবার শুরু হবে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ওয়াশিংটন ডিসিতে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ হয়েছে, তবে এই সফরের সময় ব্যবসা বাণিজ্যের বিষয়ে অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিদেশ নীতি নিয়ে আলোচনা হলেও বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশের মধ্যে কোনো বড় ধরনের নতুন চুক্তি স্বাক্ষরিত হয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, তাদের মধ্যে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ ছিল, কৃষক সহ সকলের জন্য, যা অত্যন্ত ইতিবাচক। মরক্কোয় অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি সেদেশের সংসদীয় নির্বাচনে এগিয়ে রয়েছে। 395টি আসনের মধ্যে 97টি পেয়েছে এই দল, যদিও স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠন করতে হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়া নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে যে বিশেষ নিবিড় সংশোধনী 2026 আওতায় আগামী 29 এবং 30 তারিখে রাজধানীর বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য বিশেষ শিবির আয়োজন করতে হবে। 18 থেকে 25 বছর বয়সী যেসব ছাত্রছাত্রী ভোটার হিসেবে নিবন্ধনের যোগ্য, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ফর্ম 6 পূরণের ক্ষেত্রে বিল ওরা তাদের সহায়তা করবে। জলশক্তি মন্ত্রী সি আর পাতিল বলেছেন, জল নিরাপত্তা নিশ্চিত করা সরকার, শিল্পক্ষেত্র এবং সাধারণ নাগরিকের দায়িত্ব। নতুন দিল্লিতে গতকাল 9ম আন্তর্জাতিক জল সপ্তাহের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবার সময় তিনি একথা বলেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা, মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এই উপলক্ষে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ পুরসভার আধিকারিকরা ও বিশিষ্টজনেরা বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। উত্তরপ্রদেশের অতি ভারী বৃষ্টির জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। রাজধানী লখনৌ সহ বিভিন্ন জেলার সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক। ওই জেলাগুলিতে 12 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। রাজ্যের ত্রাণ কমিশনার ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় সকলকে সতর্ক থাকতে বলেছেন। মূলত রাজ্যের পশ্চিমাঞ্চলে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রূপপ্রাপ্তি ইতিহাস তৈরি করেছে। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। তিনি 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ডে দৌড় শেষ করে নতুন জাতীয় রেকর্ড করেছেন। এই বিভাগে সোনা পেয়েছেন জাপানের ইয়ামাশিতা। পুরুষদের 10,000 মিটার ইভেন্টে গুলবীর সিং এর রৌপ্য পদক প্রাপ্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী মনপ্রীত কৌরকেও এই প্রতিযোগিতায় শর্টপাট ইভেন্টে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানান। এছাড়া মহিলাদের পোল ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভের জন্য বারানিকা এলাঙ্গভানকেও অভিনন্দন জানান তিনি। ভারত 2টি সোনা, 10টি রূপো ও 12টি ব্রোঞ্জ সহ 24টি পদক নিয়ে তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দল উভয়ই ফাইনালে উঠেছে। শেষে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রধানমন্ত্রী বলেছেন গত 12 বছরে দেশের গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য অনেকটাই কমেছে। তিনি সেবা সংকল্প অভিযানের আওতায় বারাণসী থেকে ভারনগরগামী সেবাযাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় এই মন্তব্য করেন। বিদেশ মন্ত্রী আজ রাষ্ট্রসংঘ সাধারণ সভায় 81তম অধিবেশনে ভাষণ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। এডিসি ভিলেজ নির্বাচনে আজ বিকেল 4টায় আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে। আগামী 28 সেপ্টেম্বর সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট নেওয়া হবে। ভোট গণনা হবে 5ই অক্টোবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রসংঘ সংস্কারে অগ্রগতি না হওয়ায় আন্তর্জাতিক মহলে হতাশা বাড়ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে গতকাল তিনি বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতা প্রতিফলিত করতে রাষ্ট্রসংঘের সংস্কার জরুরি এবং মতামতের পর ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। দক্ষিণ বিশ্বের দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ছে বলেও তিনি জানান। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আসন্ন পুর ও নগর সংস্থাগুলির নির্বাচনে ভোটগ্রহণ কেন্দ্র 783টি। পুর ও নগর সংস্থাগুলির সাধারণ নির্বাচনকে সামনে রেখে গতকাল আগরতলা পুর নিগম সহ সমগ্র রাজ্যে 21টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে আগরতলা পুর নিগম এলাকায় ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 439টি। আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী। বিধবা বিবাহ প্রচলনকারী এই মহাপুরুষের 207তম জন্মজয়ন্তী সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের অশান্ত এলাকায় সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন বা আফসপার মেয়াদ আরো 6 মাস বাড়িয়েছে। আগামী 1 অক্টোবর থেকে এই মেয়াদ কার্যকর হবে। মণিপুরে 13টি থানার আওতাধীন এলাকা বাদ দিয়ে সমগ্র রাজ্যে আফসপা বহাল থাকবে। নাগাল্যান্ডের 9টি জেলাতে আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশের 3 জেলায় এবং অসম সংলগ্ন নামসাই জেলার নামসাই, মহাদেবপুর ও চৌখাম থানার আওতাধীন এলাকায়ও আফসপার মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, বন্দে মাতরম কেবল একটি গান নয়, এটি ভারতের জাতীয় চেতনা, অখণ্ডতা এবং শক্তি ও সমৃদ্ধির এক প্রতীক। আগরতলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে গতকাল বন্দে মাতরম জাতীয় গানের 150তম বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। গান্ধীগ্রামের ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যপাল আরো বলেন, পরাধীন ভারতের স্বাধীনতা সংগ্রামে কোটি কোটি ভারতবাসীকে এক সূত্রে বাঁধতে বন্দে মাতরম গান যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজকের দিনে বন্দে মাতরম আরো বেশি গৌরবান্বিত হয়েছে বলেও রাজ্যপাল উল্লেখ করেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে পুনরায় 3 বছরের জন্য নিযুক্তি পেলেন ঝর্ণা দেববর্মা। একই সঙ্গে সুজাতা দেব, মেঘাপাল চৌধুরী এবং মাম্পি দাস নতুন সদস্য হিসেবে একই মেয়াদে নিয়োজিত হয়েছেন। গতকাল সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের বিশেষ সচিব

এক বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাত অনুষ্ঠানের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। দুর্গাপূজা উপলক্ষে আগামী 17 থেকে 20 অক্টোবর পর্যন্ত আগরতলা শহরের বিভিন্ন রাস্তায় বিকেল 5টা থেকে রাত 1টা

উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী দীনদয়াল উপাধ্যায়ের জীবন ও কর্মধারা এবং একাত্ম মানববাদ দর্শনের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। এশিয়ান গেমসে পুরুষদের 10,000 মিটার দৌড়ে রূপ জিতলেন ভারতের গুলবীর সিং। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন কমলজিৎ ও সুরচিন্দর সিং। 2টি সোনা, 9টি রূপ এবং 12টি ব্রোঞ্জ সহ এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 23টি পদক জয়লাভ করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলেও পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা যতনি সাকথার মুং তাই মানজাক মুম্বাই হামসাজাক ভারত নাম তিসাই মানু হনই সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া বারাণসী নি সিমি ভাতনগর জোড়া সেবা সংকল্প অভিযান নিয়ে যাত্রা ও মানজাক নয় সেবা যাত্রী রকবাই ভার্চুয়াল তৈ ককলাম সালাইমাব মন্ত্রীবক্রক অ ককন সাকা শিকলা রোগব সেবানী সেবাই ও যাত্রা নাসারুই টঙ্গ হুনে খা তংথকমানি কক সাকা মন্ত্রীবক্রক মন্ত্রীবক্রক তৈব সাকা কামি আমচাইনি তাং বেখ্রেপ হামসামং অংখা তৈ হাকতনি ব্রিরকনি শাক পৈটু চামাব বাংখা বন্দে মাতরম আবর চাপমং সিমিয়া আব ভারতনি বসং হামসামং থানচা ফান্তাই হামক্রাইনি মারি হনে খুরসাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডিনালো আগরতলা ও মিয়া ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি টাউন হল বন্দে মাতরম বসম চাপমংনি বিশি সারা বাচি পুংমা পালাইমানোরগৈ সংসাজাক পান্ডা অকক নসাকা ব গান্ধী গ্রামনি ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির সংসাজাক পান্ডা হাস্তেফা শাখা ইয়কমা মানমা চবা ও রোজাক রোজাক ভারতনি লুকুরকন বন্দে মাতরম চাপং থানসা খাইনা ও নাংমানি বারজা ইয়াসাক লাংখা কেন্দ্র হাপাং মণিপুর নাগাল্যান্ড তাই অরুণাচল প্রদেশ নি কেবেং মুঙ্গনাং কিচাসক আমচাইয় নাইমথাং বাহিনী আলাইদা ফান কেরং এবা আপসপা জরা তৈব তালদক বাংরজাখা বুসকাং অক্টোবর তালনি সিমি অজরা বাংরমা সামঙ্গ ফনাংজাগানে মণিপুরনি কাইচিথাম থানা আমচাইনকারী বেবাক হাস্তেব আপসপা ফিনজাক টঙ্গানে নাগাল্যান্ডনি কাইচুকু হাংকর অ কেরংনি জরা বাংরজাখা আবনকারী অরুণাচল প্রদেশনি কাইথাম হাংকর তৈ আসাম গানানি নামসাই হাংকরনি নামসাই মহাদেবপুর তৈ চৌখাম থানানি বিশিং আমচাইয় ও আপসপানি জরা তালদক বাংরজাখা এডিসি বিলেট চংবারী পান্ডাতৈ আওয়াইমুং তিনি শারীরিক দামপ্রিয় পায়ানে অতালনি নৈচি চার শালমারি ফং দাম স্নিনি সিমি বোট ইয়াসাক জাগানে হাস্তে চংবারী কমিশনী তাংরা অনুরাগ সেন সাকা কাইব্রী চিব্রী ব্লক কাইনৈ সাই চুকুরা বাচি আচুক থায় বোট ইয়াসাক জাগানে বোটলেখা জাগানে অক্টোবর তালনি বা শালমারি অসামতাইন রুগৈ বুসকাং অক্টোবর তালনি চি সিনি শালমারি নিসিমি নৈচি শালমারি জরা আগরতলা আউলিনি জুদা জুদা লামাবো শারীরিক দাম্পানিসিমি হর দামসা জরা মালখুং থাংলাইশু কিচাসক মানাবক সিনজাক টঙ্গানে ট্রাফিক পুলিশ সুপার কান্তা জাঙ্গীর শাখা আগরতলা ট্রাফিক ভবন ককতুমা থুমনাই রকনি থুম অ ককতুমা নরেখা ব শাখা অশানি জরা শারীরিক দাম্পানিসিমি ফুং দামদক জরা আগরতলা আউলি লরি থাংলাইশু খ্লাইমা ও ব মানাবক সিনজাক টঙ্গানে উনকৌটি হাংকর ফটিগ্রাইনি নজরুল কলা কেন্দ্র ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি ফিল সারা আছি আচাইমা সালনরুগৈ মিয়া সংসাজাক পান্দানো চেঙ্গিরিখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস ককথুম হুকুমু নাইকুংনি চেতনবাই সংসাজাক পান্দা দীনদয়াল উপাধ্যায়নি লাংমাতেই সামুং তাংলাংমানে কক রকনতেই কক নারক লাইখা পান্দাও মানজাংনাই রক পান্দা আমচাইনি লুকু আদংতে অফিসার রক মানজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনাফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশিংতৈ হাকতর তাই বুই হাকতনি লুকুরকবাই ককলাম সালাইয়ানে অব মন কি বাতনি ফিল সারা থামচিচার বেরেমনি পান্ডা অ পান্ডা আকাশবাণী তৈ দূরদর্শনী বেবাক নেটওয়ার্ক আকাশবাণী ককতুমা ওয়েব বেদেকনি ওয়েবসাইট www.newsonair.com তৈ নিউজ অন এআইআর মোবাইল এপ খনাই মানবায়ানে পান্ডা আকাশবাণী ডিডি নিউজ।

0: ত্রিবক্রক নি নাইখুং এবা কক থুমতে আওয়াই কক চং লাইনক নি ইউটিউব চ্যানেল ও খনাই মানবায়ানে পান্দা পাইমানি ইয়াগুলো আমচাইনি কক বাই খনার জাগানে ও আমচাইনি পান্দা হর দাম চারতাই তেই ওয়াইশা খনার জাগানে হাস্তে ব্রীনাই খ্রাইনি চেয়ারপার্সন অঙ্গই হাইনো হাই বিশিক থামনি বাগই চংজাক ফিরকা জর্ণা দেব বর্মা সুজাতা দেব মেঘা পাল চৌধুরী তে মাম্পি দাস বকতাল আদং জগ অঙ্গই বিশিক থামনি বাগই চংজাক ফিরকা মিয়া হদা রং তে হদা হামক্রাই নাইখুনি আলাইদা তাংক্রা কক মুংকাইসাও ও কক তুমানো রেখা এশিয়ান গেমস হোসলা রকনি চি সাই মিটার খাসিক লাইমাও রূপ ফাইয়াক মোমানখা ভারতনি গুলবীর সিং চি মিটার এয়ার পিস্তল মিক্স ইভেন্ট রাংচাকনি ইয়াক মোমানখা কমলজিৎ তৈ সুরুচি ইন্দ্র সিং কাইনৈ রাংচাক কাইচুকু রূপ ফাই তৈ কাইচি নৈ ব্রুন্সন খবৈ এশিয়ান গেমস ও ভারত তাবুকসাক জরা কাইনৈ চি থাম ইয়াকমু মানখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক চন্দ্রমুকমু অরণি পুইলা ডিভিশন লীগ ফুটবল মিয়া সানজানি থাইমাব কপ্লাইংখা এগিয়ে চলো সংঘ উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থাইমাব এগিয়ে চলো সংঘ নৈশা গোলনি ফেরবাই ফরওয়ার্ড ক্লাবন মেচেনখা তাবুক নবার তিবারনি ককতমা তিনি নখা কিচা মনাকজাক টঙ্গানে হাস্তেনি বেবা খাঙ্কর ফেরাঙ্ক গই ওয়াতৈ ওয়াউই মানু হুনি হজাক লাইকা নবার তিবার নাইখুং তিনি সালি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানে তিনি আইচুক বুখাগ খামানি তুংমারি টংমানি নৈচিবা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস ককব্রকাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উল্লি ককতমা আওয়াই ইংগানে সানজা দামসনি তামৈ সতি ব্রৈজিবাও
1: আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিও দেখার সময় সকাল 7:48 হয়ে 14 সেকেন্ড শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান পরিবেশনায় সুমিত্র বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ পরিবেশিত হল গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, পরিবেশন করলেন সুমিত্র বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মিলনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

সুন্দর এর সৌন্দর্যটা এক একজন মানুষের কাছে এক এক রকম। কারোর চোখে কুচ্ছিত হতে পারে, আবার কারোর চোখে সে কুচ্ছিতটাই সুন্দর হতে পারে। শুনবো মাদার ছবির গানটি, কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার বীরেশ্বর সরকার।

মানুষের যদি একান্ত ইচ্ছা থাকে তাহলে বারবার হেরেও জয়লাভ করতে পারে, খুঁজে পেতে পারে তার অবিষ্ট লক্ষ্য। শুনব বালুচরী ছবির গানটি, গানের শিল্পী শ্যামল মিত্র, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রাজেন সরকার।

ফুল আর ফুলের কলি নিয়ে কত গান কবিতা এই জগৎ সংসারের মাঝে, এবং এই ফুলের মাহাত্ম বিশাল। আবার কোনো ফুল খোপায় ওঠে, কোনো ফুল দেবচরণে পড়ে, আবার কোনো ফুল ঝরেও যায়। শুনব অনুসন্ধান ছবিটি গান। গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার রাহুল দেববর্মণ।

বন্ধুরা, নতুনত্বের আগমনে পুরাতনে বিদায় হয়, তবে পুরাতনের রেশ থেকে যায়। সে নতুন আবার পুরাতন হয় এবং আবার আসে নতুন। এই হলো পৃথিবীর গতিচক্র। শুনব অজানা শপথ ছবির গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি। গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার শিল্পী নিজেই।

বন্ধুরা, কয়েকজন বন্ধু যখন একসঙ্গে মিলিত হয় এবং যদি হয় হরিহর আত্মা, তখন গল্প আড্ডার এবং অভিযানের কোনো শেষ সীমা থাকে না। মুহূর্তে মুহূর্তে তার দিক পাল্টায়, মত পাল্টায় এবং তখন সাহসটা যেন দ্বিগুণ বেড়ে যায়। শুনব চার মূর্তির ছবির গানটি। গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাস, আর শিল্পী মান্না দেব।

0: ফ্যাশন যুগে যুগে পাল্টে যায়, আবার এক একজনের ফ্যাশনকে আরেকজনের কটুদৃষ্টিতে দেখে। শুরু হয়ে যায় নানা সমালোচনা, সমালোচনার ঝড় বয়ে যায়। আসলে ফ্যাশন যার যেমন তেমনই হওয়া উচিত। সময় কাল পাত্র দেখে ফ্যাশন করাটা সঠিক মনে হয়, তাহলে কোনো সমালোচনা হবে না। শুনব ময়না ছবির গান। গানটি গেয়েছেন তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন সত্যেন গঙ্গোপাধ্যায় এবং সুরকার অনুপম মুখোপাধ্যায়।
1: রাজা শোনো, ফকির শোনো, কুলি চাষি মজুর শোনো, শোনো সত্যি কথা।

জীবন যার যেরকম, জীবন যার যেরকম, যে যেমনভাবে সাজিয়ে নেয় সেভাবেই হয়। শুনব অগবধ সুন্দরী ছবির গান, কিশোর কুমারের কণ্ঠে, গীতিকার বিভূতি মুখোপাধ্যায় এবং সুরকার বাপি লাহিড়ী।

0: ¡Ayala! ¡Ey! ¡Chalao Bohara! ¡Gin Sherry! ¡Champagne! ¡Rum!
1: ¡Chunbin! ¡Panna Hira Chuni Chubirigan! শ্যামল মিত্রের কণ্ঠে আমরা নিজেরা কোনো চেষ্টা না করে কারো কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টা করি সবসময়, তাতে কি জীবন সফল হয় বলুন? শুনবো এই গানটি, গানটির গীতিকার এবং সুরকার অজয় দাশ।

বন্ধুরা, প্রেম শুধু দুই মনে মিলনেই হয় না, প্রেমের অর্থ অনেক গভীর, অনেক বিশাল। প্রেম একটি পবিত্র। শুনব স্ট্রাইকার ছবির এই গানটি। গানটি লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার প্রবীর মুখোপাধ্যায়, আর শিল্পী মান্না দে।

শুনবেন স্বর্ণাতৃষা ছবির গান। গানটি শুনবেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, আমার হাতের নির্ধারিত সময় এখানে শেষ হলো, তাই শেষ করতে হচ্ছে এখানেই ছায়াগীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী মিলনীয় কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এবারে শুনবেন আপনি ছবিটি গান সোনু নিগম, জয়েশ গান্ধী এবং জসপিন্দর নরলার কণ্ঠে।

মাশুকা মাশুকা ছবির গানের পর এবার শুনবেন দিল দিয়া হে ছবির গান। গানটি শুনবেন হিমেশ রেশমিয়া এবং হিমানের কণ্ঠে।

গানে গানে অনুষ্ঠানে এবারে শুনবেন হাম দিল দে চুকে সনম ছবি থেকে শুনবেন উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে।

ছবি তেরে নাম গানটি শুনবেন সংবিধান সিং এর কণ্ঠে।

এবারে শুনবেন হাম আপকে হ্যায় কৌন ছবির গান। গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং এসপি বালসুব্রমণিয়মের কণ্ঠে।

এতক্ষণ পরিবেশিত হল ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। অনুষ্ঠানের সবশেষে শুনলেন হাম আপকে হ্যায় কৌন ছবির গান। আকাশবাণী বিলোনিয়া, আমাদের অনুষ্ঠানমালা এবারে রয়েছে হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে।

0: attention. Allow me to...
1: আপনারা শুনছেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে।

0: Kat.
1: শুনছেন দেশ আত্মবোধক গান দেশবন্ধুর অনুষ্ঠানে।
0: পিছলে বর্ষ ইস গ্রুপ

এতক্ষণ পরিবেশিত হল দেশাত্মবোধক গান দেশবন্ধুর অনুষ্ঠানে, শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন ভজন নিবেদনে অনুপ জলতা।

এতক্ষণ নিবেদিত হল ভোজন। নিবেদন করলেন অনুপ জলোটা। শেষ হল ভোজন অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। শ্রোতা বন্ধুরা একটু পরে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, এবং হিন্দি সংবাদে পরে শুনবেন আকাশবাণী উজ্জয়ন্তের কক বড় অনুষ্ঠান।

0: 고 끄달 르잡문 록승 지니 호구모어승 크나위 마누 아부니 바귀너승 지니 호구모 지니 호크노 호구모니 부바크네 샤사고 땀니 흠알에 호크하이머니 비싱뜨이 호크라이 지니 랑마노 무탕머니 비싱뜨이 혹 헉부르는 심이 혹니마이 라마니 저라 대 비시샤 기딩의 승 담담 사몽클라이 담담 사몽바이 승 그런 것만 담담 사몽 법티 해저라오 범티 해르자뽕 아보하이록 배박 지니 버성고 에바 지니 디프라샤 버성니 부바고 아보 배박 너 칼작 나이터도 클라이 베라작 부잡부잡 클라이 아보 카티작 아우 랑사크니 다크부쿠 호쿠무노 승 벨라이노 마코로고 담니 히말리 시리 시리몽 무캉 닥닥 간몽 쭈몽 아부 베바크노 시리 호쿠무노 르기 지니 떠몽 자몽 지니 완숙몽 승 부이노 부이바이 그릉마니 에바 부이니 비싱고 승 삭삭노 벌라이마니 에바 시리 시리몽 야파르바니 아부 베바크노 시리 호쿠무바이 그릉사 아우 그런 게 내는 꼭 두고 사보동. Hello.
1: Hello.
0: Hello. 디포 카함, 퐁 카함.
1: Hello. 퐁디포 카함.
0: 퐁디포 카함. 보론 인카. 하.
1: 아니 그런 큰아나블라.
0: 기차 무리 무리 개 크나오.
1: 양 아와이 커공 깨끗 클라야도.
0: 아차.
1: 니네 꼭 사만 빠야 코타.
0: 이.
1: 아니 지금 좀.
0: জম্পুই জ্বলা নি বিশুরাই
1: না
0: আচ্ছা
1: তুতি বরক কানই
0: হুম
1: ইয়াগো দা বরক তুই বসতে মতাং যা
0: হুম
1: পুরই হিংকেবা সাঙ্গরি সা সরই
0: হুম
1: ইয়া কুঙ্গো খারো কানই বসতে মতাং যা
0: হুম
1: ওয়াসুং গদ খলাই সাখে মৈত্র সঙ্গই বসতে মতাং যা মতম খরো খরো হে সতেই বলাই গাই আ ইগজাক বসতে মতাং জাক গারিং সাকাও আসুকই নবার হহম দদম হাইয়েই হাইজাক বসতে মতাং জাক আং অসুক দরতিন সুনাম কামে দাম
0: দো আখন নন বেলাই ন হামবাই কিরং মানি বাকি নং নিনি সামং তংগো হুনকে নন তাম হে তে কুচারই নারকলিয়া বেলাই ন কাহাম কুরং তং দি তে তি আর তং দি জে ফুরফন চিনি আকাশবানি এফএম আর উনি বিসি খাপাং ইয়া খাই ন এই
1: আনি গবাং ন সিজক তং গো আবো
0: আচ্ছা
1: আরো বলাই জং ইয়া ফনানি আং ইয়া ফনানি থানাই নি তং ওতা তাই আচ্ছা
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আও সৈজাক নো কিসার হর দিছি নি থানিব তাই ডেট আও আও আও ডেট মেনশন খাই বো ডেট নং আবন সাহরকা আবন কিসা নং সেই রি রহর কাহকে বেলাই ন জানাই তাম নি হিমালে চঙ্গব সংঠত তো নিসলাই কাহম কুক সৈনাই তিন মাস পর পর এবার তাল থামনি উল উল চং আপন ডিক্লারেশন রায় তে বন দাদাক সিদাক সিনি আকাশবাণী এফ এম তুবুই নরক যত বাই কক রং রায় আও তাকুক নন বেলাই বেলাই বেলাই খিনা হামবাই হামবাই হামবাই হামবাই তিয়ার দং দি আও আও রাংসাকনি তাকুবু খুব সং বেলাই খানা তো খুকুমো মুকুমো নরকি সং খানা লাইখা খাপুনি মারে কিচিং হুকুমুনি কক তো সং সাইমান লাইখা মুকুমুখে তামন হিন সিনানি মুড়া মুচুং এবার শিউই দংনাই রক আপন দাদা সিদাকে চেক্রুবুই খেবা সুক্রুব সুগুই সানানি বাকি বসুক সাচিরি খা উয়ে উয়ে উঙ্গি দংখানা আও হাইন হাই কক দুগো গরুঙিনায় সাবু দং হ্যালো

0: দি পরকাহাম মাই
1: ফং দি পরকাহাম বেলাই বেলাই খেন লাম সকন ল হংকে বাই তাম খাই তং দাবুং নং
0: খনাকালিবাই
1: নে তাকি দমনি অবশ্যই তামনে মুকুমু খবজাগো হকুমো মুকুমো ন খবজাগো তামনি হিমালে নিনি খামজাং রক নিনি চামাথৈ চামাথৈ শিখলা নিনি তাম কামুন তেব গবাং মকৃতি বাড়ি গনাইনি আইতরমা নিনি তাম কামুন তেব যে তাবুকনি যে খামজাং শিখলা আমতে হের গবাং মা তাবুক তো তাকলায়ো আবু যত সিনি সিরিমন তে মুকুম হুকুম মুকুম খবজা কতাল কতাল কতাল কতাল ডিজাইন তে কতাল কতাল স্টাইল বাই আবু নো তাক লাইও দ বাই তিনি তো সং সালাইনানি ক হুকুম মুকুম ন রুকি সিজা করি তিনি দ দ দ দ সাদি আচ্ছা
0: হুকুমো
1: হুকুমো মুকুমো অবনর গে কলব সাম যাকে চাষো কামো বাই তব
0: সাদাইও বোয়াল আবাই মামি সঙ্গেই বোয়াল আবাই মাই চাই থাকাই বা হুগ জাবরা কম সাম কম হিতা
1: ও আচ্ছা আও আও ইনকে বোয়াল আ মাতলাঙ্গ হাইতা না বোয়াল আ সঙ্গে আর চালাইও আ বেলাই নো কাহ
0: কো বফর বফর করি
1: বলা বফর করি আও আও
0: কাই আবুন কা হোক কা হোক হগ পোস মাস হোক হগ হে তোর মাস হোক হগ
1: হে
0: সানাম বৈছনি সিকাং হোক হগ
1: হে
0: হোক হগ জে রুলাইও রুকা হংকে
1: মাইকাই
0: আপ্রো কাইনগ ন টংলাইও আসার মাস পাগলা পাগনা প্রো হংকে কে হাঙ্গ ফোক সারা হাপলং নাই গারিং খাইনা রগলাইও নাই আসার মাস গারিং পাঙ্গা কে পাগলা পাঙ্গা তো গারিং ও লেনা লাইও নাই আপ্রো কাই
1: বিশানি আউ বাই
0: পাগলা পাঙ্গা মা পরে হংকাই ও ও লাইও তা ব আব ফোক মায়রাম বলো দেখি না নি ও
1: কথা বালা কাটলাইও
0: কে আব পাগলা পাঙ্গা মাম পরে সাইতে এসে মায়রাম কলো ন আব ও জাবরা বড় রক টানে
1: তাই
0: আ গ মাইকে বে পুরো কাই তো বাপাং রস রস আসাই থেকে হাঙ্গা কাই আর হং মালা খাই দিব পরে সে মাস পঙ্কাঙ্গ
1: আচ্ছা
0: আচ্ছা পাগলা পাঙ্গ পাগলা পাঙ্গ পরে মায়ের
1: কলো নাই।

应该

0: ডাল বিদাল চিনি ঋষা নিপম, ঋষা সর্বাঙ্গী, ঋষা তখা, ঋষা খামজাং, ঋষা আহেন ঋষা চং যে ঋষান জেপ্রুপ্রুব চং সাগতই মানে আবুবতঙ্গ সর্বাঙ্গী ঋষা হনকে তো চং আবো মতায়ও সরনানি নাংফো সর্বাঙ্গী ঋষানো সালচানি সালো সঙ্গেই তাকই রাসুই মান্নাই ব্রিরক আগে কম্পিটিশন এবা বাতাই মঙ্গ বাতাই লাইও হনে আগে চং আগিনি নানা চুচুনি খুগো খনাউই ফাইবানি আও তা গ্রংনিব পাই মঙ্গরই সি গ্রংনিব পাই মঙ্গরই ক গ্রংনিব পাই মঙ্গরই বস খনা ততক নাইথতক সিলি হুকুমো মুকুমো রাংসাকি দাকু বুকু হাইন হাই গ্রংনি নাইন ককটুক সাবত হ্যালো
1: আপ জিস ব্যক্তি সে বাত কর রহে হে উনহোনে আপকে
0: নরক জতরণ কবক নাই নরক গ্রংগি মানো ককটুক কি বিশিং তে ককটুক নম্বর 232-6253 হাইন হাই ছাপিরা নাই থাম নাই দক নাই বা থাম হ্যালো হ্যালো রংসাকি দাকু বুকু হুকুমো মুকুমো নরকজাক তিনি খাপাং ইয়াখাই পান্দারি কক প্রথমা হুকুমো মুকুমো নরকি নরক তিয়ার উঞ্জাক খানা যে বড় রোগ তিয়ার উঞ্জাক পরক ন কয় নাই দাদাক সিরাক গরং নারী বাকি হ্যালো বেলাইন ফুংদিপর কাহাম তাকু বড় নিংখা সাহগালি দ খামপাটনি অবনি আচ্ছা বেলেন হামবাই গরুমানি বাকি দশাদি সাদি তো সাদি
2: মানে তো হুকুমু মুকুমু আগে হুকুমু মুকুমু
0: দ
2: কক্রি
0: সাদি দাব
2: রুমাই গরম ফমুকজাত কুমো চিনি তাম তাম চা বরক আমুন কাম চুম বরক ইনি চঙ্গ ওকে কো বরক ইনি চঙ্গ ওকে ন বরক ইনি চঙ্গ ওরি চিনি তাম মত আজি চিনি দেবং ন তো তাবু ই উমো কাং ইনি হুকুমু ইনি উমো কাং
0: উড়িষ্যা
2: রাজা তাকুই অসগুই থাকা পানকুন্দিরি কবলই এলাঙ্কা এবার খলমদাপ বিভিন্ন মুসুপা পানকুন্দিরি মকল হাতুলি শাখা উড়িষ্যা রাজা কুমু শাখা কুমু চিনি কমরি থাকা বা তোমার বাইর নামি মা নামি বা পাঁচ পাঁচ পাঁচ
0: হামবাই দে বেলাই কলকমা নিনি কক্লব সাউই খানা রেখা অবনতেবো নং অবনতেবো স্মার্ট ফর্ম খাইদি তেবো তেবো খসর রুই বেলাই ককথাই বুসলি গনাং রকন নারগই তে কিছিসা বাড়া খাইই নং অবন বেলাই স্মার্ট খাইদি তা নাইথক খাইদি তা তেবো বেলাইনে হামবাই তাকু করুম মানে বাকি কাম করুম তংদি রাংসাকি তাকু বুকু খাপাং ইয়াখরাই অবো নরক বাইসিনি ইয়াখরাই বলাইনানি কাইসা লামা খাপাং ইয়াখরাই অবো নরকনো কতাল কুক সৈনাই হনেই সিনি রুমু মাননানি এবার রানী কাইসা লামা খাপাং ইয়াখরাইও গরঙ্গি দংনাই রাংসাকি তাকুক তৈ বুকুক জালাই শিখলারো গুবনি ফাসিং বুকা হামিয়াও এবার সামুং হামিয়া উং একেবার তমুং হামিয়াও থাংনানি জড়া রগলাক আপনি বাকি খাপাং ইয়াখরাই বৈ গরঙ্গি জেফ্রু ফ্রু ফানো তৈ খাবাই চাইতুকদি নং বখরসা কতালকু রাংসাকনি সাজুক এবার সাজলাঙ্গি কতাল সৈনাই রাংসাকি মুকুত মাননানি বাকি আও রংসাকি দাকু বুকু অহাশাকা ও যত নিসলাই গবাং কুক জরা রমই কথাং তংনাই তে থিপলাইয়া আবংখা সৈমুং সৈমুং নি ফান যত নিসলাই গবাং কুক আবনি পাকি সৈকং নো হামসাকি সৈক্রাং গো সৈকা হনকে ওয়ানসুগুই খা কাউই যে কক নো যে ওয়ানসুক মানো নং তুমুং সৈয়ী আবো কক লপনি গরং গো তুমুং সৈয়ী মানকা হনকে নিনি বক্রকনি ওয়ানসুকমা আহাইনো এরেং তংনাই বড়রকনি ওয়ানসুকমানি সেলাই তৈ কিসা জুদা আঙ্গৈ নং নুকজাক নাই আপনি বাকিনো সাজাগো সুইনাই রক তাবুকটি জড়াও বাঁচা হুই ফাইনাই বিশি বারাও তাম অঙ্গিমান আবু বরক ওয়ানসু হরি মানো আপনি বাকিনো রাংসাকনি তাকু বুকু সুইনাই রকনো বরম রুদি তেই সুইমুং বাই গদালনারি বাকি চাই তকতি তিনি তংমানি খনা তংলাক খনা তংমানি বো শনি ও তংলাক আপনি বাকি কথাঙ্কুক তংরুকানি বাকি এবার সামুং কাহামনি বিশিং যত নিশ্লাই কাহামংখা সিমুং আপনি বাকি নরক যত রন কবক নাই তাবুকটি চালাই শিকলা রকনো তেই যত সৈগ্রং রকন কয় নাই নরকটি সিজা ককলপনো ডেট রুই বস হালো নং আবনো ককদুকনি বিশিংতেই নিনি ককলপ আওয়াই অংখা আর ডেট রুই নরক চিনি অর নরকনি সৈজাকনি হার্ড কপিনো রহরনানি নাংনাই চিনি আকাশবাণী এফএম নি খাপাং ইয়াখরাই পান্দা তাল থামুই ওয়াইসা জং যতনিসলাই কাহামকুক সৈনাই খরকসানো জং সাই তুবনাই আপনি বাকি নরকনি হার্ড কপি জং নাঙ্গো রাংসাকনি তাকু বুকু নরক যতনন কবকনাই সানানি বাকি সানানি বাকি হনকা হনকে নরক ককদুকতেই নরক সাহর ফানো নরক চিনর ককদুক নি বিশিংতেই আফানো আহাইনো সৈজাক রিটেন বাই নরক রহরি বানো আবসং দাদাক সিদাক নরক নি স্লাই ফানো তেবো খসর রুই স্মার্ট খ্লাই জং আপনো পড়িউই খনার নাই আপনি বাকি রাংসাক নি তাকু বুকু নরক নি সৈজাক ককলব রকন নরক রহরনানি চাইতক দি অবশ্যই জেফরু জং স্ক্রুটিনি খাইনাই এবার জেফরু জং সাইনাই আফরু নরকনি হার্ড কপি চিনি আগো তংনানি নাংনাই আও রাংসাকনি তাকে বুকু খাইন হাই করে গেলে এনে কক দুগো সাবত হ্যালো
2: হ্যালো ভাই দীপং কাহাম
0: বেলাই বেলাই কেন ফুং দীপর কাহাম তাকু বেলাই নো তামনাই কাহাম করুং তংনাই রকনি খরাং হাই কেন নং সাহরকা না কাহাম করুং নং নবলা দ আপনি বাকি চাওতেই চায়া আমি হিনে মূং সাকরি চায়ানি থায়ন চানাই আচায় এবার চায়ানি বিশিংতিন চাউইব থাঙ্গ আপনি বাকি খা বাইনানি ককরি তাকু বেলাই খানা তত খেসই গা নং নং অপনো সিপ্লাই তং দি নং চাই তক দি এব সেইডানি আও রাংসাকি তাকু বুকু নরক যতন কবগো নরকনি খান কথার খ্লাই দি হ হাসাকাও যত নিশ্লাই সামুং কথার খা সেইমং সেইমংনি বিশিংতেই নিনি খা কথার তংনাই তেই নিনি লাম কুচুং অঙ্গি মাননাই নং বুইবাই এবা খরকসা বড়রক বাই নং খরকসা সুইনাই এবার রংসাকি অহানি সাজুক এবার সাজলাঙ্গি সিজাকায় আপনি পাকি সৈমু অমতিহাই কথার সামু বাই সাকনো গদাল

0: इसा ट्राई खालाय दं माने
1: द द द
0: आनि कगलम नि बुङो हिगे मकुमो हुकुमो मकुमो हुकुमो तिलक पेगसां दंगनि कगै गारि गनां लायनानि फातै थावान गंगिरि फातै खायजा नबार बकसां खिजा खुगो माइवा खाखारजा नखा पिलाला सानजाजारावो दांदर सौकरें समय सारिंदा खरां खनाके बसुखे खापां केन्दाय
1: छादी बेलाय खनातक आं तामनाय सिरिं सिरिं से मातंसु दसादे
0: आव संमा संग बरक संगै सामासा बरक जावै सानमारी बरक आनै यागदा बरक दैयै सिनि दसारो आसुक्ता थोदि सिजाना खायदि सिनि दफान सिसाना खायदि आसुङा बायकिसे दा बारा के सिमान
1: देबु कलक किति बखना त खामु ते किसा कलक खायदि ना
0: बलो आ संगले बाय बरो बानो कोनि सामरो किसा खायना नाङ हका सुजरा रमा न्यांग थांग
1: रमा न्यांग गि थांग आव ककरि
0: आव
1: बेबा सामु
0: दिसिन आ बारा बारा सिमा रमा ना किसा किसा खायै नाय
1: সিজাতুং আপনো চিনি ওয়ান সুকমুং আপনো চিনি নাহারমুং ফাইনেশাল বেবাক নো শিক্ষাক যাক বেবাক নো আবো সকমর যাক বেবাক নো বরক নি শাকাও বাচাউই চিরি খগই ওয়াশরেপনানি নাই দঙ্গ ও শাল নো চিনি দি আরো নি বিশিঙ্গ নং খরকসা বরক গেই থাঙ্গি তংনানি বাকই নিনি হুকুমো মুকুমো নিনি সিনেমং নিনি রায়দা নিনি ইমাং নিনি মুক্তাং নিনি থিনাং নিনি হামসাকমা নাকারমা চলিমা খাজামা ব্যবাক নতঙ্গ খাও ওয়ান শক্তি নং ওয়ান সুকমানি কক আবো তেই খরকসানো ইয়া ফারনানি বোচাই তকদি তুমুং নিনি শাক বাই থাংনি বিশিঙ্গ সিমি তনখে আবো বিশিংতেই শকসাওই কমর সুগেই আবো আরো থাপলা যাওই থাকে আপনি বাকি সেইমুং বাই গথাং খালাই নারকি রাংসাক দাকু বুকু হাইন হাই গরঙ্গি নাইন ককটুক সাবত হ্যালো হ্যালো
2: হ্যালো
1: বেলাইন ফুংদিপুর কাহাম তাকুক সাবং
2: কাহাম বাই
1: বেলাইন বেলাইন দিপুর
2: কাহাম
1: বোঝাকানি ওয়ারিংটন নি পিজুস না দ আচ্ছা দ সাদি
2: কাইসাং কলক নাই সাপে আ দুবাই কলং মুং সাই মুকুমো
1: ককল পি বু মুং মুকুমো না দ সাদি
2: তান মুং তা মু লো মু দোহি কি মু সাং মা ওতরো জাপা সেমপাই দোহি কি মু সাং মা দশটা বরং কেজি চাঙরি খাইদি সরি সরি
1: আচ্ছা তখন বুমুং তাম যে হুনকাম
2: পিজুস দেবন
1: পিজুস আচ্ছা আচ্ছা দো বেলাই বেলাই খেন হামবাই বেলাই নো কাহাম করুন তং দি করুঙ্গি মানথং হাই নো হাই রাংসাকনি তাকু বুকু নরকনি সেইজা ককলপনু চিনি আকাশবাণী এফ এম ও রহরনারি বাকি তিয়ার খাই দন্দি তেই সালসা জরা গাইসা নাউই চিনর দাদাক সিদাক ফাই ক্লাঙ্গি থাংফাইদি নরক পোস্ট অফিস দিব রহরি মান নরক রহর নানি বাকি নিকোমা টু দ্য স্টেশন ডাইরেক্টর অল ইন্ডিয়া রেডিও আগরতলা ব্রেকেটো সিদি কক বরক সেকশন খাপাং ইয়াখাই পান্দা রাংসাকনি তাকু বুকু সিং নাসিংগি দঙ্গ মকল লকজাক নরকনি ককলপ মান খাহঙ্গে খাবাই কবাগি নরক পাই গরং রানি বাকি চাইতক নাই জেফ্রুফ্রুবো নরক কাহাম গরম তংথুন নরকনি থিনাং কাহাম মুংথুন ও হাসাকাও নরক গথাং তংফ্লাইথুং নরকনি সেইজাকনি মারি আবো রাংসাকনি আইখরবাই সেইজাকই বিজাবো

0: আসকনো নং সাউই মানাই নং জেসক খনানাই আসকনো সাউই মানাই জেসক নং পড়িনাই আসকনো ছিনাই জেসক নং সুই মানাই সুইনানি চাইতকনাই আসকনো নং সুইগ্রং অঙ্গি মানাই আবুনি বাকি নরকনি লাংমা এরেংয়া নরকনি লাংমা আহাইনো এরেং থঙ্গি এবা আহাইনো সাক সাকনো সকমরি রুজাকনাইয়া নরক স্নামজাক মনুষ্য কাইতরবাই কাইতরবাই স্নামজাক মনুষ্যরক বেলায় নাইথতক লাই লাংমানো সচাও বেলায় নাইথতক লাংমা সচা থানি বাই থাংনি থাবেংমাই আফারো আবুনি বাকি সাক সাকনো সাইসুং হানি দা চংদি সাক সাকনো বিগ্রা হানি দা ওয়াল শক্তি যত্তনিসলাই বিগ্রা ফানো সৈকং কাইসা অংগা খেবা সৈলাই কাইসা বাইনানি এবার দর্না নিলে যত্তনি ফান দঙ্গ আপনি বাকি সাক বাই থাকনো সৈমুং বাই গদাল রুদি নিনি বখা জেফ্রুফ্রুব গদাল শিকলা ওয়ান সকমা গনাং হামসাকমা গনাং আবো বাইনং সাকনো কুবেঙ্গি দনই মান্নাই খাজুকসং হাইনহাই ককটুকু হ্যালো রংসাকি দাকুবুকু নরকনি সেজা ককলব রংসাকি মারি অংথুম নরকনি সাজা ককথাইরো আবু ককথাইনি খুমতাং অঙ্গি আরো উরো সাকা তলা ইয়াকসি জাগড়া সালকা সালথাং ব্যবাক ফাসিংগুন আবু নাইথত খাফার বাই নিনি মঙ্গল চংসারথুম নংব খরকসা সৈগ্রং সাজক এবা সৈগ্রং সাজলা অঙ্গি সিনি জাকনাই আপনি বাকি কইনাই নরক যতনানো সৈকং রমনারি বাকি সৈকং রমনাই রক বখা কথার দঙ্গ সৈকং রমনাই রক বখরক ওয়ানসুক মঙ্গনা অঙ্গ সৈকং রমনাই রক বখা হামসাক মঙ্গনা অঙ্গ সৈকং রমনাই রকনি লাম জেফ্রুফ্রুফানো গুজুং অঙ্গ নং সাক সাকনো সিনিদি বাই থাকনো থাবেংদি তৈ সামুং বাই গদালদি সৈমং বাই অজরাও হাইন হাই ককটুকু হ্যালো হ্যালো
1: আপকি গলকো হোল পর রাখা গয়া হ্যায়
0: রংসাকনি দাখু বুকু মো কুমুনি ককনো বা তামসে সাসি নাই চিনি মো কুমু আসকে কবাং চিনি ইয়াফার জাকনাই আসকে কবাং চিনি কলাং জাকনাই আসকে কবাং চিনি সিনিমং রুজাকনাই আসকে কবাং ও হায়ুঙ্গো আসক কবাং মা সিনিকু লগিয়া লেখাই কন্যানিয়া আমতিহাই কবাং মা দফা রকনি বিশিঙ্গো চিনি বকাশা দফা বেলায় খনাতক চিনি কক বেলায় নাইথতক চিনি হুকুমু মুকুমু বেলায় নাইথক চিনি মুকুমু বেলায় ইমাং গনাং তৈ ও হাসাকাও যত্ত নিশলাই কাহামকু তৈ বখা কাহাম ওয়ানসুকমা কাহাম থিনাং কাহাম ওয়ান সুকনানি বাকি লাম সকনানি বাকি নরক যত্তনি থানি কচার মুখ অজরাও হাইন হাই কক দুঃখ হ্যালো
2: হ্যালো ফুংদীপর কাহাম বুকুক
0: বেলাই বেলাই কেন ফুংদীপর কাহাম সাবং খাতা খুক সাকা দিদ
2: অর্জুন ঠাকুর কামিনী মিলন দেবর্মা
0: অর্জুন ঠাকুর কামিনী মিলন দেবর্মা দ সাদিদ আচ্ছা চিনি হুকুমু আচ্ছা অর্জুন ঠাকুর পারানি তামনি সাকা
2: মিলন দেব বর্মা
0: মিলন দশ আছি দি
2: চিনি হুকুমো মালে মাথা খুলমো আগি নিতাং বিটি কাবু বতং খিটি আগি দাঙে থা আগি নি দাঙে মা সাউই চিং কলাং মা পুষ পাকারা হুগ্ন সেনগুই চয় কাল হুগ্ন সৌগুই বিশর বাই সানি কচার মাইন কায়ৈ মাইন কায়ৈ জ্যেষ্ঠনি তাল খরাং খরানি সময় মাইন তাঙ্গই আশানি তাল বালো নাকাওই সাইসুমু দরম পাই খাংনা বাগৈ সাওয়ানি তাল

0: Kerana itu nih rangsak ni takuk buku, nurak kena itu ngusara cepain dok mereka harso tinini di porjarani akashwani akur tulani FM ujoin to panda. Panda itu ngang arji usha ang bayi kerungi manu tadak sih tak kok tuh nipising tei tinini tabuk ni ojarani panda angka kapang yakrai. Kapang yakrai panda u nurak bayi sing yakrai balai nani pagi tabuk ni calai sikla rakno lam ketal renani pagi tinang panjinani kerung klai tishanani pagi kapang yakrai jepru furubo nurak ni shamo tonggo nurak ni tinang go butong nai nurak ni kawo tong nai nurak ni cai tok monggo tong nai abuni pagi kapang yakrai bayi kerung nani pagi kok tuk number 2326253 hai no hai kitingi shapirana nai tham nai dok nai ba tham Kajuk song tini ni o kapang yakrai pandawo sekang no saklai jak tini hukumomu kumono rugi koklop chalai nani hanei. Naruk jotono tiar engjak tei jotono je sahor nai rok koklop sahor nai rok hukumomu kumono rugi mamang no sahor bayo. Apuni pake hai no hai kerungi nene tabuk ni ojarawo kok dugo sabutong. Halo? Halo? Rangsak ni tak kebuku. Dadak sih dadak jepur neng kerung nai. Afro neng kok tu ko kerung di. Kok tu neng kerung mani ulo. Kupuni samong eba kok tu lainu tonggi. Kok tu ko neng dadak sih dadak kerung nani nai tonggi tumung neng. Kok duk no kaham ki keringya, eba keringna ni jorak keringhan ki, tei kicha ulofano keringgi mano. Rangsak ni taku buku kebang ma boro kering nai tonggo. Apuni pake waisha wishu kok duk jowi tanggo. Hello? Hello?
1: At?
0: Hello? Sharik shal thangmani. Tewi syasal kacamani di porjorani satu, enggak heba sazra jolani lela mani. O saldo, o wan sukmungro, sini bekano belai no kogo, jengno ferlay mungo fernari pakai wan sukmung ya faro. Fungni shalo ni ni bekha kiyok mani juda, sharik ni shalo ni ni bekha gorop mani juda. I juda hafarno je borok chanai mannai i juda tomungno eba havarni raidano je borok yakni yafani bisingo wansuknani chaitoknai thinang norugi je borok imang nuknai dofanorugi je borok imang nuknai hamsak manorugi je borok shaknu khilinai hamsak ma borok ni makhang bini wansukmani hafarno je borok wansukhori mannai Oha, nokha, tal, shal, atukiri, nokbar, watui, ferang, chumui. Naitotok, havar, busuk, tuima, tuisha, tuijulang, tuirukung. Busuk, naitotok, khanatotok, sini kok, kokmung, koklop, kokmang. Busuk, khanatotok, sini. Iha, belai, naitotok, kisnamzak. O jagao, mazangzak, kasha bosong. Siri Siti ni Sibi, Bini Siri Mungni Mari Kocokti, Kocokti, Kocokti. Mukumuti Shaui Tabubu Kuthang, Tabubu Raishazak, Tabubu Imang Luklayo. Rung Choklayo, Yang Parni Ayang Paro Tharani Bagi. Besu Tijilang Tijimukro, Sini Bumung Shao, Sini Kothama Raishao, Sini Imang Bai Kerengzak, Sini Hafar Bai Kerengzak, Sengno Bam Shaui Tishao. Mor Murkuti shawi, morke hokang ni kati wii phaimani hai. Chung, tabuk ni ojara, jefru kuthang tongo, thiglak na hai ma tongo, naithok, asik no naithok. Hamzak ma asik no kutui, fiaba, salsa bebaak no miling malak. Tongruk nai, nini shamung simi, nang kamai thang nai, basak shudda bebaak no ha angi thang nai. Tongruk nai, Nini muku musibi. Sejak ni mari tong kahangke, sajak pelai tong nai, kusum kusum nini mari. Nini shamung ni betai tumung no kelanggi tang kahangke, sajak pelai tong nai, reja reja bisiromui. Nini kok, নিনি ইমাংনি কক নিনি চাইতক লাংমানি কক নিনি দাগি লাংমানি কক নন উতুমনাই রোজা রোজা বরক টংনাই নন হামজাকনাই কুসুম কুসুম কুসুমনি বরক টংনাই রাংসাকনি দাকু বুকু হাইন হাই গরঙ্গে নাইন ককটুকু সাবদ হ্যালো হ্যালো নরকনি সৈজাকন লাংমানি মারি হাইখে নরকনি ওয়ানসুক জাকন বরক কাইসা খরকসা বরকন সেনামমানি হাইখে সেনামই মারু তামনি হমালে সৈমংনি পৈলাতে পাইথাক জরা আর কাইসা লাংমা দঙ্গ ব দাদাক সিদাক নংমাই কক সাইয়া ফানো ব নিনি ককন সাও দাদাক সিদাক কেব বাই ব থাঙ্গি হামজাক লাই মানিয়া ফানো নিনি হামজাকমানি কক ব সাও দাদাক সিদাক নং কেবন জলি উই ওয়ারাই চাক গিয়া ফানো নং ওয়ারাই চাকমানি কক ব সাউই দঙ্গ দাদাক সিদাক নিনি খাকামানি কক নং কেবন সাউই মানিয়া ফানো নিনি সৈজাক সৈমারি রোগ নিনি খাকামানি কখনো রাইসাউই দঙ্গ আবরকন ফান আবরকন ইমাং রাংসাকনি তাকু বুকু হাইন হাই কক দুগ হ্যালো ইহর ইশাল ইজরা অবতঙ্গলা নং তিনি চারাই দংমণি তিনি সালসানি নিনি উমর খনা সাল নেই সনি খে সালথাম বাংতে বাংতে বাংতে কবাং মা পিসি বাংতে বাংতে বাংতে কবাং মা রোজা রোজা পিসি বাঙ্গই বচাপ বসাপ কবাং মা বড় রকনি কাহাম সামুং তাংনাই রকনি বচাপ বসাপ লাইবুমা এবা কথমা জং মানো জং আপনো পড়ি লাইও শিলায়ো কিসা মিসা সাইমান্নানি বাকিব চাইতকলায়ো রাংসাকনি দাকু বুকু নরক যতন কয়নাই খাপং ইয়াখড়াই নরকনি বাকি খাপং ইয়াখড়াই নরকনি খানি ককনো সানানি কাইসা থাই খানা সানানি বাকি খাবাই খানো খানানি বাকি খাবাই খানো গ্রং রানি বাকি নিনি ওয়ান সুখ মানো কেবনি থানি ইয়াফারনানি বাকি অবনঙ্খা খাপং ইয়াখড়াই জরা তিনি তংমানি খানা তংলা তিনি রমদি কলম এবার সৈকং তিনি সিমিন রমই সৈক্রাঙ্গ বেড়া দি নাই দি ওয়ান শক্তি গবাং মা বিজাব বাই গরঙ্গি নাই দি সৈমং গদাল বাই গরং দি রাংসাকনি দাকু বুকু নরকনি সৈজাক ককমারি নরকনি সাজাক ককলব আবো চিনি খাও মৃত্যু দংরুগো লুকু রকনি থানি মৃত্যু দংরুগো খাতঙ্গ কেবনো সৈনা গরং খালাইনানি বাকি উতুমনানি বাকি চাইতগ্রু রাংসাকনি দাকু বুকু পান্ডাবু দো আং আর যে উষা আং বাই গরঙ্গি মানো দাদাক সিদা কক দুকটি বিশিংতেই তিনি নি খাপং ইয়াখড়াই পান্ডাও খাপং ইয়াখড়াই পান্ডাও সুকাংনো সাকলাই যাক জং হুকুমু মুকুমু নরগে ককলাম সালাইনানি বাকি অজরাও ফাইদি হাইনো হাই গরঙ্গি নাইনে কক দুকু সাবুদো হ্যালো হ্যালো
2: দিবর কাহাম
0: বেলাই বেলাই কেন হাম বাই দাখু গরঙ্গমানি বাকি সাবো সাই দং
2: বুরম বুরম নাই ছৌকে মশাঙ্গে চং হুকুমো মকুমো এনকে চিনি হুকুমো মকুমো নিসাওই বসাব বসাব গবাং মাকে সাই ছক তাই চিনি কাশিলেন দামরা বেগং নকুমনি মকুমনি নাই ছক নাই ছক নগ খাটিলাই চাই চিনি মকুমো হুকুমো নাই সে সাবায় বসে নাই ছক চিনি বকুং বারানি
0: Well, I do ham by Taku Kurung money. Baki, come Kurung Tongi, Haino Hai Kurung Mantung, Nung by, they wish. Our unsuckly Takabu cook. Haino Hai Cock took shop by Jack, by the Kurung in Anna. Shabuton. Hello? Hello? Hello?
3: Hello?
0: Hello? Deeper Kaham Takuk Shabonga. Salim, Takuk Salim, Nini Kami Tamon is Hakamun?
3: Satu.
0: Acha, do, Sadi Tabu.
3: Kabuna,
0: I said, Sing a Gramanica. Cock Sadi
3: Borado Pani, Kumu Moku.
0: Bah, Sadi.
3: Kumuno Karui, Mokumokurui, Kumu of Kumuyoi, or Moku. Not a pang like a bian. Borrowed up honey. Pang bitino, Luca. Hokomo, Mokomo. Say Hokomo Mokomuni, Yapang Yarn. A bona thing is borrowed up honey. Hokomo Mokomo. Hokomi tang biti, Missinino. Akia, Hokomo, Hokomo Missinino. Akia, Mokomo. Malboruma, thing is borrowed up honey. Mokomo, the pang tongue. Tiny tangiti, tangoro, tiny logi song, dagoro. Tiny cogiti, cogboro, from people. Tiny cocktail cogboro, dado polija. Mukumo, the hand, dabu the tongo. Tumu sharinda, dando songtering, orang, dado polijan, logi song. Kuturu zappa, langa dingra, a pair of senpai.
4: The cottage on high. Sango, Rick Hawoi, Yako Tabor of the Yi, Parapakuris Horoi, even of Pajidi, Abno Pata Pajidi, or Borok Dopani, Jimmy Hokumumumumumumumumumumumum, then Natangi Naraglani.
0: Bah, Kanatoka, Belaino Kazar Munghai, Matoka. Kubikubino, Bukadawi Kanaka, Ki, Siniko, Belaino Kanato. Takuk no Belleno Hambai, Gurung Money Baki, Dainung Mohaiki Debu Gurundi, Nini Seja, Coclop Ni Marino, Sini Tani Uro Horti, Jenny Akasfani Ephemero Horti, Sengjapro Scrutiny Kaine, Afro, Norupi Seja, Ji Coclopro, Sini Yafau Tongani, Nanko. Belleno Hambai Takuk, I know Haikurundi Bantu. Do, Belleno Hambai. Ransaki Takubuku. Tamu by Shanai. Cock Bacanishimi check money. Tamu by Shanai. Mokol Nighthook Nishimi check money. Tamu by Shanai. Yapri Lamani Shibi check money. Tamu by Shanai. Imang Langmani Shibi check money. Dot to check money no see Mumbai. O Hashakao, Sinimung take is a bubapo, Abu Simongo Tongo. Say Jack me married to Mungo Tongan key. Raza Raza Bishuobo, Rashai Rashai Bishuobo, Abu Gutang Tongo. Mohai Kaisha Dov Harok Tonglang money, Eba Tongo Tabubo, Abu Shazako. Say Jack me married Tonki, Kusung Kusung Tuzak no Fano. Sasa Wimano. Eva Sisak ni Maribai. Kusung Kusung Sisazak বসং রগ্ন ফানো সকমার সুগৈব মানো আপনি বাকি ই সৈকং নি ফান এবার সৈমং নি ফান্ন ওয়ানসু হরদি খাবাই বুহরি নাই হরদি নাংসাকি দাকু বুকু ককদু গাহাই নহাই গ্রি নাই সাবুত হ্যালো হ্যালো না সিনজা সাবু বুফুর গ্রম নহনে নরকনি খরাং গদৈ নরকনি রাইসাজা ককলব্র আবু কেবনি বখাও থাঙ্গি নাঙ্গি থু কেব খুঞ্জু চাকরুবই দেউসা খানানানি বাকি বুফুর ফাইন হনে হোয়াটসঅ্যাপ থুন আপনো চিনি চাই তকমা আপনো চিনি চাই তকমা নিও নরক সাই মানো আপনো চিনি নাইমা রাংসাকি দাকু বুকু হাই নাই ককটুক হ্যালো চৌই চৌই থাঙ্গি দঙ্গু গবাং বরক ওয়াই সাবাই চাই তুই দমনি বাকি রাংসাকি দাকু বুকু তিনি ও পান্ডাও দঙ্গু তিনি খাপাং ইয়াখ্রাই পান্ডাও আং আর চি উষা আং বাই গ্রি বানো দাদাক শিলা ককটুক বিশিংতি ককটুক নাম্বার 232-6253 হাইন হাই কে তিঙ্গি সাফিরাডে নেই থাম নেই দক নেই বা থাম হ্যালো
5: হ্যালো
0: দীপর কাহাম তাকু
5: দীপর কাহাম বাই উঠানো
0: বেলাই বেলাই রহাম বাই বরনি সাহরি
5: হাম বাই আং বনালো বেলাই না হাম বাই মার খাল্লাই না হাম মান মাগাই বাগাই
0: বাগাই না দ বরনি সাহর দং সাগলে দ
5: আং খাই আং অবিচরণ বাজার বখাগনি
0: বাহ
5: রম দে বর্মা
0: বিক্রম দেব বর্মা কক্লব সাগরা দিদি
5: রেদনি বাতি সপ্তাহিকা
0: আও আও আও ছাদি তাবো
5: না কক্লব হাজার তো সাই খানা নাম তোমার রক্তা
0: দ দ দ নি কক্লব নি মুং সাগরা দে
5: আনি কক্লব নি মুং কাই চা বড়
0: চা বড় বাহ ছাদি
5: চা বড় কাই ক
0: চা বড় চা তাম নাই অবিচরণ নি না বিক্রম আচ্ছা আচ্ছা বেলাই রহাম ভাই
5: চাতাংসাখতই মুইতুরু গুদক আব মায়নি তামু চা বরক হাঙই টেঙই ডেঙই যগৈ সগৈ মুরৈ
0: বাহ
5: হকমানি নাইদি চাউই
0: বাহ
5: মায় সাউমানি দাল সামপ্রা হকমানি নাইদি চাউই ততরা অব আসু জরা তানি কপলাপ
0: তে কিছে বাংলু খেবা তে কিছে বাংলু উই রহর দি তে ওইসা আওয়াই খলাই নাই দাদাক সিদা
5: তাই থাকে তো খাই দা মাল
0: বেলাই বাড়াবা সাই সাই মানো সাদি
5: বুঝিনাই যত লুকুন থাঙ বরফ বেড়াই লাই না সাউই সাইবাইয়া নাই নাইবাইয়া তকসানি গরম লগ্ন জরা মোজাঙই টংলা সিবাই টংকিলা তক সুকুমা আবন খানাই হানি লুকর খাসরাং জাগবাই তিরু আও আসু জরা সিনো
0: বাহ বেলাইনো হামবাই তাকু কুনং কাহামনো সেই মাননাই নিনি আরি তঙ্গু নিনি আরি তঙ্গু সেইনানি গ্রং তঙ্গু তাই নি চাই তো জাগ বখা তুমু নাই খা হে নাম কক সৈনাই অঙ্গি মাননাই হে তে কেসা কবক মং হে নৈম নফ্রুফ্রুব সৈ দং দি তাই নিনি সৈজা ককলব রক চিনি আকাশবাণী এফ এম রহর দি চিনি খাপাং ইয়াখ্রাই পান্ডাও দো বেলাই রহাম ভাই line maya ngo te ke shakok ke norok sijak nongni sijak jin ya ko tong khang ke je pru chung sai nai apru chung hard copy nango nge abuni bagi ang koi nai norok ni sijak to jinoro dadak sida hard copy ro hanani pakai do bele na hamai bele na hamai rang sakri ta ko bukhu norok ni khani heleng sasa norok ni khani ya pharmu norok ni khani ruai mu Nurupni khani jai tokmu, hamzakma nakarma chubana muchukma, bebagno nurupni khawai no slamzak, nurupni yakbai no tangzak, nung bupang kayo, belai nai thotok bupang, nung samung tango, belai kharui, nung imang nugo, belai thinang nahari, nung hamzago, nini hamzakmani borokni khapang no nahari, abuni bagino. Nung saksak nu heleng sasah ni tawan sukti. Ruwai sya khanu ruwan heleng sasah. Abung kha simu. Rang sak ni taku buku hai no hai kok tuku. Hello? Hello? Dipor kaham
6: taku. Dipor kaham barino.
0: Belai no dipor kaham. Sadi do. Dipor dharani
6: kolomung kiba yasaru medam do.
0: Belai no ham bai. Sadi.
6: Ang kai nung taku dinet.
0: Bah.
6: Nong tak hub dine. Anggo kok klub saya sesuatu ni nanya.
0: Do. Belai no lam suku sadi.
6: Al burung burung tu, contoh redu berkat mulai belai.
0: Apa?
6: Hamdan mung.
0: Do. Nini kok klub ni mung sadi?
6: Klub ni mung kaya hub lama.
0: Hub lama, ba.
6: Hub. Do. Tukar kos tigai amat sotawoi. Tukar kos tigai amat sotawoi. Hub tangani logi sana. Hasil hari tuisha tuiru kuntri, basui dongo tuisha. Lama ruah sekagai, pantai, supolai, hakni.
0: Hello. Hello. Hello. Hello. Kenai manja, enggih dongka. Cawui tangkana, apa ni pakai nu? Belai kah kamu, nuruk jauh tanah nu koi nani muzuko. Kok tuh ni bising tadi, sahur nani tu belai nu lai desa piaba. Kok tuh gua sebagai kebang ma borok, obo cai tu kita muni pakai kok tuh cawui rok tanggo. Apa ni pakai nuruk ni sejak si mari rok nu, jadi akses pani FM orang sahur nani pakai cai tuh di kebang ya kray pandau. Jeng nashing cawui tunggu, nuruk ni kok lop nu man kangkai jeng kebagui di sanae, tadi. Nurup ni kau sosanani pakai, lukurak bayi nurup no kering donari pakai. Jessica fano rai cawui kenar nai. Rangsak ni taku buku,

তেই কবাং জড়া কড়িখা পাই থাকুসন তিসাই নাইলাংসিন ককদুগো স্বাগত। হ্যালো হ্যালো হ্যালো দীপর কাহাম তা খুব সাবংখা এসান না দ সাদি তাবুক তো খাই মানিয়া কোতেই মিনিট কাই সারকনি উলো খাই মাননাই দ তাবুক তো খাপাং ইয়াখাই পান্দা খাপাং ইয়াখাই পাইনানি নাই দখা রাকসাকনি তাকু বুকু নরখনাই তো সারা চাপয়েন দক মেঘা হারসু তিনি দীপর জরানি আকাশবাণী আগরতলানি এফ এম উজ্জয়ন্ত পান্দা দঙ্গ আং পান্দ আর জে উষা আং বাই কৃঙ্গি মানো দাদা সিদা ককদুকনি বিশিংতি ককদুক নম্বর 2326253 হাইনো হাই কিটিংগি সাফিরানে নেই থাম নেই দক নেই বা থাম রাংসাকনি তাকু বুকুক জরা কড়িখা খাপাং ইয়াখাই পান্দানি খাপাং ইয়াখাই পান্দাও হাইনো হাই বুসকাংনি চা সালো হাইনো হাই গৃঙ্গী কিটিংগী নরক তিয়ার দংনানি বাকি নরক যত কবকনাই নরক গৃঙ্গী চাই খা গৃঙ্গী নরকনি খানো তুংলুলু মারি রুই খানি হামজাকমা ইয়াফারী লামসগী দংনানি বাকি গৃঙ্গী দংনানি বাকি কবকো আপনি বাকি নরক রংসাকনি সাজুক সাজলা সৈনাই রকনো কবকনাই তিয়ার দংনানি বাকি

0: খানায় তো অনেক আনসারটি থাকে বুকু বেলায় খানাতে তো উড়ে চাপ মু নি পান্দা নরক খানায় তো নরক নি হামসাক মা চিনি খাতুং মা ও পান্দা ও হাই না হাই করেন না এনে কক দুগো শাবুদু হ্যালো হ্যালো হ্যালো মানদাইনি সপন রেসাব খানা নাই না দোসা দিয়ে ওয়াতি মেছে মেছে এখন খানাই তুমি দি তিনি পান্দা তাই যে প্রভু খানা দি চিনি আকাশবাণী এফ এম নন বেলাই হামবাই খানার নাই খানাই তুমি রংসাতনি তাকে খুব সঙ্গ খানাই তো বেলাই খানা তো রেসাব নরকাই কেতিংহী অজরাও তেই কেশ কক দুগো গরুং নাইলং সির সাবুত হ্যালো
1: হ্যালো ভাই আম পে করতলা গিরিজাস
0: সাদি দা
1: ও ভাই আং ক যে খান তমে লং না কারখান ও র সম খান বন জানি বাই খুতি আ বাই রুন বলা কেন খান মু চিন্তা কো তো মোটা পক ভাবি না ওয়াজ তো না এখানে ওয়ান যে থাকো পান্ডা হামানি ও গান মে সম পান্ডা কো ভাবি না এটা বা
0: আচ্ছা বেলায় কেন নিবো খানো সুপুং না বাকি যাই তো নাই রেজাপুনি হাফারো

0: রংচাকরি তাকব খুক হেন হাই করি দেয় না ককটুক সব তো হ্যালো হ্যালো
1: হ্যালো ম্যাডাম
0: বেলাই বেলাই খেলো দীপুর কাহাম সাবুং খা
1: হ্যালো ম্যাডাম
0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো খনাই তুমি তাকুক সাদি
1: আং পালে বাংনি সচিন্দ্র দেব্রমা
0: দো দো দো সাদি সাদি
1: দই
2: আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সংবাদের অব্যবহিত পরেই শুনবেন আবারও এফএম উজ্জয়ন্ত আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। তিনি এআই এর ইতিবাচক দিক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি প্রশমনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। উন্নয়নশীল দেশগুলি জোরালো কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি বলে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ভারতের মহিলা কাবাডি দল আজ ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত বিভাগে ভারত পেয়েছে রূপো। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। রাষ্ট্রসংঘ সাধারণ সভার এই অধিবেশনটি বিশ্বাস পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা সবার জন্য কার্যকর রাষ্ট্রসংঘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ সভার এই অধিবেশনে রাষ্ট্রসংঘের 193টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উচ্চপদস্থ প্রতিনিধিরা একত্রিত হচ্ছেন। তারা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে তাদের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরবেন। রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী 81তম এই অধিবেশনে বিশ্ব সহযোগিতার পুনরুজ্জীবন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রায় এগিয়ে নিয়ে যাওয়া এবং শান্তি, মর্যাদা ও সমতার লক্ষ্যে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদেশমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সম্ভাবনাকে কাজে লাগানো, এর সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা এবং এর ঝুঁকিগুলি প্রশমিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরা পেট্রিটিসের সঙ্গে যৌথভাবে সামুদ্রিক নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব সহ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রেক্ষাপটে এআই বিষয়ক একটি অনুষ্ঠানে সভাপতি করার সময় তিনি একথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রসংঘের মঞ্চে ভারত এআই এবং সমুদ্র নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। নতুন দিল্লি ঘোষণাতে এআই সম্পদের গণতান্ত্রিক প্রাপ্যতা নিশ্চিত করা, নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা, মানব সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ এবং অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক কল্যাণে এআই কে কাজে লাগানোর উপর জোর দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী বলেন, সমুদ্র ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা এবং স্বায়ত্তশাসনের বৃদ্ধি, দায় নির্ধারণ, জবাবদিহিতা এবং সংঘাতে তীব্রতা বৃদ্ধির মতো প্রশ্নগুলো সামনে এগিয়ে নিয়ে আসে। বিদেশমন্ত্রী উপসাগরীয় এলাকা এবং লোহিত ও কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ ও নৌযাত্রীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিউ ইয়র্কে গতকাল রাষ্ট্রীয় সংঘ সাধারণ সভার 81তম অধিবেশনের ফাঁকে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা সংক্রান্ত একটি গোষ্ঠীর উদ্বোধনী বৈঠকে তিনি ওমান উপসাগরে অ্যান্টিগুয়া ও বারবুডা জাহাজের ওপর সাম্প্রতিক হামলার উল্লেখ করেন। ওই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়।
1: Just 2 days ago, an Antigua and Barbuda flagged bulk carrier MV Cape Dow was attacked in the Gulf of Oman. An Indian sailor lost his life. In the last few months, commercial shipping and mariners have been subjected to repeated attacks in the Gulf, the Red Sea and its vicinity. From the Black Sea to the Red Sea to the Gulf, attacks on civilian shipping have become a growing cause of concern. These actions that disrupt maritime commerce and cost innocent lives are simply indefensible. We are here to not just highlight this dangerous trend, but to

0: urge the international community to close ranks and deter such attacks.
1: উন্নয়নশীল দেশগুলির জোরালো কণ্ঠস্বর ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসি সংস্কারের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশন চলাকালীন গ্রুপ অফ 77 এর বিদেশ মন্ত্রীদের 50তম বার্ষিক সভায় ভারতের পক্ষে বক্তব্য রাখার সময় তিনি গ্লোবাল সাউথকে কেবল নিয়ম অনুসরণকারী থেকে নিয়ম নির্ধারকের ভূমিকায় উন্নীত করার জন্য সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। বর্ণ পরিচয়ের স্রষ্টা, সমাজ সংস্কারক ও বাংলার নবজাগরণের পুরোধা মহান শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে আজ কলকাতা পুরসভার উদ্যোগে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর উদ্যানে এক অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, ডক্টর সিং জনসাধারণের মধ্যে এবং দেশ সেবায় তাঁর জীবনের অনেকটা অংশ অতিবাহিত করেছেন। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় জল জীবন মিশন, একটি প্রতিবেদন।
2: 2019 সালে চালু হওয়া জল জীবন মিশনের লক্ষ্যই ছিল পানীয় জলকে কেবল শহরের বিশেষ সুবিধা হিসেবে নয়, বরং দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি পরিবারের জন্য একটি মৌলিক পরিষেবা হিসেবে নিশ্চিত করা। শুরুতে মাত্র 16% কিছু বেশি গ্রামীণ পরিবারে কলের জলের সংযোগ থাকলেও 2026 সালের জুন মাস পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 82%। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতার প্রাক্তন অধ্যাপক সুজয়া বসু বললেন, জল জীবন মিশনের ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থাতেও এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে।
3: আমাদের কিন্তু আগে লক্ষ লক্ষ বাচ্চা মারা যেত ডায়রিয়া হয়ে, এবং ডায়রিয়া গুলো কোথেকে হতো? জল ছিল সোর্স। ক্লিন পাইপ ওয়াটার ঘরে ঘরে দিচ্ছেন, জীবন বাঁচছে সে তো বটেই, কিন্তু এই যে ঘন ঘন ডায়রিয়া হওয়া, সেই স্বাস্থ্যের ইম্প্যাক্ট গুলো কিন্তু একেবারে চলে গেল। ওভারঅল ন্যাশনাল হেলথ সেটাকে প্রমোট করছেন।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে ভারতের মহিলা কাবাডি দল উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে ইরানকে 37-34 ফলাফলে হারিয়ে তৃতীয় স্বর্ণপদক জয় করেছে। মহিলা ক্রিকেট এবং 10 মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টের পর এটি ভারতের তৃতীয় সোনা। কাবাডিতে ভারতের পুরুষ দল আজই সোনা জয়ের লক্ষ্যে নামবে। এর আগে 2018 পর্যন্ত টানা 7 বার সোনা জয়ের পর 2023-এর হ্যাংজাও এশিয়ান গেমসে ভারতের পুরুষ দল সোনা জিতেছিল। এদিকে মহিলাদের 50 মিটার রাইফেল থ্রি পজিশনে দলগত বিভাগে ভারত রূপো পেয়েছে। তিলোত্তমা সেন, বিদার্সা বিনোদ এবং আশি চক্সি আজ 1763 পয়েন্ট পেয়ে রৌপ্য পদক লাভ করে। 1773 পয়েন্ট নিয়ে চীন সোনা এবং কাজাখস্তান 1754 পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে। অন্যদিকে ব্যক্তিগত ইভেন্টে 337.3 পয়েন্ট পেয়ে অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হল তিলোত্তমা সেনের। তিনি চতুর্থ এবং বিদার্সা বিনোদ পঞ্চম স্থান লাভ করেন। এই বিভাগেও চীন সোনা পায়। স্কোয়াশে আজ মহিলাদের সিঙ্গলসে অনাহাত সিং অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছেন। বিশ্বের 6 নম্বর জাপানের সাতোমি ওয়াতানাবেকে সেমিফাইনালে 9-11, 11-13, 12-10, 11-6, 11-3 হারিয়ে তিনি ফাইনালে জায়গা করে নেন। পুরুষদের সিঙ্গলসে অভয় সিং 3-0 পাকিস্তানের মোহাম্মদ ইরফানকে হারিয়ে ফাইনালে উঠেছেন। এর আগে জ্যোৎস্না চিনাপ্পা এবং ভিলাফান সেন্থিল কুমার 2-1 হংকং এর কাছে হেরে ব্রোঞ্জ পদক পায়। জাপানের আইচি নাগোয়া এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথন বিভাগে ভারতের ম্যারাথন দৌড়বিদ শাওন বারওয়ালের রৌপ্য পদক প্রাপ্তিতে নতুন ইতিহাস তৈরি হল। 44 বছর পর ভারত এই বিভাগে পদক পেল। 2026 এশিয়ান গেমসে পুরুষদের ম্যারাথনে রৌপ্য পদক পাওয়ায় সাওয়ান বারওয়ালকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, এই অ্যাথলিটের অসাধারণ নৈপুণ্য 4 দশক পর ভারতকে এশিয়ান গেমসের ম্যারাথনের পোডিয়ামে পৌঁছতে সাহায্য করল। ভারতীয় পদকজয়ী ক্রীড়াবিদদের সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেল গুজরাটের ভুজ এবং বিহারের বারাউনের মধ্যে নতুন ত্রিসাপ্তাহিক অমৃত ভারত এক্সপ্রেস চালুর প্রস্তাব অনুমোদন করেছে। 2532 কিলোমিটার দীর্ঘ এই পথে ট্রেনটি গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং বিহারের গুরুত্বপূর্ণ স্থানগুলিকে যুক্ত করবে। 5 দিনের ব্যাংকিং পরিষেবা চালু সহ কয়েকটি দাবিতে ব্যাংক কর্মচারীদের 7টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন্স UFBU আগামী সোম থেকে বুধবার অর্থাৎ 28 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। এদিকে ইএফবিইউ ডাকা টানা 3 দিনের ব্যাংক ধর্মঘটের প্রেক্ষিতে আরবিআই এর নির্দেশ অনুসারে আগামীকাল রবিবার সব ব্যাংক খোলা থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ সভার 81তম অধিবেশনে ভাষণ দেবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 207তম জন্মদিন যথোচিত মর্যাদায় পালিত হচ্ছে। ভারতের মহিলা কাবাডি দল আজ ইরানকে হারিয়ে এশিয়ান গেমসে 3য় স্বর্ণপদক জয় করেছে। খবর পড়া শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে অনুষ্ঠান আমি নারী। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা, বলবেন ধলেশ্বর আগরতলা থেকে মৌসুমী ভট্টাচার্য, ইনি একজন সঙ্গীত শিল্পী।
1: নমস্কার, আমি মৌসুমি ভট্টাচার্য, আগরতলা ধলেশ্বরের নিবাসী। শুরুতেই শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণী বিলুনিয়া কেন্দ্রকে এত সুন্দর একটি প্ল্যাটফর্মে আমার মনের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অত্যন্ত আপ্লুত। আমার ছোটবেলাটা একান্নবর্তী পরিবারেই কেটেছিল। ছোটবেলায় বাবার রেডিওতে গান শুনে আমার নাচার খুব ইচ্ছে হতো। তখন আমার বয়স এই 4-5 বছর। তখন থেকেই নাচের প্রতি আমার এক আলাদা ভালোবাসা জন্মায়, যেটি পরবর্তী সময়ে আমার মায়ের চোখে ধরা পড়ে। মা মনে মনে একজন ড্যান্স আন্টির সন্ধান খুঁজতে থাকে। যাই হোক, তারপর আমি নাচে ভর্তি হলাম। ধীরে ধীরে নাচের প্রতি আমার এক আলাদা ভালোবাসা জন্মায়। তারপর হঠাৎই একদিন আমার দিদা আমাকে একটি হারমোনিয়াম গিফট করে। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। দিদা গান গেতে খুব ভালোবাসতেন, আমার মাও কিছুটা গান জানতেন। মায়ের কাছে আমার প্রথম সঙ্গীতের হাতেখড়ি। আমার দিদার ইচ্ছে ছিল আমি যাতে সঙ্গীত নিয়ে চর্চা করে ভালো একজন শিল্পী হয়ে উঠতে পারি। তারপর থেকে আমি নাচ ও গান দুটি একসাথেই শিখতে থাকি। এই করতে করতে স্কুল জীবন শেষ করে মহাবিদ্যালয়ে প্রবেশ করি। উইমেন্স কলেজ থেকে সসম্মানে ফার্স্ট ক্লাস পেয়ে আমি গ্রাজুয়েট হলাম। তারপর আমার জীবনে আবার শুরু হয় এক নতুন অধ্যায়। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি মিউজিক নিয়ে সরকারি মিউজিক কলেজে আমি ভর্তি হব। এই ক্ষেত্রে আমার বাবার ভূমিকা না বলি না হয়, মাও খুব সাপোর্ট করেছিল আমাকে। বাবার খুব ইচ্ছে ছিল আমি যাতে মিউজিক নিয়ে পড়ি। অবশেষে আমার বাবার ইচ্ছে পূরণ হলো। আমি বর্তমানে শচীন দেববর্মন গভর্নমেন্ট মিউজিক কলেজে রবীন্দ্রসঙ্গীত নিয়ে 4th বর্ষে অধ্যয়নরত। এইভাবে গান নিয়ে এখন আমার জীবন চলছে। এখন আমার জীবনে একটি মাত্রই সাধনা, সঙ্গীত নিয়ে অনেকটা দূর পথ চলা। তাই আগামী দিনে আপনাদের আশীর্বাদ থাকলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।
0: আমার কথা অনুষ্ঠানে শুনলেন সঙ্গীত শিল্পী মৌসুমী ভট্টাচার্যের কথা। উনি ধলেশ্বর আগরতলার বাসিন্দা। আমি নারী অনুষ্ঠানে এবারে দুপুরের আড্ডা। শ্রোতা বন্ধুরা, বর্ষা শেষে ঘন নীল আকাশে যখন সাদা মেঘের আনা গোনা, রোদ্দুরে লাগে সোনার রং, বাড়ির আঙিনা আলো করে ঝরে পড়ে অজস্র শিউলি, নদীর ধারে জমির আলে যখন মাথা দোলায় কাশফুল, তখনই বাঙালির হৃদকমলে জাগে খুশির ঢেউ। কারণ মা দুর্গার আসার সময় হলো। যে শত সমস্যা দুঃখ দারিদ্র্যের মধ্যেও কয়েকটা দিন যেন স্বর্গীয় অনুভূতির সৃষ্টি করে, তাই এখন থেকেই বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে মায়ের আবাহনের প্রস্তুতি। কারণ পুজো যদিও বা 4 দিনের, কিন্তু বাঙালি মহিলাদের কাছে এটা অন্তত মাসখানেকের প্রস্তুতি। আর এই প্রস্তুতির মাঝেই লুকিয়ে আছে আসল আনন্দ। আজকের আড্ডার বিষয়

মহালয়ার আগে থেকেই মহিলাদের পূজা প্রস্তুতি। ঘর পরিষ্কার থেকে রূপচর্চা সব কিছুতেই থাকে বাড়ির মহিলাদের নিখুঁত পরিকল্পনা। প্রথমেই যেটা, সেটা হচ্ছে ঘর পরিষ্কার করা। ঘরের ঝুল ঝাড়া, আসবাবপত্র চকচকে করা, আলমারি গুছিয়ে রাখা, জানালা দরজার কাচ মোছা থেকে শুরু করে ঘরের প্রত্যেকটি কোণ একদম ঝকঝকে করে তোলা হয়। ঘরের পুরনো পর্দা বদলে নতুন পর্দা টাঙানো হয়। বিছানার চাদর, সোফার কুশন কভার, ডাইনিং টেবিলের ম্যাট সব কিছুতেই উৎসবের ছোঁয়া আনা হয়। পূজোর দিনগুলোতে বাড়িতে অতিথি সমাগম লেগেই থাকে, আর তাই আলমারি বা লকার থেকে কাচের সেট বের করা, দামি ক্রোকারি সেট বের করে ধুয়ে রাখা হয়। আর এগুলো করেন সব বাড়ির মহিলারাই। এছাড়া তো পূজোর আয়োজনের যা কিছু, যেমন ঠাকুরের সব বাসনপত্র, কাঁসা পিতলের বাসন, এগুলো লেবু তেঁতুল দিয়ে মেজে চকচকে করে রাখেন। আর এই সময়টায় পার্লারগুলোতে উপচে পড়া ভিড়, কারণ রূপচর্চা তো করতেই হবে। এ সময়ে মহিলাদের কিন্তু বিশ্রাম নেই, এক এক দিন এক একটা কাজে তারা নিজেকে ব্যস্ত করে তোলেন, আর একটু ফাঁক পেলেই পার্লারে। তাদের ত্বক অনুযায়ী গোল্ড ফেসিয়াল, হাইড্রোফেসিয়াল এসব করিয়ে নেন। আবার যাদের একটু টাকা পয়সার একটু টানাটানি আছে, ইচ্ছে থাকলেও যেতে পারেন না পার্লারে, তারা কিন্তু বাড়িতেই প্রাকৃতিক উপাদান যেমন বেসন, টক দই, মধু, লেবুর রস দিয়ে ঘরোয়া স্ক্রাবিং এবং প্যাক ব্যবহার শুরু করেন। পূজার লুকে নতুনত্ব আনতে অনেকেই চুল কাটেন, চুলে নতুন রং বা হাইলাইটস করান। এছাড়া চুলের ক্ষতি রুখতে হেয়ার স্পা বা কেরাটিন ট্রিটমেন্ট, এগুলো কিন্তু মহালয়ার আগেই সেরে ফেলা হয়, যাতে উৎসবের দিনগুলোতে চুল সিল্কি দেখায়, উজ্জ্বল দেখায়। এবারে হাত পায়ের যত্নের কথায় আসছি। এই সময়টা মায়েদের প্রচুর পরিশ্রম করতে হয়, তো হাত পায়ের যত্ন অবশ্যই নিতে হবে। পেডিকিউর, ম্যানিকিউর এগুলো করান অনেকেই। এছাড়া উৎসবের আমেজ যোগ করতে নখে ব্রাইট কালারের নেল পলিশের পাশাপাশি জমকালো নেল আর্ট বা এক্সটেনশন করানোর প্রবণতা কিন্তু এখন তুঙ্গে। আসছি মহিলাদের নানান ব্যস্ততা নিয়ে আরো বলবো, তো একটা গান শুনে নেওয়া যাক।

আরেকটা কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে পুজোর শপিং। মহালয়ার অনেক আগে থেকেই এর তোড়জোড় শুরু হয়ে যায়। কাকে কি পোশাকে মানাবে, বাচ্চাদের জন্য একরকম, বাড়ির মহিলাদের জন্য, পুরুষদের জন্য, সবার জন্যই মানানসই পোশাক কেনা, ঘুরে ঘুরে, সেটা এক বিশাল কাজ। ষষ্ঠী থেকে দশমী মণ্ডপে ঘুরতে যাওয়ার জন্যে কোন পোশাকটা পরে যাবেন সেগুলো ঠিক করা, তার একটি পুঙ্খানুপুঙ্খ ছক তৈরি করে রাখা হয়। কিন্তু বিশেষ করে অষ্টমীর অঞ্জলির জন্যে লাল পাড় সাদা শাড়ি বা গরদ, নবমীর জন্যে বা সপ্তমীর জন্যে অন্য রকমের গ্ল্যামারাস শাড়ি বা ডিজাইনার লেহেঙ্গা বেছে রাখেন। পুজোর কেনাকাটার প্রথম ধাপই হল ব্লাউজের কাপড় কেটে টেইলার্সের কাছে ছোটানো। যদিও এখন অনলাইনে বা দোকানে অনেক ডিজাইনার ব্লাউজ পাওয়া যাচ্ছে, তারপরেও অনেকেই পছন্দ করেন টেইলার্সের কাছ থেকে সেলানো। মহালয়ার অন্তত 15-20 দিন আগে থেকেই দর্জিরা অর্ডার নেওয়া বন্ধ করে দেন, তাই নিখুঁত ফিটিংসের ব্লাউজ, সালোয়ারের অল্টারেশন বা লেহেঙ্গার স্টিচিং মহালয়ার আগেই ঘরে তুলে নেওয়া আবশ্যক। পোশাক কেনা হয়ে গেল, এবার শুরু হয়ে গেল মিক্স অ্যান্ড ম্যাচিং। কোন শাড়ির সাথে জাঙ্ক জুয়েলারি বা অক্সিডাইজড কানের দুল বা ট্র্যাডিশনাল সোনার গয়না পরবেন সেগুলো বেছে রাখা। বাচ্চাদের জন্য ভেবে রাখা হয় কোন পোশাকের সাথে কোন ধরনের জুতো মানাবে। সেই সাথে মহিলাদের মানানসই লেডিস ব্যাগ, সেগুলো গুছিয়ে রাখা হয়। পূজোয় আরেকটা যেগুলো মানে বিশেষ কাজ, সে হচ্ছে ঠাকুরের জন্যে আগেই কিছু তৈরি করে রাখা। যেমন আর কিছুদিন পরেই ঘরে ঘরে নারকেল নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া, মুচমুচে নিমকি, বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে রাখা হয় এবং এয়ার টাইট কন্টেনারে সেগুলো তুলে রাখেন তারা। আবার বিজয়া দশমীতে অতিথিদের আপ্যায়নের জন্যে মিষ্টিও তৈরি করা হয়। পুজোতে সাধারণত বাড়িতে নানান পদের নিরামিষ আমিষ রান্না হয়। সময় বাঁচাতে মহিলারা কিন্তু আগে থেকেই সব মশলা তৈরি করে ফ্রিজে এয়ারটাইট বাক্সে স্টোর করে রাখেন। সে কিন্তু অনেক পরিশ্রমের কাজ। এছাড়া বিভিন্ন টিফিন বা ব্রেকফাস্ট তৈরির জন্যে ডাল, ছাতু বা যে কোনো জিনিস তারা অনেক আগে থেকেই বানিয়ে রাখেন, যেন পুজোর সময় বাড়তি ঝামেলা না হয় বা সময়ের অপচয় না হয়। পুজোর অনেক কাজ মহিলাদের সারতে হয় মহালয়ার আগেই।

এবার একটু আসছি অন্য গানে, যে মহিলাদের সবারই পুজোতে পছন্দের লিস্টে শাড়িটাই আগে, তাই তো? সবার মনে একটাই বাসনা থাকে যে পুজোতে অন্তত একটা দামি শাড়ি হোক, দামি না হোক একটা সুন্দর একটা শাড়ি হোক। হ্যাঁ, সবাই যে এই যে এত পরিশ্রম করলাম একটা শাড়ি অন্তত হোক। তো একটা শাড়ি নিয়েই এবারের আরেকটা পুজোর গান।

সত্যি পুজোতে মহিলাদের কাজের আর শেষ নেই। এ সময়ে বাড়িতে অনেক অতিথি সমাগম হয়, তাদের যত্ন আত্মীর ব্যবস্থাও কিন্তু বাড়ির মহিলাদেরই করতে হয়। এছাড়াও অনেকেরই ঘরের শোভা বর্ধনের জন্যে বাহারি পাতা ফুলের টব ঘরে রাখেন, সেগুলোরও এই সময়টায় যত্ন আরও বেশি করে নিতে হয়। নিড়ানি দিয়ে মাটি আলগা করতে হয়, জমে থাকা জল বের করে দিতে হয়, ঝরা পাতা আগাছা ছিটে দেওয়া, ছত্রাকনাশক স্প্রে করা, আরও কত কি। কারণ সবাই চায় পুজোর সময় বাড়ি ঘর দৌর এগুলোও যেন ঝলমলে থাকে। মহিলারাই মা দুর্গার প্রতিরূপ। মা দুর্গা যেমন দশ হাতে সংসার সামলান, আমাদের ঘরের দুর্গারাও কিন্তু সব কাজ এক হাতে সামলে পরিবারের সবার আনন্দের খেয়াল রাখেন। আসলে বাঙালির ঘরের পুজো আসে মহিলাদের হাত ধরেই, তাই মহিলারাও যাতে এ সময়ে একটু আনন্দে থাকেন, মুখে একটা চওড়া হাসি লেগে থাকে, সেটাও কিন্তু দেখা পরিবারের অন্য সব সদস্যের দায়িত্ব। তো শ্রোতা বন্ধুরা, আজকে দুপুরের আড্ডায় বিষয় ছিল মহালয়ার আগে থেকেই বাড়ির মহিলাদের পূজা প্রস্তুতি। আমি নারী অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, সংবাদের পরে শুনবেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দিতে এবং পরে ইংরেজিতে সংবাদ।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10 হয়ে 58 সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গানীয় অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আপনারা শুনবেন একই সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারলালের সুরারোপিত বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন দোস্তি ছবি থেকে, শিল্পী মাহমুদ রাফি।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনলেন না? দোস্তের ছবি থেকে মাহমুদ রাফির কণ্ঠে গানটির গীতিকার ছিলেন মাজরু। শুনছেন পুরনো হিন্দি ছায়াছবির গানটি অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছেন একই সুরকার লক্ষ্মীকান্ত প্যারালালের সুরারোপিত বিভিন্ন পুরনো হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানে এবারে গানটি আপনারা শুনবেন মুকেশ এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে মিলন ছবি থেকে।

শুনছেন পুরনো হিন্দি সাহিত্যের গানী অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। আজ শুনছেন একই সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারালের সুরারোপিত কিছু পুরনো হিন্দি সাহিত্যের গান। অনুষ্ঠানে এবার আপনারা শুনবেন লতা মঙ্গেশকর এবং সহশিল্পীদের কণ্ঠে সত্যম শিবম সুন্দরম এই ছবি থেকে।

এবার এখানটি আপনারা শুনছেন সরগম ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফি দ্বৈত কণ্ঠে।

শ্রোতাবন্ধুর অনুষ্ঠানের সবশেষ গানটি আপনারা শুনলেন কার্স ছবি থেকে। কিশোর কুমারের কণ্ঠে গানটির গীতিকার হলেন আনন্দ বাগশী। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন অবকাশ রঞ্জন অনুষ্ঠানে পূর্ণ হিন্দি ছায়াছবির গান, একই সুরকার লক্ষ্মীকান্ত প্যারালালের সুরে। আমাদের অনুষ্ঠানে আজকের সবশেষ গান কার্স ছবি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন একই সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারলারের সুরারোপিত বিভিন্ন পুরনো হিন্দি ছায়াছবি থেকে গান অবকাশ রঞ্জন অনুষ্ঠানে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে লোকসঙ্গীত।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে লোকসঙ্গীত। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালায় এখন আপনারা শুনবেন কক্বুরুক অনুষ্ঠান। এতে আজ প্রথমেই শুনবেন টমেটো পরিচর্যা এ সম্পর্কে, এবং তারপরে শুনবেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে কক্বুরুক আধুনিক গান।
1: যেন তিনি ফান্দক মুখেই বাহাই বাহাইকে খাতে ওই টনিমান আবনতই কিসা সেলায়েন ফান্দক মুখেনি সিজন গবাং খেন ফান্দক মুখেই মানথগ আজ জরাও ফান্দক মুখেই বেলাই খেন লায়ো গ্রীষ্ দিখ্লাইনাই রক ফান্দক মুখেই ফালই লাভ মানিয়া অঙ্গ ফান্দক মুখেনি সিজন খেতব বাজার তাই নগরগ সগৈ ক্লাই দমারগ যেন নুগুই দ ফিয়াবা ওলখে ফান্দক মুখেই বেলাই খেন মরগো যেন পাইজানা মুসংব গবাং পাইমানিয়া সিনি হাও জেফ্রো ফান্দক মুখে মানথগিয়া আফ্রো গুবন জাগানি ফান্দক মুখে সিনি অর ফায়ো তাই সিং আবন বেলাই খে দামরই মা পায়ো মানথকমানি জরাও ফান্দক মুখেন খাতে উইনার গৈমানখে যেন চাউইব মানো তাই ফালইব মানো ফাইদি হাইকে বাহাই বাহাইকে ফান্দক মুখেন খাতে উই তনিমান তাই খাতিনা হনকে তামো তামো খাইনা নাই আবনতই সালায়েন ফান্দক মুখেন গরান খাইয়ে খাতে উই নারগৈ মানো কুমুন হায়খেবা বাতি অংজাক ফান্দক মুখেন ফ্রানই সাল গবং মানো তনি মানো পক্ত অংজাক ফান্দক মুখেন খাগৈ কতনি কত চিকুনি চিকন সাইনা নাই আবনি ওলো ফান্দক মুখেন বকংতৈ তাই তলাতৈ ফগুই বিশিংনি বসলৈ কারিউই রা নাই বসলৈ কারিউই পাইমা ওলো ফান্দক মুখেন চিকন চিকনকে রাউই সাতঙ্গ মা ফ্রান্নাই সাতঙ্গ ফ্রানমা ওলো হৈশ হৈশ ফান্দক মুখেন তৈ কুতুঙ্গ দুই মিনিট জরা সম সাউই তনখে সাকানি পাতলা বুকুর্ণ তরক তরকে খুগুই মানো খুগুই পাইমানি ওলোখে নবার হাবিয়াতৈ তিন বিশিঙ্গ দাউই তিন সাপ্তাহ তনি মানো ফান্দক মুখেন পাউডার খাইব খাতে উই নারগৈ মানো পাউডার খাইনা বাকি সাকানি

খোকনানি নাইয়া ফান্তক মুখৈন কাহামকে সৌই তৈ কুতুঙ্গ এক মিনিট চমুই তনুই বিশিংনি বসলৈ কারিমা অল যকপ্রাউই মানা নাই যকপ্রাই পাইমা অল থালিক বলায় তনুই তিন চার দিন সাতুঙ্গ ফ্রানই মানো ওয়াশা উইসু বথাপ মুখৈন ফিলিরনা নাই অল আক রান্ন সুগুই গোড়া খাই তনখে মুই সংফুর রগ কিসা কিসাখে রই চাউই মানো ফান্তক মুখৈন সজ ব খালায়ী খাতে উই নারগী মানো ফান্তক মুখৈন সজ খাইন হানকে কুমন মুখৈন কাহামকে সুই দুই থেকে চার মিনিট তৈ কুতুঙ্গ রোগনা নাই আবুনি উল সাকানি বুকুর মা খোকনাই খুবই পাইখে চিকন চিকনখে হেলেবই বসলৈ খিবিমা উল বতৈ সেবিমা খিবিনাই আবুনি উল মন মাস নামনাই প্রতি এক কেজি মন্ড 200 গ্রাম চিনি 50 গ্রাম সম 1 গ্রাম মশগুড়ি 1 গ্রাম রিসুম 1 গ্রাম পিঁয়াজ তাই দারচিনি লবঙ্গ দালগুই মা মুথুংনাই মুথুংখে রানৈ অর্ডেক ঙৈথাঙ্গ আরো ভিনিগার দালগুই রুমা উলন ফান্তক মুখৈনি সস চাও সস ন সাল কবং মারুমুই বটল দাউই তনি মানো তাই উল রগ চাউই মানো জুস খাইনা হানকে কুমন রগ্ন কাহামকে সুই বকংন চাকর বাইরাউই মাখিবিনাই আবুনি উল ফান্তক মুখৈন লেব্রৈ লেব্বা খ্লায়ী মা হেলেবনাই হেলেবই পাইমা উলখে বতৈ মা সেপনাই আবুনি উল সাকিউই বসলৈ তাই বস্তংন মাখিবিনাই সাইকিউই পাইমা উলখে প্রতি 1 লিটার জুইশ 50 থেকে 60 গ্রাম সমদালগুই 90 ডিগ্রি সেন্টিগ্রেড মুথুঙ্গুই বটল কাহাম নবর হাবে তৈখে দাউই নারগী মানো ফান্তক মুখৈনি সুপ ব সামুই মানো ফান্তক মুখৈন সুপ সামুই ব খাদেউই নারগী মানো সুপ সামনানি ব হাইন কুমন ফান্তক মুখৈন তিন চার মিনিট তৈ কুতুঙ্গ চমুই টনা নাঙ্গ চমুই টনমা উলখে লেব্রৈ লেব দখে হেলেবৈ বসলৈ খিবুই জুইসমা সামো সস মশলা রমা হাইন জুইশ ব মশলা দালগুই মুথুঙ্গুই প্রতি 1 লিটার জুইশ নাংমাসক আরারুত দালগুই সব সামুই মানো ফান্তক মুখৈন চাটনি ব খাইয়ী চাই মানো চাটনি সামনা হানকে কুমন ফান্তক মুখৈন কাহামখে সুই বকং রক্ষাগৈ তৈ কুতুঙ্গ 2-4 মিনিট চমুই মা তরু অল কসাংখে সাকানি বুকুর খুগুই ফান্তক মুখৈন চিকন চিকনখে মা হেলেবনাই প্রতি 1 কিলোগ্রাম 50 গ্রাম চিনি 2 গ্রাম মশগুড়ি পিঁয়াজ হাসিং দালগুই মা মুথুংনাই মুথুংফুরু কলমাং মা টংনাই আবো হাইখে 5 থেকে 10 মিনিট কুটুং খে মুথুং মা উল কুটুংফুরুন বয়ঙ্গ দাউই নারগী মানো নাংখে সাতনিও বিনিগার ব দালগুই রইমানো

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান। এতে আজ প্রথমে শুনলেন টমেটো পরিচর্যা এ প্রসঙ্গে, এবং এরপরে শুনলেন বিভিন্ন শিল্পীদের কণ্ঠে ককবরক আধুনিক গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন কৃষক ভাই এবং বোনদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মাটির স্বাস্থ্য সুরক্ষা। আমরা জানি মাটির স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি ফলন সেভাবে পাবেন না, বা আপনার যে কৃষি সেটাতে ব্যাঘাত ঘটতে পারে। তাই জন্যে মাটির স্বাস্থ্যটাকে আমাদের ঠিকঠাক রাখতে হবে, মাটির স্বাস্থ্যকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। আর এই সুরক্ষিত আমরা কীভাবে রাখব, মাটির স্বাস্থ্য আমরা কীভাবে পরীক্ষা করব, এই সব কিছু জানানোর জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ দাস। নমস্কার ডক্টর দাস।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: এই যে মাটির স্বাস্থ্য সুরক্ষা, এ নিয়ে আজকে আমরা কথা বলতে বসেছি। এই জায়গাতে আমি শুরুতেই বললাম যে মাটির স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তো চাষাবাদ ঠিকঠাক সম্ভব নয়। আপনি শুরুটা কিভাবে করবেন?
2: দেখুন, আমরা স্বাস্থ্য বলতে যখন বলি, স্বাস্থ্য মানে একটা জীবিত কোনো জিনিস নিয়ে আমরা স্বাস্থ্য সচেতন হই। কিন্তু আমরা যদি বলি মাটির স্বাস্থ্য, তাহলে মাটিটা অ্যাকচুয়ালি কৃষক ভাইরা তো বলতে পারবেন যে মাটিটা কিভাবে স্বাস্থ্য, মানে একটা জীবিত, এটা তো প্রাণ নেই, তাহলে কি করে এটা স্বাস্থ্য সম্বন্ধে কিভাবে মানে রিলেশন, কিভাবে স্বাস্থ্য কিভাবে হলো? অ্যাকচুয়ালি মাটির মধ্যে আমাদের অনেকগুলো জীবাণু আছে, যেগুলো হচ্ছে আমাদের বন্ধু জীবাণু। ওই জীবাণুগুলো যদি না থাকে মাটির, কিন্তু আমরা যে খাবারগুলো আমরা কৃষক ভাইরা দিয়ে থাকি, কারণ গাছ কিন্তু সব খাবার কিন্তু মাটি থেকেই নিয়ে থাকে, তাহলে মাটিতে যে যে খাবার রয়েছে, কি রয়েছে না রয়েছে এবং সেগুলো তৈরি করা, সেটার দায়িত্ব কিন্তু এই জীবাণু বন্ধু জীবাণুগুলো আছে।
1: একদমই, মাটি ছাড়া তো আর কৃষি সম্ভব না,
2: সম্ভব নয়।
1: কোন শুধু কৃষি কেন, আমাদের অস্তিত্ব থাকবে,
2: অস্তিত্ব থাকবে,
1: কিন্তু গাছপালা তো সরাসরি মাটির সঙ্গে যুক্ত।
2: যদি কৃষির দিক দিয়ে বলি তাহলে মাটি আমাদের থেকে সত্যি একটা জীবিত জিনিস। যদি ইঞ্জিনিয়ার বলেন রাস্তা বানায়, ওদের কাছে একটা এটা এমনি একটা মাটি, একটা মানে একটা জিনিস যেটা দিয়ে রাস্তা বানাবে, রোড বানাবে, কিন্তু আমাদের কৃষক ভাইদের কাছে বা কৃষি বিজ্ঞানীদের কাছে মাটি একটা জীবিত জিনিস, যেটাকে আমাকে সংরক্ষণ করতে হবে। এটার মধ্যে এক চামচ, আপনি ভাবতে পারবেন না, এক চামচ মাটিতে আমাদের লক্ষ লক্ষ জীবাণু রয়ে গেছে, যেগুলো আমাদের কি করে বিভিন্ন যে খাবারগুলো আমরা দেই, ইউরিয়া বলুন, SSP বলুন, জৈব সার বলুন, সেগুলো খাবারগুলো রূপান্তর করে সেগুলো গ্রহণযোগ্য ফর্মে নিয়ে আসে, যাতে করে গাছ এই মাটি থেকে খাবারটা নিতে সাহায্য হয় বা পেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি কেন বলবো স্বাস্থ্য, এবং এখন দেখুন যে স্বাস্থ্য মানে জীবাণু, এবার জীবাণু স্বাস্থ্য কিভাবে রাখবো, আমি এখন আপনারা তো শুনছেন যে সরকার, ভারত সরকার চাইছে মাটি এই যে পরম্পরাগত বা ন্যাচারাল ফার্মিং শুনতে পাচ্ছেন, তার মানে কি আমাদের মাটির যদি স্বাস্থ্য ঠিক রাখতে হয় সবচেয়ে প্রথম যে জিনিসটা মাটির মধ্যে কিন্তু জৈব কার্বন, যেটা হচ্ছে জীবাণুর খাবার, সেটাকে আমাকে মাত্রাটা বাড়াতে হবে। এবং জৈব কার্বন সেটা কিভাবে বাড়াবেন সেটা কিছুই না, খুবই সহজ ব্যাপার। আপনারা জৈব, যেমন অর্গানিক জাতীয় সার বা জৈব জাতীয় সার, বায়োফার্টিলাইজার, গোবর সার, কেঁচু সার, কম্পোস্ট সার, সবুজ সার আমরা ব্যবহার করে থাকি, যার মাধ্যমে কি প্রচুর পরিমাণে কার্বন রয়েছে। এবং কার্বনটাই কিন্তু একটা বিশেষ একটা খাবার এই জীবাণুর জন্য, যেটাকে শুধু খাবারই নয়, এই কার্বনটা কিন্তু মাটির কিন্তু ধারণ ক্ষমতা, এই জল ধারণ ক্ষমতা বাড়ায়, তারপর মাটির যে ক্ষয় সেটা থেকে রক্ষা করে। আপনি হয়তো দেখবেন ত্রিপুরা মাটি কিন্তু অনেক জায়গায় কিন্তু লাল মাটি, সেখানে কিন্তু জৈব কার্বনের মাত্রাটা খুবই কম। তো সেই ক্ষেত্রে আমি কৃষক ভাইদের বলবো আপনারা ওই জৈব সারের ব্যবহারের মাধ্যমে ওই মাটিটা কিন্তু গ্রহণযোগ্য করে তুলতে পারেন এবং ভালো ফসল পেতে পারবেন ওই মাটিটা থেকে।
1: ওই মাটিতে আমরা যদি গোবর সার বেশি করে প্রয়োগ করি, কিংবা যে রাসায়নিক সারের বদলে যে সমস্ত সারগুলো রয়েছে জৈব সার আমরা ব্যবহার করতে পারি, ওইগুলো আমরা যদি বেশি বেশি করে ব্যবহার করি তাহলে ওই মাটির কালারটাও কিন্তু বদলে যায়।
2: ঠিক। এখন দেখুন, আমাকে কৃষক ভাইদের বলবো আপনারা যে যে জমিগুলো আছে কোনো সময় জমিগুলো খালি রাখবেন না বা ফাইলে রাখবেন না। এখন কোনো অনেক ধরনের ফসল বেরিয়ে গেছে যেগুলো কিন্তু জলের প্রয়োজনও খুব কম। আপনার হয়তো কোনো একটা জমি আছে, এখানে আপনার জলের ব্যবস্থা নেই, কিন্তু সেখানে আমি কিছু কিছু ফসল বলবো এগুলো লাগান, সেখানে কিন্তু জলের, যেমন মিলেট লাগাতে পারেন, সেটার কিন্তু জল প্রয়োজনীয়তা খুবই কম। ঠিক আছে, এবং মাটিটা যদি আপনি ফেলে রাখেন তাহলে কি হবে, কাভার যদি না করে রাখেন মাটিটা কিন্তু ক্ষয় হয়ে যায়। এবং আমরা জানি উপর স্তরে মাটিটা হচ্ছে সবচেয়ে উর্বর মাটি আমরা যেটা বলি, এবং কৃষক ভাইরা যদি এখন ফেলে রাখেন তার ফলে কি হবে, এই যে এখন বর্ষার দিন চলছে যখন তখন বৃষ্টি আসছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনার উপর স্তরে যে মাটিটা সেটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনার উপর মাটিটা আপনি হারিয়ে ফেলছেন। এবং আমরা এখনো দিনে আমরা চাইছি যত কম চাষ দিয়ে মাটিটা যাতে আমরা চাষাবাদ করতে পারি, কারণ বেশি চাষ দিলে কি হবে, মাটির যে গঠনটা কিন্তু ভেঙে যায়, এবং মাটির গঠন ভেঙে গেলে কি আপনি যে খাবারই দেন না কেন সেটা কিন্তু জলের মাধ্যমে ধুয়ে চলে যাবে, ঠিক আছে, জল ধারণ ক্ষমতাটাও কিন্তু অনেকটা কমে যাবে। আরেকটা জিনিস আমরা বলবো ডাইভার্সিফাই, মানে আপনি বিভিন্ন ধরনের ফসল, একই ফসল বারবার একই জমিতে লাগানোটা ঠিক নয়, সেটা আপনি ক্রপ রোটেশন আমরা বলে থাকি, শস্য পরিবর্তন, ঠিক আছে। আপনি ধরুন এবছর ধান লাগালেন, পরবর্তী সময়ে একটা ডাল জাতীয় শস্য আমরা বলি, শস্য পরিবর্তনের মাধ্যমে ডাল জাতীয় শস্য অবশ্যই লাগান, তার মধ্যে ফায়দাটা কী হচ্ছে, লাভটা কী হচ্ছে, আমরা ডাল জাতীয় শস্যের মধ্যে এক ধরনের নোডুল ফর্মেশন হয়, যেটা বাতাস থেকে যে নাইট্রোজেন আছে সেটা কিন্তু ট্র্যাপ করে গাছকে দিতে মাটিতে সাহায্য করে, যেটা আমরা ইউরিয়ার মাধ্যমে যে খাবারটা দিই, নাইট্রোজেন একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান কিন্তু নাইট্রোজেন, সেটা কিন্তু আমরা ইউরিয়ার সারের মধ্যে দিয়ে থাকি। তো সেটাই যে আমরা যদি ডাল জাতীয় শস্য লাগান, ঠিক আছে, সেখানে কিন্তু আপনি ফসলও পেয়ে গেলেন, আপনার মাটির উপর

0: অনেকটা বেড়ে গেছে।
1: আচ্ছা, ডাল জাতীয় ফসল যদি আমরা মানে জমিতে লাগাই তাহলে আমাদের নাইট্রোজেনের পরিমাণটা জমিতে অনেকটা বেড়ে যাবে।
0: যার দরুন আপনার বিনামূল্যে আপনার মাটির যে নমুনা সংগ্রহ করে আপনার মাটির অবস্থা, মাটির মধ্যে কি কি উপাদান আছে, কি কি নেই, কি কি দিতে হবে, আপনি কি ফসল করতে চান, সেটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে কিন্তু আপনার সুবিধা হবে আপনার যে কৃষকের কাছে যে মাটিটা আছে বা জমিটা আছে সেটাতে কোন কোন খাবার বেশি আছে। আমরা জানি একটা গাছ বড় হতে গেলে 16 ধরনের, আমরা অনেকে জানি যে ওই ইউরিয়া, এসএসপি, এমওপি তিনটে খাবার, কিন্তু নয়, গাছ একটা গাছ বড় হতে গেলে ওই মূল খাদ্য অনুখাদ্য মিলে টোটাল 16টি খাবার আমাদের দরকার। সেই খাবারের মধ্যে আমরা কিন্তু 2-3-4 খাবারই দিয়ে থাকি, বাকি খাবারগুলো আমরা দেই না। তো যার ফলে কি হয়, ওই আমরা বলি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য সার, সেগুলোর অভাবে কিন্তু কি হয় আপনার কিন্তু ওই যে ঝরে যাওয়া, উপরের পাতাটা মচকে যাওয়া বা ফুল ঝরে যাওয়া, ফল ঝরে যাওয়া, এগুলো হতে পারে। সেই জন্য আমি বলবো আপনারা কৃষক ভাইয়েরা, আপনারা মাটির নমুনা সংগ্রহ করে প্রতি 2 বছর অন্তর অন্তর মাটিটা পরীক্ষা করে নিন, এবং মাটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনারা শুধু মাটি পরীক্ষাই না, রিপোর্টই পাবেন না, সেখানে কিন্তু একদম আপনার ফসল অনুযায়ী আপনার সুপারিশ দেওয়া থাকবে, আপনি কোন ফসলে কতটুকু কিভাবে দেবেন, কখন দেবেন, কি দেবেন, হ্যাঁ, সেগুলো সব বিবরণ দেওয়া থাকবে। এবং তাছাড়া আপনি যখন আপনার মাটিটা নিয়ে যাবেন ওখানে কিন্তু আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে, হ্যাঁ, আপনার গ্রাম, তহসিল, জেলা, ওরা নোট করবে আপনার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা কিন্তু রেজিস্টার হয়ে গেলে কি হবে, শুধু মাটির রিপোর্টটাই নয়, আপনি পরবর্তী সময়ে যে এই আবহাওয়া সম্পর্কিত যে বার্তাগুলো বা মেসেজগুলো আপনারা কিন্তু যে কোনো ফোনে, স্মার্টফোন দরকার নেই, যে কোনো কিপ্যাড ফোনে এই লোকাল ল্যাঙ্গুয়েজে নিজেদের ভাষায় বাংলা ভাষায় চলে আসবে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে, যে ধরুন আবহাওয়াজনিত সম্পর্ক, তাছাড়া আপনার সয়েল হেলথ রিপোর্ট, তাছাড়া আপনি যদি আপনার খেতে কোনো রোগ পোকার আক্রমণ হলো বা বৃষ্টি হলো, সেইটা কিন্তু একটা যোগাযোগের মাধ্যম হতে পারে ওই SMS এর মাধ্যমে যদি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করা থাকে। তো সেই দিক থেকে আমি বলবো কৃষক ভাইরা, মাটির নমুনাটা খুবই একটা মানে কঠিন ব্যাপার নয়, আপনারা জমি থেকে ধরুন 2-3 জমি আছে তো কোনো ব্যাপার নয়, এখান থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে যদি এক পুঁতিকানিতে আমি বলি 4-5 জায়গায় এলোপাতারিভাবে যেখানে আপনি ফসল লাগান সেখান থেকে 6-10 গভীরতায় কোদাল দিয়ে মাটি সংগ্রহ করে আপনি 6-10 জায়গায় নিতে নিতে ধরুন 6-10 মাটি হলো, সেখান থেকে আপনি ভালো করে মিশ্রণ করে, হ্যাঁ, আগাছা বা পাথর কাঁকড় এগুলা বেছে নিয়ে আপনি মোটামুটি এখান থেকে 500 গ্রামের মাটিটা আপনি নিয়ে ঘরে শুকিয়ে রাখতে পারেন, রোদে দেবেন না, সেটা আপনি পরবর্তী সময়ে একটা কাপড়ের ব্যাগে, হ্যাঁ, বা প্লাস্টিক না ইউজ করাই ভালো, পরবর্তী সময় আপনি বাড়িতে শুকাতে পারেন, না হলে আপনি একটা কাপড়ের ব্যাগে করে নিয়ে আপনি নিকটবর্তী যে কৃষি সহায়ক আছে, BLW আছে, আমাদের প্রত্যেকটা জেলাতে এখন কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তারপরে আমাদের কৃষি দপ্তর আছে, ওদের প্রত্যেকটা জেলাতে এখন সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে, আপনারা ওদের সঙ্গে যোগাযোগ করুন, ওরা কিন্তু মাটিটা সংগ্রহ করার সময় আপনার কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, আপনার নাম, ঠিকানা, গ্রাম, তহসিল, আপনি কী ফসল লাগিয়েছিলেন, কী কী সার দিয়েছেন, হ্যাঁ, আপনি কী ফসল লাগাবেন সেগুলো জিজ্ঞেস করে নথিভুক্ত করে রাখবে, এবং পরবর্তী সময় যখন রিপোর্টটা তৈরি হবে আপনি গিয়েও নিয়ে আসতে পারেন বা আপনার মোবাইলের মাধ্যমে চলে আসবে। এই রিপোর্টটা থাকলে কি হবে, এখনো কিন্তু এই মাটি পরীক্ষাটা আগামী দিনে আমি বলবো আরেকটা জিনিস, এই মাটি পরীক্ষার রিপোর্ট কিন্তু বাধ্যতামূলক হতে যাচ্ছে, বিশেষ করে যখন আপনারা কোনো কৃষক কৃষিভিত্তিক যে কোনো কোনো সাবসিডি নিতে চাইবেন তখন কিন্তু আমরা যেমন রেশন চাল ডাল নিতে গেলে রেশন কার্ডটা লাগে, ঠিক তেমনি কৃষক ভাইদের কিন্তু ওই সাবসিডি, বীজ, সারের সাবসিডি নিতে গেলে কিন্তু সয়েল হেলথ কার্ডের রিপোর্টটা বাধ্যতামূলক হতে যাচ্ছে। তো আপনার অনেক দিকেই লাভ, সেই জন্য আমি বলবো আপনারা মাটিটা পরীক্ষা করে নিন, আপনার রিপোর্টটা আপনার মাটিতে কি কি আছে সেই উপাদানগুলো অকেবল হতে পারেন, হ্যাঁ, মাটির pH কত, অম্লত্ব, ক্ষারত্ব, সেগুলো সম্বন্ধে আপনারা সব জেনে তথ্য পেয়ে যাবেন।
1: তাহলে শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন তো মাটির সুরক্ষায়, মাটির স্বাস্থ্য সুরক্ষায় আমাদের কি কি করা প্রয়োজন, আর হেলথ কার্ড যেটা অর্থাৎ সয়েল হেলথ কার্ড, এটার কত গুরুত্ব। স্যার, যেটা এরপর আপনার কাছে জানতে চাইব যে মাটির স্বাস্থ্য সুরক্ষায় আপনি মাটি পরীক্ষার কথা বললেন, এছাড়া আমরা আর কোন কোন পদ্ধতি অবলম্বন করলে পরে আমার মাটির স্বাস্থ্যটা সুরক্ষিত থাকবে?
0: হ্যাঁ, আমি একটা বললাম ওই যে জৈব সার ব্যবহার করা, রাসায়নিক সার একটু কম ব্যবহার করা শুরুতে বললাম, তারপরে যার মধ্যে আমি কার্বন থাকে, তারপর মাটি পরীক্ষার কথা বললাম, তাছাড়া আমাদের ত্রিপুরার মাটিতে কিন্তু আমাদের কিন্তু মাটিটা কিন্তু একটু অম্ল জাতীয় মাটি, মানে আমাদের বৃষ্টি বেশি হওয়ার ফলে কি হয় আমাদের যে লবণগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে নিয়ে যাওয়ার ফলে কি হয় মাটির একটু অম্লত্ব ভাব বেশি,
1: অ্যাসিডিটিটা
0: বেশি, তো অ্যাসিডিটা যদি বেশি হয় কি হয় সব ফসল ধানটা হয়ে যায় কিন্তু সবজি টবজির ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে, যেমন এই যে আপনার যে সার ফারগুলো, যেমন ফসফরাস

0: পটাশিয়াম অনুখাদ্য ছাড়া কিন্তু গাছ সঠিকভাবে নিতে পারে না মাটি থেকে, মাটিতে আছে কিন্তু গ্রহণযোগ্য ফর্মে নয়। তো সেই কারণে আমি বলবো কৃষক ভাইয়ের একটু চুন ব্যবহার, চুন একটু ব্যবহার করতে এখন সচেতন হয়েছেন কৃষক ভাইয়েরা, তাও বলবো এখন আপনারা মাটিতে চুন ব্যবহার করুন এবং প্রতি কানিতে মোটামুটি আমরা বলি এক টন, কিন্তু এতটা দেওয়া সম্ভব না, অ্যাটলিস্ট 500 থেকে 600 কেজি যদি চুন আপনি প্রতি কানিতে দেন তার ফলে কী হবে আপনার মাটির কিন্তু উর্বরতাটা বাড়বে এবং এই যে অম্লতাটা অনেকটাই কমে যাবে, যার ফলে কী হবে বিশেষ করে ফসফরাসটা কিন্তু আমাদের অনেকটা ঘাটতি রয়ে গেছে এবং জিঙ্ক যেটা একটা মূল মূল খাদ্য সেই এটা থেকেও আপনি নিস্তার পাবেন। তো সেই জন্য চুন দেওয়ার একটা পদ্ধতি আছে, চুনটা আপনার যখন ফসল আমরা ফসল লাগা কেটে নেওয়ার পরে আমরা যখন মূল জমি চাষ দেবো তার আগে কিন্তু এই চুনটা ভালো করে গুঁড়ো করে আপনারা ছড়িয়ে দেবেন, তারপরে কিন্তু চুন দেওয়ার পরে কিন্তু আমাদের একটু জল দিতে লাগে, যদি তস থাকে ভালো, এখন বৃষ্টির দিনে একটু হয়তো তস থাকে, যদি না থাকে আপনাকে কিন্তু জল দিতেই হবে এবং চুন আর জল যখন বিক্রিয়া ঘটে তখন কিন্তু মাটিটা একটু গরম হয়ে যায়, যার ফলে কি হবে আপনার যে ওই যে শত্রু জীবাণুগুলো আছে মাটির নিচে লুকিয়ে থাকে সেগুলো মরে যাবে এবং মাটিটা আপনি তখন 7 থেকে 1 থেকে 2 সপ্তাহ রেখে দেবেন, তার পরবর্তী সময় দেখবেন এই আপনি মূল চাষে আপনি আস মূল চাষ দিয়ে জমিতে তারপরে যে আপনার যে যে সারগুলো দিয়ে আপনি কিন্তু গাছ ফসল লাগাতে পারবেন।
1: অনেক সময় আমাদের কৃষক বন্ধুরা বলে থাকেন যে এবারে ফলন ভালো হয়নি কিংবা ঝিঙে গাছ লাগিয়েছে গাছটা কেমন জানি হয়ে গেছে, পুষ্ট হয়নি, হ্যাঁ, বা লাউ লাগিয়েছে লাউ গাছটা ওইরকম ভাবে বেড়ে ওঠেনি, হ্যাঁ, এরকম সমস্যা কিন্তু আমরা শুনতেই থাকি, হ্যাঁ, যে অনেক লস হয়েছে এবার অনেক খরচা করেছি তারপরেও ফলন পাইনি, এরকমটা হয়ে থাকে। আর এগুলো হয় সাধারণত যে মাটির স্বাস্থ্যটা আমরা পরীক্ষা করি না কিংবা চুন আমরা প্রয়োগ করি না, হ্যাঁ, এসব বিভিন্ন কারণে হয়ে থাকে, তাই তো?
0: ঠিক। আরেকটা জিনিস বলবো, ত্রিপুরা যেহেতু এখন বৃষ্টির দিন এখানে কিন্তু ছত্রাক জাতীয় রোগ গুড়াতে ছিল, বেসিক্যালি ছত্রাক জাতীয় রোগ আমরা দেখে থাকি, যদি বেশি যদি জল যাতে না দাঁড়ায়, যেমন আপনি লাউ গাছের নিচে বললেন জল যদি বেশি দাঁড়ায় তার ফলে কিন্তু ছত্রাক জাতীয় রোগ দেখা দিতে পারে, যখন শিকড়টা কিন্তু পচে যেতে পারে, সেই কারণে আপনি একটু অ্যান্টিফাঙ্গাল দিতে পারেন, সাপ দিতে পারেন, ঠিক আছে, ফাঙ্গিসাইড দিতে পারেন, যার ফলে কি হবে ওই বেশি জল হলে বৃষ্টি হলে জল জমলেও সেটা কিন্তু ওই ছত্রাক জাতীয় রোগটা কিন্তু ছড়ায় না, নাহলে ছত্রাক জাতীয় রোগটা কিন্তু শিকড়টাকে পচিয়ে দেবে। এবং মাটিটা মাঝে মাঝে আমরা বলি ওই এখন দিনে মালচিং পদ্ধতি করি, হ্যাঁ, মালচিংটা বেসিক্যালি আমরা শীতের দিনে করি, হ্যাঁ, যেটা দিনটা আসছে এখন গরম, বৃষ্টির দিনে হয়তো জলটা বেশি থাকে তার ফলে জলটা যেন ভালো ড্রেনেজ অবস্থা, জলটা যেন বেশিক্ষণ না দাঁড়ায় সেভাবে লক্ষ্য রাখতে হবে, উঁচু জমিতে জল তো সাধারণত দাঁড়ায় না, নিচু জমিতে হয়তো জলটা দাঁড়ায়, এগুলো লক্ষ্য রাখবেন। এবং আরেকটা জিনিস ওই যে বলেন ফুল ঝরে যাওয়া আগাছাটা ঝরে যাওয়া সেটা কিছুই নয়, এটা ওই জিঙ্কের অভাবে হয়ে থাকে, আপনারা একটু 10টা সার ব্যবহার করুন, জিঙ্ক চালের বেশি না, 100 থেকে 200 টাকা লাগবে, প্রতি গাছের গুঁড়ায় আমার ওই 1 চামচ 2 চামচ করে দিয়ে দিলে হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনার ওই ফুল ফলটা ঝরে পড়বে না।
1: সবশেষে উপসংহার হিসেবে আপনি কি বলবেন?
0: হ্যাঁ, কৃষক ভাইদের এটাই বলবো যে এখন জমিটা তো আপনাদের, আপনি আপনার পূর্বপুরুষ থেকে যে জমিটা পেয়ে গেছেন, যে স্বাস্থ্যটা পেয়েছেন সেটা আপনিও চাইবেন যে আপনার স্বাস্থ্যটা যেন বজায় থাকে, এবং এই আজকাল কিন্তু আগের থেকে কিন্তু আমরা অনেকটাই কিন্তু দূরে সরে এসেছি, অনেকটাই কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হয়ে গেছে, যার ফলে কিন্তু যার কারণ কি আমরা রাসায়নিক সারের পরিমাণ বেশি ব্যবহার করছি। তো আমি কৃষক ভাইদের এটাই বলবো আপনারা রাসায়নিক সারের প্রয়োগ কম করে আপনার জৈব সার 50-50 করুন, যেটা যেমন 50 কেজি নাইট্রোজেন যদি লাগে 25 কেজি রাসায়নিক সার এবং 25 কেজি জৈব সারের মাধ্যমে আপনারা প্রয়োগ করুন, এবং জৈব সার বাজারে অ্যাভেলেবল আছে, আপনারা নিজেরও বানাতে পারেন কম্পোস্ট সার, জৈব সার, কেঁচু সার, এবং মাটির পরীক্ষাটা আপনারা 2 বছর অন্তর অন্তর একবার করে নিন, এবং শস্য পরিবর্তন, এটা ক্রপ রোটেশন আমি বললাম, ডাল জাতীয় শস্য বা মিলেট জাতীয় শস্য লাগানো আপনার জমিতে, যার ফলে কিন্তু আপনার মাটির স্বাস্থ্যটা ঠিক থাকবে।
1: মাটির স্বাস্থ্য সুরক্ষা ভীষণ রকম প্রয়োজন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলা যে আপনার যে জমিটা রয়েছে তার স্বাস্থ্য ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, স্যার যেটা বললেন চুন প্রয়োগ, তারপর রাসায়নিক সারের পরিবর্তে কম, হ্যাঁ, সেটা কমিয়ে জৈব সারটা বাড়ানো, তাহলে আপনার মাটির যে স্বাস্থ্যটা সেটা জায়গায় আসবে এবং তখন আপনার ফসল নিশ্চিতভাবে ভালো ফলন,
0: ভালো ফলন হবে।
1: অনেক ধন্যবাদ স্যার আপনাকে,
0: নমস্কার।
1: কৃষক বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম মাটির স্বাস্থ্য সুরক্ষা, এই প্রসঙ্গে রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ দাসের সাক্ষাৎকার।

বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় কৃষি ঋণ প্রকল্প হিসেবে পরিচিত। কিষাণ ক্রেডিট কার্ড হল এমন একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে কৃষকরা সহজে এবং দ্রুত কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ঋণ পেতে পারেন। এটি একটি পুনর্নবীকরণযোগ্য কৃষি ঋণ ব্যবস্থা, অর্থাৎ অনুমোদিত সীমার মধ্যে কৃষক প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। সময় মতো ঋণ শোধ করলে আবার সেই অর্থ ব্যবহার করার সুযোগ থাকে। কিষাণ ক্রেডিট কার্ড চালুর প্রধান উদ্দেশ্য হল কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উৎপাদনের জন্য সময় মতো মূলধনের ব্যবস্থা করা, মহাজন বা বেসরকারি ঋণদাতার উপর নির্ভরতা কমানো, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো, কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। কারা এই কার্ডের জন্যে আবেদন করতে পারবেন? যারা আবেদন করতে পারবেন তারা ব্যক্তি কৃষক, যৌথ কৃষক, ভাগ চাষি বা ইজারাদার কৃষক, স্বনির্ভর গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী, দুগ্ধ চাষি, পশুপালক, ছাগল ও ভেড়া পালক প্রভৃতি। এছাড়াও মৎস্যচাষী এবং জলজ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারেন। কি কি কাজে এই ঋণ ব্যবহার করা যায়? কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ ব্যবহার করা যায় বীজ কিনতে, সার ও কীটনাশক ক্রয়ে, জমি প্রস্তুত করতে, সেচের খরচ, কৃষি শ্রমিকের মজুরি, কৃষি যন্ত্র কেনা বা ভাড়া নেয়া, ফসল সংগ্রহ ও সংরক্ষণ, পশু খাদ্য ক্রয়, দুগ্ধ এবং মৎস্য চাষের বিভিন্ন খরচের জন্য অন্যান্য স্বল্পমেয়াদী কৃষি ব্যয়ে। ঋণের পরিমাণ কত হতে পারে? ঋণের পরিমাণ নির্ভর করে কৃষকের জমির পরিমাণ, কি ধরনের ফসল চাষ করা হচ্ছে, উৎপাদন খরচ, পূর্বের ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের মূল্যায়নের উপর। ব্যাংক কৃষকের প্রয়োজন অনুযায়ী ঋণের সীমা নির্ধারণ করে থাকে এবং কয়েক বছর পর্যন্ত সেই সীমা ধাপে ধাপে বৃদ্ধি করা হতে পারে। কিষাণ ক্রেডিট কার্ডের অন্যতম বড় সুবিধা হল কম সুদের হার। কেন্দ্র সরকার কৃষকদের জন্য সুদে ভর্তুকি প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ ছাড়ও পাওয়া যায়, ফলে কৃষকদের প্রকৃত সুদের হার অনেকটাই কমে যায়। সহজ ও দ্রুত ঋণ অনুমোদন হয় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। সুদের হার কম, প্রয়োজন অনুযায়ী একাধিকবার টাকা তোলার সুযোগ, এটিএম বা রূপে কার্ডের মাধ্যমে অর্থ তোলা সম্ভব, কৃষি উৎপাদনে ধারাবাহিক অর্থের যোগান পাওয়া যায়, ফসল নষ্ট হলে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বিশেষ সহায়তার সুযোগ রয়েছে, কৃষকের আর্থিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। আবেদন করতে যা নথিপত্র লাগবে, আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, জমির নথি বা চাষের প্রমাণ, পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর। আবেদন করার পদ্ধতি হচ্ছে, প্রথমত নিকটস্থ ব্যাংক বা সমবায় ব্যাংকে যান, এরপর কিষাণ ক্রেডিট কার্ডের আবেদনপত্র সংগ্রহ করুন, প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা করুন। ব্যাংক জমি ও নথি যাচাই করবে, আবেদন অনুমোদিত হলে কৃষকের নামে কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। যেসব ব্যাংকে এই সুবিধা রয়েছে তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প ভারত সরকারের কৃষক বান্ধব উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি। এটি কৃষকদের স্বল্প সুদে সহজ ঋণ প্রদান করে থাকে, কৃষিকে আরও লাভজনক এবং টেকসই করে তুলছে। অনুষ্ঠানে এতক্ষণ কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে শুনছিলেন কিছু কথা।

শ্রোতা বন্ধুরা, শুনছেন কৃষক ভাই এবং বোনদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। অনুষ্ঠানে প্রথমে শুনলেন মাটির স্বাস্থ্য সুরক্ষায় প্রসঙ্গে একটি আলোচনা, তারপরে শুনলেন কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান।

শ্রোতা বন্ধুরা, শুনলেন কৃষক ভাই এবং বোনদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

তো বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। একটু পরেই 7:05 শুনবেন আপনাদেরই অভাব অভিযোগ এবং পরামর্শদান নিয়ে অনুষ্ঠান সমী পেশু। আপনারা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। রাত 8:05 শুনবেন ফোন ইন লাইভ মনির মতো গান। আপনারা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। 9:00 শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। 9:30 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে অনুষ্ঠান সরগম, শুনবেন সরোদ বাদন শিল্পী আলী আকবর খান। রাত 10:00 শুনবেন 20th এশিয়ান গেমস এর উপর জাপানে অনুষ্ঠিত খেলার তার আলোকপাত। তো জানিয়ে দেওয়া হলো আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আপনাদের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে।

আগামী 8শে সেপ্টেম্বর 2026 ইংরেজি সোমবার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক এক আদেশ বলে দক্ষিণ ত্রিপুরা জেলায় অবস্থিত নির্বাচন ক্ষেত্রসমূহে বিএনএসএস এর অধীন 163 ধারা আইন লাগু করেছে। আদেশনামায় বলা হয়েছে 26শে সেপ্টেম্বর বিকেল 4টা থেকে 29শে সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত নির্বাচন ক্ষেত্রসমূহ এবং ভোট গ্রহণ কেন্দ্রে কোনোরকমভাবে ভোটারদের প্রভাবিত করা যাবে না। নির্বাচনের কাজে নিযুক্ত কর্মী, নিয়োজিত নিরাপত্তারক্ষী এবং বৈধ ভোটার ছাড়া অন্য কোনো ব্যক্তি বিনা অনুমতিতে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ভোট গ্রহণ কেন্দ্রে 200 মিটার এলাকার মধ্যে কোনোরকম সভা সমাবেশ মিছিল করা যাবে না। নির্বাচনের কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো প্রকার যানবাহন ওই এলাকায় প্রবেশ বা চলাচল করতে পারবে না। আইন অমান্যকারীগণ বিএনএসএস এর 126 ধারায় অভিযুক্ত হবেন। ঘোষণাটি শুনলেন।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সন্ধে 5:17। শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের এই পরামর্শদান সম্পর্কিত অনুষ্ঠান নিয়ে। আপনাদের মতামত নিয়ে যে অনুষ্ঠান সমীপে শুরু,

শ্রোত বন্ধুরা আপনারা ফোন করবেন 8731875545 এই নাম্বারে। আমাদের মধ্যে একজন বন্ধু এসে পড়েছেন না,

0: শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন অনুষ্ঠান সম্পর্কিত। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, হ্যালো,
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর শহর থেকে বিশ্বজিৎ পাল।
0: হ্যাঁ বিশ্বজিৎ, কেমন আছো?
1: ভালো আছেন স্যার?
0: ভালো আছি।
1: অনুষ্ঠান সম্পর্কে আমি বলছি যে, মানে 9টা থেকে 10টা সকালে যদি একটা টক শো আলোচনা করা হয় ওটা খুবই ভালো হতো।
0: সকাল 9টা থেকে 10টা?
1: হ্যাঁ, এখন তো আমরা যে মনের মতন গানটা শুনছি হিন্দি, সেটা তো সব দিনে শোনানো হচ্ছে, আর থাকে মানে যে শিশু মেলা এবং বিভিন্ন অনুষ্ঠান শোনানো হচ্ছে, খুবই ভালো লাগছে। এর মধ্যে মানে সপ্তাহে একদিন যদি টক শো করা হয় তাহলে অনেক ভালো হতো।
0: অবশ্যই, তো তোমার পরামর্শ অবশ্যই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। আর
1: হ্যাঁ, তো এগুলি ভালো লাগছে, আর আমরা আকাশবাণীতে তো আমাদের যে মনের যে বাদ সেটা প্রকাশ করতে পারি, অনেক ভালো লাগে। আগে যে লাইভ ফোনিং তো ছিল না, এখন তো সবকিছুই লাইভে বলা যায়।
0: অবশ্যই, তো গঠনমূলক, হ্যাঁ গঠনমূলক আপনারা আলোচনা করবেন, গঠনমূলক পরামর্শ আমাদের দেবেন অবশ্যই,
1: এটাই ভালো লাগে। আর দেখি আরো নতুন নতুন কি কি অনুষ্ঠান আপনারা করেন, এখন যেগুলি আছে এগুলি সবগুলি ভালো আছে। সকালে নটা পনেরোর যে ছোটরা যে কবিতা আর দিদি সেগুলিও শুনতে খুবই ভালো।

0: আচ্ছা, 8টা 15।
1: হ্যাঁ
0: হ্যাঁ, সকাল 8টা 15।
1: আর দেখবেন চেষ্টা করি, ওটা যদি হয় টকশোটা তাহলে আরো অনুষ্ঠান আরো জমানো হবে আর কি।
0: অবশ্যই অবশ্যই, আমরা আপনার পরামর্শ আমরা পাঠিয়ে দেব।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন, শুনতে থাকুন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন, আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। আমাদের পরবর্তী একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, আমরা দেখছি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
2: হ্যালো, আমি শান্তিবাদ থেকে অমিত সিং বলছি।
0: হ্যাঁ অমিত বাবু বলুন।
2: হ্যাঁ বলছি যে আকাশবাণীর বর্তমান আকাশবাণীর যে বর্তমান প্রোগ্রামগুলি খুবই সুন্দর এবং খুবই ভালো।
0: আচ্ছা,
2: তো এখন এগুলিতে খুব একটা পরিবর্তন করার তেমন একটা প্রয়োজন নেই।
0: আচ্ছা,
2: তো আমি একটু চাইছিলাম আর কি সকালে যে হিন্দি সংবাদটা দেওয়া হয় আর কি সকাল 8টা থেকে 8টা 15, একটা ইংরেজি সংবাদ আগে ছিল দিল্লি থেকে
0: কলকাতা,
2: সেটা দেখেছি এখন উঠিয়ে দিয়েছে। আমি কিন্তু অনুরোধ করেছিলাম ইংরেজি সংবাদ বা নিউজ পেপারের যে শিরোনাম এটা মানে প্রচার করার জন্য, আর সকালে যে আট সকালে অনুষ্ঠানটা আছে সেখানে চেষ্টা করে আপনারা একটু দেখতে পারেন যে ত্রিপুরার যে সংবাদপত্রগুলি দৈনিক সংবাদ, সন্ধান বা অন্যান্য আকাশ দেবতীগুলি সেগুলি সংবাদপত্রের শিরোনাম এটা প্রকাশ করা যায় কিনা আর কি। এখন তো অনলাইনের যুগ, প্রত্যেকটা নিউজ পেপারেই অনলাইনে আসলে তাতে সার্কুলেশন
0: আপনার অনলাইনে যে আপডেট সেটা দেয় না, সেটা একটু যখন পত্রিকা ওদের মানে প্রচারিত হয়ে যায় চারিদিকে তখন তারা এটা সাবমিট করে আর কি। তো যার ফলশ্রুতিতে অনলাইনেও আমরা চেষ্টা করেছিলাম, সঠিকভাবে আমরা পেয়ে উঠিনি আর কি। তো অবশ্যই আপনার মতামত রাখছি আমরা।
2: এখনকার যে আধুনিক নাটক গুলি এগুলি আমি দেখেছি বেশিরভাগ আকাশবাণী কলকাতা কেন্দ্রেরই, কিন্তু আসলে এগুলি পুরনো হয়ে গেছে। যেমন সাহেব নতুনত্বটা কম আর কি, মানে
0: নতুন নাটক চাইছেন।
2: হ্যাঁ, নাটক যদি শোনা যেত তাহলে একটু ভালো হতো আর কি।
0: অবশ্যই,
2: এগুলো বেশি বেশি পুরনো হয়ে গেছে।
0: অবশ্যই অবশ্যই, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন।
2: এটাই আমার মতামত। অন্য শ্রোতা বন্ধুরা, আর একটা কথা বলি, এই যে মনের মতো গানের অনুষ্ঠানে আমি নাম বলছি না, শ্রোতা বন্ধু যেই মানে গানের জন্য অনুরোধ করেন আর কি, শুধু ফিল্ম বা ছবিটার নাম বলা এবং লাইনটা বলা, কিন্তু অনেকে দেখা যায় যে আপনার লাইনটা এঙ্গেজ করে অনেকক্ষণ ধরে নানা ধরনের কথাবার্তা চালায়, মানে অনেকটা সময় নষ্ট করে। এটা যাতে একটু মানে শ্রোতাদের জন্য টাইমটা যাতে নির্দিষ্ট করে দেওয়া
0: হয়, সবাই যাতে একটু
2: আছেন বেশ কয়েকজন শ্রোতা এরকম করছেন,
0: সবাই সচেতন থাকা দরকার,
2: এটা যাতে একটু আপনারা সতর্ক থাকেন আর কি।
0: ঠিক আছে, অবশ্যই অবশ্যই, আপনার পরামর্শ আমরা নিলাম। ধন্যবাদ ধন্যবাদ অমিত বাবু। তো আপনাদের যে গঠনমূলক সাজেশন বা যে পরামর্শ, সেই পরামর্শের উপর নির্ভর করে আমাদের অনুষ্ঠান সূচির কিছুটা রদবদল হয়ে থাকে কিছু কিছু সময়। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের পরামর্শগুলি অবশ্যই আমরা পাঠিয়ে দেবো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যারা এ সম্পর্কে অবশ্যই বিবেচনা করবেন, দেখবেন সম্ভবপর হয় কি না। আরেকজন বন্ধু আছেন ফোন লাইনে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যাঁ আমি শুনছি, বলুন কে বলছেন? হ্যাঁ আমি শুনছি। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমার কথা শুনছেন? হ্যালো, শ্রোতা বন্ধু আমার কথা শুনছেন না সম্ভবত। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনার কথা, প্লিজ। আপনি বলুন বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি প্রমোজিৎ বাবু, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ
3: আপনাকে

0: আমি বলি আপনি শুনুন।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: আপনি কথা শুনতে পারছেন?
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে।
0: আমি সমাজ চক্রবর্তী বলছি অসম রাজ্য সিগনেচার থেকে।
1: হ্যাঁ।
0: বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমরা হতে পারছি তারা মত দিতে পারি আপনাদেরকে, ঠিক না?
1: অবশ্যই।
0: আর আমি একটা কথা বলি আপনাকে, আপনাদের আকাশবাণী কর্তৃপক্ষ মহোদয়ের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা স্বর্ণিম অনুষ্ঠান যেগুলো করছেন, যেমন বিশেষ করে হয়তো বা মঙ্গল, বুধ, শুক্র এবং শনিবারে আপনারা মনের মতো গান অনুষ্ঠান করছেন, ঠিক আছে, এবং চক্ষুর অনুষ্ঠান একদিন করছেন রোববার। আমি চাই আপনাদের কাছে যে আপনারা মনের মতো গানের অনুষ্ঠান আপনারা তিন দিন করুন, আর চক্ষু আমাদেরকে দুদিন চক্ষু দিন। আমাদেরকে দুদিন, কারণ দেখুন এই অনুষ্ঠানের সময় কম বা আমরা তো অনেক শ্রোতা বন্ধুরা রয়েছি, তার জন্য আমরা আমাদের সবারও ইচ্ছে আপনাদের সঙ্গে কথা বলবো বা অনুষ্ঠানে মত দেব, তার জন্য মনে করুন হয়তো আজকে আমি পেয়েছি আমি আপনাদের আপনার সঙ্গে কথা বলছি এখানে কিছুটা সময় লেগে যাচ্ছে, অন্য শ্রোতা বন্ধুরা হয়তো বা হাই করছেন লাইন পাচ্ছেন না,
1: ঠিক,
0: তার জন্য মানে হয়তো বা অন্য শ্রোতাদের তো ইচ্ছে আছে আপনাদের সঙ্গে অনুষ্ঠান সম্পর্কে মত দেওয়ার জন্য, তাই দুদিন যদি আপনারা মাসের মধ্যে এই অনুষ্ঠানটি করেন তাহলে আমার মনে হচ্ছে সব শ্রোতা বন্ধুদের জন্য ভালো হবে। আপনারা দেখবেন আপনাদের যদি বিবেচনার মধ্যে যদি ক্ষতি হয় তাহলে আমি যেভাবে বলছি এইভাবে করার জন্য।
1: ধন্যবাদ ধন্যবাদ ব্রহ্মজিৎ বাবু,
0: আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না, আমি শুধু আমি কথাই বলে যাচ্ছি কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না, আর আমার এই যে মত দিচ্ছি আপনার।
1: হ্যাঁ
0: হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা, শুনতে পাচ্ছি।
1: আচ্ছা
0: দাদা শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ লাইনে গন্ডগোল ছিল সম্ভবত,
0: লাইনে গন্ডগোল। এবার আমি বলেছি দাদা দাদা আপনার কথা আসছে, প্রথমে আপনাকে আমি নমস্কার জানাই, আর আমি সমাজী চক্রবর্তী অসম রাজ্যের সিভিল রাখতে বলছি, আর আমি ফোন করছি বিশেষ করে আপনারা সোম মঙ্গল
1: শুনতে পেয়েছি আপনার মনের মতো গান তিন দিন, টক শো দুদিন, আর সময় পেশু দুদিন করতে বলেছেন,
0: এইভাবে যদি করেন তাহলে আমাদের ভালো হবে। কেন জানেন আমরা তো অনেক শ্রোতা বন্ধুরা এখন বেড়ে গেছি, কারণ দেখুন আপনাদের ত্রিপুরা যে অনুষ্ঠান বিলুঙ্গিয়াতে করছেন, আমরা অসম থেকে গোটা ভারতবর্ষ বিভিন্ন রাজ্যতে কিন্তু অংশগ্রহণ করছি, এর জন্য আমি আপনাকে বলছি যে আকর্ষের অনুষ্ঠানটি খুব ভালো একটা অনুষ্ঠান। দেখুন দাদা এই অনুষ্ঠানে আপনারা ভালো ভালো বিষয় রাখেন বা শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, এবং শ্রোতাদের বন্ধুদের কাছে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আপনাদের কাছে অনেক কিছু শিখতে পারি, সেই শেখার জন্য আমরা চাই যে আকাশবাণী থেকে কিছু শিখবো, বহুজনই চাই বহুজনে শেখাই, তার জন্য আপনারা আমার এই অনুরোধটুকু যদি রাখেন আপনাদেরকে আমি ভিন্ন অনুরোধ করছি আপনাদের কর্তৃপক্ষের কাছে যে আমার এই প্রস্তাবগুলো একটু পৌঁছে দেবেন।
1: অবশ্যই অবশ্যই ধন্যবাদ।
0: দুদিন করবেন মনের মতো গানের অনুষ্ঠান, আর দুদিন করবেন এই শ্রোতা শুনেছিস, আর দুদিন শক্তির জন্য বলছি মাসের মধ্যে দুদিন করবেন আর কি,
1: ঠিক আছে আপনার
0: সপ্তাহে দুদিন দেবেন। আশা করি দেখি আমার এই মতটুকু যদি অন্য শ্রোতা বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদেরকে বলবেন,
1: অবশ্যই
0: যদি অন্য কিছু বলেন তাহলে অবশ্যই বলবেন, কারণ দেখুন সবার দৃষ্টিভঙ্গি বা সবার অর্থ সমান হবে না,
1: ঠিক ঠিক,
0: তাই আমাদের মত আপনারা নেবেন অবশ্যই, সেটি আপনাদের কর্তব্য, আর আমাদের মত নিয়ে আপনারা অনুষ্ঠান করবেন,
1: অবশ্যই
0: বললাম।
1: পরামর্শ দিচ্ছেন, গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছেন আকাশবাণীর প্রতি তাদের ভালোবাসার যে আবেদন সেটা তাদের পরামর্শেই বোঝা যায়। অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা তাদের মতামত দিচ্ছেন। হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ কে বলছেন?
2: স্যার আমি উদিপুর থেকে বলছি, আব্দুল যাদব।
1: আব্দুল যাদব?
2: হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা বলুন
2: স্যার। বলছি আপনাদের যে আকাশবাণী বিলোনিয়ার যে অনুষ্ঠান, সবগুলো অনুষ্ঠান খুবই সুন্দর, তার মধ্যে যদি একটু আধটু মানে এই সকালবেলা যারা আমরা বেকার রয়েছি তাদের জন্য যে একটা কর্মখালী সবসময় এইটা দেওয়া হতো, আর তার সাথে সাথে যে লেটেস্ট যে নিউজ গুলি থাকে সেগুলি আজ সকালে অনুষ্ঠানে যদি দেওয়া হতো তাহলে খুব ভালো হতো।
1: আজ সকালে তো মোটামুটি আমাদের যে কারেন্ট নিউজ ছিল এটা দেওয়া হয়, আর কর্মখালী যদি আমাদের হাতে পড়ে অবশ্যই আজ সকালে তো কর্মখালী বিজ্ঞপ্তি দেওয়া হয়।
2: তারপর যারা শিক্ষার্থী রয়েছে এদের জন্য কোন সাবজেক্ট নিয়ে পড়ালেখা করলে আগামী দিনে যে ভবিষ্যৎ সেটা গড়ার জন্য যে একটা ভালো পদক্ষেপ হবে সেই বিষয়ে কেরিয়ার নিয়ে সে যদি অনুষ্ঠান করা যেত অনেক ভালো হতো।
1: ধরুন ধরুন ঠিক আছে অবশ্যই, হ্যাঁ মানে কেরিয়ার কাউন্সিলিং নিয়ে বলছেন।
2: এমনিতে সব অনুষ্ঠান ঠিক আছে বা আকাশবাণী থেকে যা ফোনিং যে কুই ওটা তো আমরা অংশগ্রহণ করি, খুবই ভালো লাগে সবগুলো অনুষ্ঠানে ভালো লাগে।
1: আচ্ছা আচ্ছা তো শুনতে থাকবেন অবশ্যই। হ্যাঁ বলুন।
2: আপনি দেখুন না অ্যান্ড্রয়েডের যুগ, এরপরও আমরা 2007-08 থেকে আমি রেডিও শুনি আকাশবাণী বিলোনিয়া, সেই যে অতীত সেটাকে কোনোভাবে ভুলতে পারছি না। তার মধ্যে আপনারা সবচেয়ে ভালো করেছেন যে মোবাইলে অ্যাপস এর মধ্যে বা ফেসবুক এর মধ্যে আকাশবাণী বিলোনিয়া সবসময় লাইভ থাকে, আমরা বাইরে কোথায় গেলেও ত্রিপুরা বাইরে গেলেও সেখান থেকে শুনতে পাচ্ছি।
1: ডিজিটাল ইন্ডিয়া সঙ্গে আছে
2: আপনাদের সঙ্গে। ডিজিটাল ইন্ডিয়া, হ্যাঁ হ্যাঁ। আর আপনার ভয়েস তো খুবই সুন্দর।
1: ধন্যবাদ
2: আপনাকে, ধন্যবাদ। আমি চাই আকাশবাণী বিলোনিয়া আরো শ্রীবৃদ্ধি হোক, এর সাথে সাথে আগে তো শুধু অল্প কয়েক ঘন্টা অনুষ্ঠান ছিল, কিন্তু এখন দেখলাম অনেকক্ষণ অনুষ্ঠান সম্প্রচার হয়।
1: আমাদের তো সকাল 6টা থেকে শুরু হয়, রাত 10:30 পর্যন্ত তো নরমালি চলে। বিশেষ কোন সরকারি বা দিল্লি থেকে কোনো প্রোগ্রাম থাকলে বা খেলা থাকলে এটা আমাদের রাত 12টাও চলে।
2: হ্যাঁ এগুলো খুবই ভালো লাগে। তার সাথে সাথে যে নিউজ গুলি রয়েছে ন্যাশনাল নিউজ গুলি এবং আমাদের স্টেটের যে নিউজ গুলি সেগুলি সবগুলো যদি সুন্দরভাবে আপনারা যদি সম্প্রচার করেন তাহলে খুব আমরা উপকৃত হব।
1: অবশ্যই চেষ্টা করবো,
2: কারণ আকাশবাণী নিউজ আমরা খুব বিশ্বাস করি। বর্তমানে আপনার নিউজ এর মধ্যে আকাশবাণী নিউজটা সবচেয়ে মানুষ বিশ্বাস করে বেশি,
1: অথেন্টিক অনেকটা।
2: ঠিক আছে স্যার, ভালো থাকবেন।
1: ধন্যবাদ, ধন্যবাদ, সঙ্গে থাকবেন আব্দুল বাবু। শ্রোতা বন্ধুরা, আমরা সমীপিশু অনুষ্ঠানে আপনাদের মতামত, আপনাদের অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিকোণ আমরা জানার চেষ্টা করি। কারণ একটা কথা মনে রাখবেন, শ্রোতা ছাড়া আকাশবাণীর যেমন কোনো মূল্য নেই, আবার পরোক্ষভাবে আকাশবাণীও কিন্তু শ্রোতা ছাড়া মূল্যহীন। তো সেই ক্ষেত্রে একে অপরের পরিপূরক হিসেবে আমরা আছি, তাই আপনাদের সঙ্গে আমাদের মনের যে ভাব সেটা আমরা ব্যক্ত করতে চাই। হ্যালো,
3: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: হ্যাঁ শ্যামল বাবু, কেমন আছেন?
3: আমাদের পূর্ববর্তী শ্রোতা উদয়পুর থেকে বলছিলেন যে এই সত্যি আমরা ইদানিং আমাদের উদয়পুর থেকে কিন্তু আমরা এই সম্প্রচারটা বিশেষ করে যেগুলি নিউজ সম্প্রচার করা হয় দিল্লির থেকে বা কলকাতা থেকে এগুলি শোনা যায় কম।
1: আচ্ছা,
3: কিছু মনে হয় সমস্যা আছে, এমনকি স্টুডিওতে আপনি যে কথা বলছেন সেখানে এটাও কিন্তু কম শোনা যায়।
1: আচ্ছা
3: আচ্ছা, একটা ত্রুটি আমি লক্ষ্য করেছিলাম।
1: বলুন,
3: গত সোমবারের আগের সোমবার কেমন সকালের দিকে যে সকালে 8:00 পরে যে নজরুল গীতি শোনানো হয় 8:20-তে, সেখানে ওই গত সোমবারের আগের সোমবার বলা হয়েছিল নজরুল গীতি পূর্বাধাম, কিন্তু পূর্বাধামের রবীন্দ্রসঙ্গীত শোনানো হয়েছে। দুপুরবেলায় শুনলাম এই কবিতার আকাশ মেঘা বন্দ্যোপাধ্যায়ের কবিতা, সেই পুরী ইয়ে সাঁওতাল ভাষায় যে একটা কবিতা, হ্যাঁ খুব ভালো লাগলো, অত্যন্ত মানে প্রশংসনীয়। এবং এর মধ্যে কয়েকটা আমি কবিতা যে আবৃত্তি রাত্রেবেলাও শুনেছি,
1: বেশ
3: ভালোই।
1: আচ্ছা
3: আচ্ছা, একটা একটা আমার অনুরোধ হলো, আগামী এখন তো পুজো আসছে আর পনেরো বিশ দিন হলো আসছে বাকি, তো এখন ওই আসলে আমরা আশির দশক বা নব্বই দশকে যে পুজোর গান বেরোতো, কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, কুমার শানু, এদের গান কিছু গান যদি আপনারা এই পুজোর সময়গুলিতে বা পুজোর ঠিক আগে যেমন দুপুর বেলার দিকে অথবা সকালে আশু আটটার পরে খবরের পর যে শোনান মাঝে মাঝে, সেখানে যদি শোনান আসলে ভালো লাগবে আর কি।
1: অবশ্যই, মানে পুরোনো দিনের সেই আগের দিনের পুজোর পুজোর যে নস্টালজিক গানগুলি,
3: হ্যাঁ সেটাই। আর অন্যান্য অনুষ্ঠানগুলি তো অবশ্যই ঠিক আছে, তবে এই যে আপনাদের মাঝে মাঝে ফোনে খুব ডিস্টার্ব করে, এটা টেকনিক্যাল প্রবলেম হতেই পারে। আর এই যে সম্প্রচার, যেটা আপনাদের সম্প্রচার, আপনাদের লোকালি মনে হয় বিলোনিয়াতে ঠিক আছে, কিন্তু আমাদের এইদিকে সত্যি একটু সমস্যা হচ্ছে, মানে আমরা কি
1: কম শুনতে পারি না, কম
3: শুনতে শুনতে পারি না।
1: আচ্ছা আচ্ছা,
3: আস্তে খুব আস্তে শোনা হয়, শোনা যায়।
1: আচ্ছা ঠিক আছে, আমরা অবশ্যই এটা জানাবো, আমাদের যে সেকশন আছে ইঞ্জিনিয়ারিং সেকশন, তারা নিশ্চয়ই শুনছেন।
3: সমস্যা হতেই পারে এটা। আর অন্যান্য প্রোগ্রামগুলি খুব আকর্ষণীয় হচ্ছে, আসতে এবার তো শীতকালীন অধিবেশন শুরু হবে, শীতকালীন অধিবেশনে আরো নতুন নতুন প্রোগ্রাম, নতুন নতুন অনুষ্ঠান আপনারা যোগ করবেন
1: অবশ্যই।
3: আর লোকগীতির অনুষ্ঠান একটা আধা ঘন্টার প্রোগ্রাম যদি আপনারা রাখেন, যে কোনো একটা সময় করে একটা আধা ঘন্টা প্রোগ্রাম করলে মানে শুনতে ভালো লাগে। ওই যে সন্ধ্যাবেলায় পনেরো ছটার থেকে ছটা পর্যন্ত পনেরো মিনিটে যে
1: তৃপ্তি
3: থেকে চারটা বা দুটো গান শুনি, শুনে আস নেয় না আর কি,
1: তৃপ্তিটা হয় না আপনাদের, মানে আর একটু বেশি হলে ভালো হয়,
3: আপনার
1: মতামত গুলি আমরা রাখলাম, আমরা অবশ্যই জানিয়ে দেবো উদ্বোধন কর্তৃপক্ষকে। তো ভালো থাকবেন শ্যামল বাবু,
3: নমস্কার
1: নমস্কার নমস্কার। তো বন্ধুরা, আসলে মন উজাড় করে কথা বলার একটা, এটাই একটা হয়তো আমাদের মাধ্যম এই বেতার, আর এই বেতারের মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে মনের ভাব বিনিময় করতে পারি, সোজা সবটা কথাবার্তা আপনাদের সঙ্গে বলতে পারি, ভালো লাগা মন্দ লাগা বলতে পারেন পরিবারের লোক আপনারা, এবং আমরাও সেটা মেনে নেব, এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই সেটা সংশোধন করার চেষ্টা করব। কারণ দেখুন, দর্শনের ভাষায় কোনো মানুষ পূর্ণ নয়, ভুল হতেই পারে। তো যাই হোক, আমরা চেষ্টা করে থাকব আপনাদের ভালো মানের অনুষ্ঠান উপহার দেওয়ার, এবং আমাদের চেষ্টা চলছে অবশ্যই। হ্যাঁ নমস্কার, কে বলছেন?
4: সুমন দুদিন প্রচার করতেন তাহলে খুব ভালো হতো।
1: আচ্ছা,
4: আর একটা প্রশ্ন আছে, এটা যদি ভালো লাগে তাহলে আপনারা মানে রাখতে পারেন।
1: অবশ্যই
4: রিকোয়েস্ট করছি আর কি।
1: অবশ্যই অবশ্যই,
4: এটা হলো যেমন যেমন বুধবার যদি কেউ ফোন করে, এর পরের দিন যাতে ওরা যদি আর মানে ফোন না করেন তাহলে নতুন নতুন শ্রোতা বন্ধুরা মানে ওটা গানের আসলে
1: ভালো বলেছেন। ঠিক আছে, আসলে ঘটনা হচ্ছে এখানে তো আমরা কে ফোন করছেন কে না ফোন করছেন আমরা তো বলতে পারছি না, ফোন ইন প্রোগ্রামে তো সবাই ফোন করে, তো সেই ক্ষেত্রে আমরা তো আর
4: বাজে
1: অবশ্যই ওরা শুনছেন নিশ্চয়ই আপনার কথা শুনছেন, হ্যাঁ অবশ্যই সেটা চিন্তা করলে করবেন,
4: এটা যদি ভালো লাগে আপনি রাখতে পারেন,
1: অবশ্যই অবশ্যই
4: এটা নতুন ছোট বন্ধুরা
1: সুযোগ পায়
4: সুযোগ করতে পারবে, এটা মানে খুবই জনপ্রিয় হবে,
1: অবশ্যই অবশ্যই খুব ভালো বললেন।
4: আর টক শোটা সাথে মানে দুদিন কথা করলে ভালো,
1: অবশ্যই চেষ্টা করব আমরা, অবশ্যই চেষ্টা করব,
4: বলার ছিল আর কি লাগে যে সমস্ত অনুষ্ঠান এখন প্রচার করছেন মানে খুব ভালো লাগে।
1: আচ্ছা
4: এটা বলার ছিল,
1: ধন্যবাদ ধন্যবাদ, সঙ্গে থাকবেন শুনতে থাকবেন। তো শ্রোতা বন্ধুরা আসলে সবাইকে একটু সুযোগ দেওয়া দরকার, আমাদের অসংখ্য গুণমুগ্ধ শ্রোতারা আছেন, সবাই তো কথা বলতে চান, সবাই তাদের মনের ভাব ব্যক্ত করতে চান, তো সেই ক্ষেত্রে আমরা সবাই একই পরিবারের আমরা মানুষ, অবশ্যই হয়তো আমার মধ্যে দিয়ে অন্যের মনের ভাবনাও ব্যক্ত হতে পারে, আপনাদের মধ্যে দিয়ে হতে পারে। হ্যালো হ্যালো
5: সবাই বলছে যে সপ্তাহে দুদিন, ঠিক কথা বলছেন, কারণ দেখুন আমরা শুধু রবিবারে একটা দিন সপ্তাহে পাই আর সেটাও কিন্তু অনেক সময় আমরা যেমন ধরেন মনকিবাক যেদিন থাকে সেদিন আর আমরা মিস হয়ে যায়, তারপরে যেদিন খেলাধুলো থাকে সেটা প্রচারিত হওয়ার কারণে আমরা সেদিন মিস করে দেয়, সেজন্য আমরা 15 দিন বা মাসের মধ্যে ধরেন 3 দিন পেয়ে থাকি, সেজন্য কিন্তু টকশো যদি বুধবার বা শনিবার আগে যেরকম থাকতো এরকম একটা দিন যদি বাড়ানো হয় তাহলে আমাদের পক্ষে খুব ভালো মানে হতো। আর সোমবারে যে মনোরঞ্জনের অনুষ্ঠানটা হয় সেটা যদি একটা রেকর্ডিং অনুষ্ঠান হয় তাহলে ভালো হয়, কারণ রেকর্ডিং এর যদি অনুষ্ঠান হলে আমরা সেখানে কে ফোন করছি না করছি যদি শুনবাবু যে একটু আগে বললেন, তো সেখানে যদি একটা রেকর্ডিং অনুষ্ঠান হয় তাহলে যে শ্রোতা বন্ধু এই সপ্তাহে ফোন করছেন মনোরঞ্জনের অনুষ্ঠানে আর ওনাকে সেটা যদি ফোন করেন ঠিক আছে রেকর্ডিং করানো হবে, কিন্তু সেটা ওনাদের পর্যন্ত কেটে যাবো আর যারা নতুন নতুন পেয়েছেন তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হবে, সেভাবে যদি হয় তাহলে আমি মনে করি ওনাদের অনুষ্ঠানে আরো ভালো হয়ে যাবে।
1: রেকর্ডেড প্রোগ্রাম বলছেন?
5: হ্যাঁ হ্যাঁ সোমবার একটা শুধু তো ওই মনোরঞ্জনের যে অনুষ্ঠানটা হয়
1: মনোরঞ্জনের ক্ষেত্রে
5: সকালের দিকে দেখি অনুষ্ঠান মানে আর যদি প্রথম দিকে তো দেখুন সকালে লাইফ অনুষ্ঠান ছিল আর এখনো অনেক সময় সেটা ঘোষণা করা হয় সকালে যে অনুষ্ঠান ছুটি পেয়ে, কিন্তু সেটা আর হয় না
1: বিষয়বস্তুটা আগে নির্ধারিত করা এখন থেকে মানে অন স্পট করা হয় আর কি, ওই দিনের বিষয়বস্তুর উপর নির্ভর করে সেটা করা হয়।
5: ধন্যবাদ,
1: অবিনাশবাবু ভালো থাকবেন সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আর শ্রোতা বন্ধুকে আমরা বেশি নিতে পারবো না, দেখছি একজন সবশেষ শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে কে আছেন। হ্যালো
6: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
6: মাধবনগর থেকে নারায়ণচন্দ্র মজুমদার।
1: নারায়ণচন্দ্র মজুমদার?
6: স্যার
1: আচ্ছা বলুন নারায়ণবাবু।
6: এতক্ষণ তো সমস্ত বক্তারা বলেছেন সব কিছু ঠিক আছে স্যার, আমারও অনুরোধ স্যার টক শো যে অনুষ্ঠানটা এটা আসলে একটা বিশেষ ই নিয়ে আপনারা আলোচনা করেন, এটা খুব ভালো লাগে, এটাকে আসলে আমার বক্তব্য দিন করেন আমার মনে হয় মানে মানুষ অনেক কিছু জানতে পারবে আপনাদের এই আলোচনার থেকে বিষয় থেকে আর কি। আর প্রশ্ন হচ্ছে স্যার, ওই সূর্যবাবুও বলেছেন নাটকগুলো একদম পুরানো যুগের, এই যে শুনতে শুনতে স্যার বিরক্ত লাগে স্যার, প্রাশম স্যার পরদনু গঙ্গাপুত্র বিশ্ব এরই দেওয়া হয় স্যার।
1: আচ্ছা নতুন
6: সাহেব নাটকটা তো আসলে স্যার এটা পুরানো হইলো বর্তমান যুগের জন্য, এটা অনেক কিছু শিকার আছে পারিবারিক বিষয় নিয়ে। তো এই ধরনের নাটক যদি আপনারা যদি যুক্ত করেন খুব ভালো হবে।
1: আচ্ছা ধন্যবাদ, আমাদের সময় প্রায় শেষের পথে।
6: অনুষ্ঠানগুলি খুব ভালো লাগে স্যার। বিলনিয়া সেন্টারকে স্যার ধন্যবাদ স্যার, নমস্কার।
1: নমস্কার। তো আজকে আমরা এখানে আমরা আমাদের আজকের সমীপেশী অনুষ্ঠানের রীতি টানব আমাদের নির্ধারিত সময়ে শেষের দিকে। তো শ্রোতা বন্ধুরা অনেক অনেকে ফোন করেছেন এবং আরও অনেকে হয়তো ফোন করতে চান। তো যাই হোক, নির্দিষ্ট সময়ের কারণে আমরা হয়তো সবাইকে নিতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনাদের সমস্ত মতামত আমরা লিপিবদ্ধ করলাম এবং সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেব। তারা নিশ্চয়ই সে সম্পর্কে বিবেচনা করবেন গ্রহণযোগ্যতা কোনটা কী আসল বিষয়। তো আপনাদের এই বার্তালাপ এবং আপনাদের মনের ভাবাবেগ ব্যক্ত করার এই সমীপেশী অনুষ্ঠান থেকে আমরা আজকে অনুমতি চাইব। ভালো থাকবেন আগামীর প্রত্যাশায়। শ্রোতা বন্ধুরা একটু পরেই শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদের পর আগরতলা কেন্দ্রের প্রথমে ককব্রক এবং পরে বাংলায় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করেছেন তিনি। প্রযুক্তি এবং উদ্ভাবনকে হাতিয়ার করে ভারত 10% বেশি অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। জাপানের আইচি নাগুয়া এশিয়ান গেমসে আজ কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সোনা জিতেছে। 30টি পদক পেয়ে ভারত বর্তমানে তালিকার 10ম স্থানে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বুথ লেভেল আধিকারিক বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন। পরে বিএলওরা এই নথি এবং তথ্য ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। দিল্লির নির্বাচন সদনে আজ কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এরপর কমিশন জানায় এইআরও বা ইআরও অফিসে আর কাউকে শুনানির জন্য ডাকা হবে না। বিশেষ ক্ষেত্রে ইআরও মনে করলে অনলাইনে শুনানি হতে পারে। কমিশন আরও জানিয়েছে, যদি শুনানির প্রয়োজন হয় তবে ভোটদাতা পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্যকে তার পক্ষ থেকে শুনানিতে উপস্থিত থাকার অনুমতি দিতে পারেন। পশ্চিমবঙ্গ এবং বিহার সহ 20টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতোমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ক্ষেত্রেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার নির্দেশ সর্বসম্মতিক্রমেই জারি করা হয় বলে ফের জানিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়া কোনো ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইলে নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরওর কাছে আবেদন করতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচনী আধিকারিক ইআরওকে এই সমস্ত ভোটারদের নাম নথিভুক্তকরণের জন্য বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে। শ্রমিক, গৃহহীন, দরিদ্র মানুষদের জন্য হেল্প ডেস্ক তৈরি এবং বিশেষ শিবিরের আয়োজন করতে বলা হয়েছে জেলা নির্বাচনী আধিকারিককে। দিল্লিতে এসআইআর নিয়ে কোনো আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা দাখিলের সময়সীমা বাড়িয়ে 30শে অক্টোবর করা হয়েছে। একইভাবে মহারাষ্ট্রের ক্ষেত্রেও যে কোনো দাবি কিংবা আপত্তি দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে, তা বাড়িয়ে 12ই অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের আবহে বিরোধী ইন্ডি জোটের শরিক দলগুলি ফের বৈঠকে বসছে। আগামী বুধবার 30শে সেপ্টেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। বিরোধী শিবিরের সবকটি দলের শীর্ষ নেতৃত্বকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাধারণ মানুষের সাহায্য চাওয়ার অপেক্ষায় না থেকে বিচার ব্যবস্থাকে মানুষের প্রয়োজনে তাদের কাছে পৌঁছতে হবে। বিহারের পাটনায় দেশের প্রথম ভিকটিমস রাইটস সেন্টারের উদ্বোধন করে তিনি বলেন, অনেক ব্যক্তি নিজেদের আইনি অধিকার সম্পর্কে সচেতন নন এবং কোথায় সাহায্য চাইতে হবে সে ব্যাপারেও অবগত নন তারা। ভিকটিমস রাইটস সেন্টারের মাধ্যমে মামলার বিভিন্ন পর্যায়ে নিজেদের আইনি অধিকার সম্পর্কে জানতে পারবে মানুষ। উল্লেখ, বিহারে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির ক্যাম্পাসে তৈরি এই কেন্দ্রটি এক ছাদের নিচে আইনি ও মানসিক সহায়তা এবং পরামর্শ প্রদান করবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, শিশুদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা শুধু জনস্বাস্থ্যের সমস্যা নয়, শিশু সুরক্ষার দিক থেকেও বিষয়টি বিবেচনা করতে হবে। বিহারের পাটনায় আজ মাদক সমস্যা প্রতিরোধ, শৈশব ফিরিয়ে আনা ও শিশুদের যত্ন এবং নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে অংশ নেন তিনি। প্রধান বিচারপতি বলেন, মাদকাসক্ত শিশুদের নিরাপত্তা, চিকিৎসা, কাউন্সেলিং, পুনর্বাসন এবং শিক্ষা ও পারিবারিক জীবনে ফিরে আসার সুযোগ নিশ্চিত করতে হবে।
1: When a child encounters intoxicating substances, education gets interrupted. Family relationship may become strained. Physical and mental health is bound to suffer. And the child would become more exposed to exploitation, violence, trafficking or other forms of abuse. Substance abuse among children must therefore be understood not only as a public health concern, but equally as a child protection concern.
0: প্রযুক্তি এবং উদ্ভাবনকে কাজে লাগিয়ে ভারত 10% বেশি অর্থনৈতিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আইআইটি মাদ্রাসে আজ প্রাক্তনীদের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, অর্থনৈতিক বৃদ্ধি আত্মনির্ভর ও বিকশিত ভারতের যাত্রাকে ত্বরান্বিত করবে। স্টার্ট আপের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনকে কৃষিসহ সর্বক্ষেত্রে পৌঁছতে হবে। ড্রোন এবং প্রযুক্তি নির্ভর ফসল কাটার পদ্ধতি উৎপাদন বাড়াবে এবং কৃষকদের সামনে বৃহত্তর বাজার খুলে দিতে সহায়ক হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আগামীকাল শুনবেন ওয়াকফ সংস্কার নিয়ে বিশেষ আলোচনা। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল দুপুর 1:45 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কেরালামের ভবিষ্যতের জন্য ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং সমবায় ক্ষেত্রে অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে। রাজ্যের কুন্দারায় ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া NCCF এর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই মানুষ একটি পৃথক সমবায় মন্ত্রকের দাবি জানিয়ে আসছিল। নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয় এবং কৃষকদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে।
2: আজাদি সে আব তক দেশ কে সবি কিসানো কা অর কোঅপারেটিভ সেক্টর সে জুড়ে হুয়ে সবি লোগো কা এক মাঙ্গ থা কি কেন্দ্র মে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনে মগর ও পুরা নহি হোতা থা। নরেন্দ্র মোদী জি নে কোঅপারেটিভ মিনিস্ট্রি বনাকর দেশ কে গ্রামীণ বিকাশ, কৃষি বিকাশ আর উইমেন এম্পাওয়ারমেন্ট কে লিয়ে বহুত বড়া কদম উঠায়া।
0: হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী নামে চিত্রিত করে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে একটি মানচিত্র পোস্ট করেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খোলার ব্যাপারে ইরানের 7 দফা শর্ত প্রত্যাখ্যান করার পর ট্রুথ সোশ্যালে এই ছবি পোস্ট করেন ট্রাম্প। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ট্রাম্প বলেছেন, তার শর্ত বা দাবি মানার কোনো সদিচ্ছা তেহরানের নেই। মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা চালানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। উল্লেখ্য, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভা ফাঁকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটনকে 7 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন। প্রয়োজনীয় শর্ত পূরণ হলে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে বলেও জানিয়েছিলেন তিনি। মস্কো এবং কিভ একে অপরের উপর আক্রমণ আরো তীব্র করার পর ইউক্রেনে রাশিয়ার হামলায় আজ অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী বোমা এবং ড্রোন নিয়ে ইউক্রেনের উপর আক্রমণ চালায় রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কিভে তাদের হামলায় মোবাইল ইন্টারনেট সার্ভিস এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থায় সাহায্যকারী একটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া প্রতিদিন আক্রমণ আরো তীব্র করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিকে যুদ্ধ বন্ধ করতে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। চলতি সপ্তাহেই রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে রাশিয়ার উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করে তাদের আয়ের পথ সীমিত করার আবেদন জানান। এদিকে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার এবং শিল্প প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আক্রমণ অব্যাহত রেখেছে। বাংলাদেশের প্রতি বছরের মতো আগামী 16-21 অক্টোবর ধর্মীয় নিষ্ঠা, উৎসাহ ও উদ্দীপনায় দুর্গাপুজো উদযাপিত হবে বলে জানা গেছে। পুজোর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় সারা বাংলাদেশেই প্রস্তুতি চলছে জোর কদমে। বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ঢাকেশ্বরী মন্দিরেও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে উৎসাহের সঙ্গে। আজ মন্দির চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রায় 70টি জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে দেশজুড়ে পুজোর প্রস্তুতি এবং বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি বাসুদেব ধর। পুজো আয়োজনের জন্য ভক্তদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করতেও দেখা যাচ্ছে উদ্যোক্তাদের। জাপানের আইচি নাগুয়া এশিয়ান গেমসে আজ কাবাডিতে ভারতের পুরুষ ও মহিলা দুই দলই সোনা জিতেছে। পুরুষ দল ফাইনালে 40-34 এবং মহিলা দল 37-34 ব্যবধানে ইরানকে পরাজিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছেন। কাবাডি, অ্যাথলেটিক্স, শুটিং ও স্কোয়াশে আজ মোট 7টি পদক জিতেছে ভারত, এর ফলে 4টি সোনা, 12টি রূপো এবং 14টি ব্রোঞ্জ সহ 30টি পদক পেয়ে ভারত তালিকায় দশম স্থানে রয়েছে। অ্যাথলেটিক্সে পুরুষদের ম্যারাথনে রূপো পেয়েছেন সাবান বারওয়াল, 2 ঘন্টা 11 মিনিট 37 সেকেন্ড সময় নিয়ে তিনি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। 44 বছর পর এশিয়ান গেমসে ম্যারাথনে পদক পেল ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। এসআইএর প্রক্রিয়া, যারা নোটিশ পাচ্ছেন তাদেরকে আর শুনানির জন্য হাজির হতে হবে না। বিএলওরা সরাসরি তাদের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন বলে নির্বাচন কমিশন জানিয়েছে। নাম বাদ পড়া ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিশেষ অভিযান চালাবে কমিশন। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

নির্মলেন্দু আচার্য। তিনি কক্তম ভূভাগ্রহা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনাফুং দামচি সাবো আকাশবাণী মন কি বাত পানানি বিশিংতই হাকতর তাই হাকতর ফাতারনি বড় রক বাই ককলাম সালাইয়ান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ককতুমা থুমাই রগনি থুই রিমা হাই সামুং কাহাম খদা ন লাম কোতাল ফুনগান এডিসিনি ভিলেজ কমিটি চংবরেনি খরাং বাই আওয়াইনি সামুং তিনি পাইসখা এশিয়ান গেমস ভারতনি চেলাতাই বুড়ি কাবাডি বদল কাইনিন রাংসাক মেডেল মানখা তাবু ককতুমা সগ্রুবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খনাফুং দামচি সাবো আকাশবাণী মন কি বাত পান্নানি বিশিংতই হাকতর তাই হাকতর ফাতারনি বড় রক বাই ককলাম সালাইয়ান অব মন কি বাতনি ফিল সারা থামচি চার বেরেমনি পান্ডা ও পান্ডা আকাশবাণী তাই দূরদর্শনী বিভাগ নেটওয়ার্ক আকাশবাণী ককতুমা বেদেক ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ ও খনাই মানবেন পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বক্রক নাইখুং এবা ককথুম তাই আওয়াই কক চলাই নগ্নে ইউটিউব চ্যানেল খনাই মানানা পান্ডা পাইমানি ইয়াগুলো আমচাইনি কক বাই খনারে জাগানা ও আমচাইনি পান্ডা

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের সড়ক প্রচার শেষ, ভোট গ্রহণ আগামী 28শে সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের রক্তদান সমাজকে নতুন দিশা দেখাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ও মহিলা উভয় কবাডি দল স্বর্ণপদক লাভ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের সড়ক প্রচার আজ শেষ হয়েছে। আগামী 28শে সেপ্টেম্বর সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন জানিয়েছেন, 44টি ব্লকে 2950টি আসনে ভোট গ্রহণ করা হবে। আগামীকাল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 44টি ব্লক কার্যালয় থেকে 7300-র বেশি ভোটকর্মী 1095টি ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। ভোট গণনা হবে 5ই অক্টোবর। উল্লেখ্য, এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মোট 1640 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এর মধ্যে বিজেপির 81 জন, তিপ্রামথার 1557 জন, সিপিআইএমের 1 জন এবং অন্যান্য 1 জন। খোয়াই জেলার 5টি ব্লক এলাকায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আজ পুলিশ সুপার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি, সিআরপিএফ, আসাম রাইফেলস, বিএসএফ, টিএসআর এর উচ্চপদস্থ আধিকারিকগণ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী আজ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং তথ্য ও সংস্কৃতি দপ্তর আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন যুগ প্রবর্তক, সমাজ সংস্কারক ও মানবতার আলোকবর্তিকা। শিক্ষা বিস্তার, নারী শিক্ষার প্রসার, বিধবা বিবাহ প্রচলন এবং সমাজের কুসংস্কার দূরীকরণে তাঁর অসামান্য অবদান আজ পথ দেখায়। তিনি বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানবতাবাদী চিন্তা শিক্ষা সমাজ সংস্কারের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, শিক্ষিত ও প্রগতিশীল সমাজ গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। তথ্য সংস্কৃতি দপ্তর ও আগরতলা পুর নিগমের 40 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আগরতলা ড্রপগেট স্থিত বিদ্যাসাগর স্মৃতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক মিনারানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ বিদ্যাসাগরের মর্মমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। খোয়াই জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তর ও শিক্ষা দপ্তরের উদ্যোগে খোয়াইয়ের গণকী দ্বাদশ্রেণী বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। উদয়পুরের চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গোমতী জেলা ভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজেও আজ বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের মূল ফটকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস। এরপর একটি আলোচনা সভায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনাদর্শ নিয়ে বক্তব্য রাখেন সারাসীমা দ্বাদশ স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের রক্তদানের মতো সেবামূলক কাজ সমাজকে নতুন দিশা দেখাবে। এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি। আজ তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট আয়োজিত মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করে তিনি এই কথা বলেন। তিনি রাজ্যের সাংবাদিকদের স্বচ্ছতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে, অধিকর্তা বিম্ভিসার ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সম্পাদক সানিদ দেবরায়। অনুষ্ঠানে অ্যাসেম্বলি অব জার্নালিস্টের পক্ষ থেকে হাসপাতালের রোগীদের জন্য 5টি হুইল চেয়ার তুলে দেওয়া হয়। তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরাই বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়ি ধনসিং চৌধুরী মেমোরিয়াল স্কুল মাঠে মেগা চিকিৎসা ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন। ভারতীয় প্রাক্তন সৈনিক লীগের উদ্যোগে এবং আসাম রাইফেলস ও ইন্ডিয়া ক্লাবের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, রাজ্য সরকারের অতিরিক্ত সচিব তরুণ দেববর্মা, সৈনিক কল্যাণ অধিদপ্তরের সহ অধিকর্তা মেজর ডক্টর কাকুলিধর প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে, ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলআরসি, দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হতে চলেছে মন কি বাতের 138তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। নির্বাচন কমিশন আজ নয়াদিল্লিতে আয়োজিত এক বৈঠকে জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বিহার সহ 20টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সফলভাবে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সম্পন্ন হয়েছে। এসআইআরে ভোটার তালিকায় বাদ পড়া ও নতুন নাম অন্তর্ভুক্তির জন্য আগ্রহীরা সংশ্লিষ্ট নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ইআরওদের কাছে আবেদন করতে পারবেন এবং বিএলওরা নাম বাদ পড়া ভোটারদের বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে তা ইসিআই নেট প্ল্যাটফর্মে আপলোড করবেন। কোনো যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন তা সুনিশ্চিত করতে সিইও, ডিইও এবং ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রক জানিয়েছে, আগামীকাল অর্থাৎ রবিবার দেশজুড়ে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি খোলা থাকবে। দেশজুড়ে প্রস্তাবিত 3 দিন ব্যাপী ব্যাংক বন্ধের ঘোষণার ফলে উদ্ভূত গ্রাহক সমস্যার সমাধানে এই পদক্ষেপটি গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশসেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্রীয় সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলস কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে আনা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার সাফল্য নিয়ে আজকের পর্বে শোনা যাক একটি প্রতিবেদন।
1: ছোট ব্যবসায়ীদের স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা। রাস্তার হকার, ক্ষুদ্র বিক্রেতা এবং ছোট ব্যবসায়ীদের ব্যবসা চালিয়ে যেতে ও বাড়াতে এই প্রকল্পের মাধ্যমে ঋণ সহায়তার সুযোগ রয়েছে। নিজের ছোট ব্যবসাকে আরো এগিয়ে নিতে সরকারি নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা গ্রহণ করুন। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ছোট ব্যবসায় নতুন সম্ভাবনা, স্বনির্ভরতার পথে এক নতুন পদক্ষেপ। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: ডিইউআইএফআই এর ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আজ এডিনগরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, সিপিআইএম এর ডুকলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী প্রমুখ। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন আজ আগরতলায় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ন্যাশনাল ফেডারেশন অব রিজিওনাল রুরাল ব্যাংক স্টাফের প্রাক্তন সাধারণ সম্পাদক গণপতি হেগড়ে। সম্মেলনে সংগঠনের আগামী 2 বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় কবাডি দল স্বর্ণপদক জিতল। উভয় দলই ফাইনালে ইরানকে হারিয়ে এই খেতাব অর্জন করল। মেয়েদের 50 মিটার এয়ার রাইফেলে 3 সদস্যের ভারতীয় দল রূপোর পদক জয় করেছে। পুরুষদের ম্যারাথন দৌড়ে শাবান বারোয়াল দ্বিতীয় স্থান অধিকার করে রূপোর পদক জিতেছেন। ভারতের তাজিন্দর পাল সিং ট্যুর পুরুষদের শটপুট ইভেন্টে রৌপ্য পদক জয় করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সব পদকজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এনএসআরসিসিতে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আজ সাংবাদিকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় ছেলেদের এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন যথাক্রমে শুভঙ্কর দাস এবং স্বরূপা নাহা। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের স্বরূপ প্রচার শেষ, ভোট গ্রহণ আগামী 28 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, সাংবাদিকদের রক্তদান সমাজকে নতুন দিশা দেখাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় কবাডি দল স্বর্ণপদক লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
2: শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘরে এখন সময় রাত 8:07। তো শুরু করছি আমার আপনার সকলের প্রিয় অনুষ্ঠান ফোন ইন ডাই মুনের মতো গান। 8731875545 এই নাম্বারে আপনারা ফোন করবেন। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমরা প্রথমেই দেখে নেব। হ্যালো,
3: হ্যালো স্যার, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
3: আমি এই মুহূর্তে আগরতলা থেকে বলছি, সুমন মোহরি।
2: সুমন মোহরি,
3: একদম স্যার।
2: আচ্ছা, তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ফোন ইন লাইভ মনের মতো গানের। আজকে আপনি আমাদের অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু। তো বলুন, কি ছবির গান শুনতে চাইবেন?
3: আমি শুনবো স্যার গুরু দক্ষিণা ছবি থেকে পৃথিবী হারিয়ে গেল মরু সাহারা, এই গানটা।
2: আচ্ছা, আর কারা কারা আছেন আপনার সঙ্গে?
3: আমার সাথে শুনবেন এর মধ্যে অমিত সুর শুনবেন, গোপাল মহাজন, বিশ্বজিৎ পাল শুনবেন, কুমারকার থেকে বুলটি দাস শুনবেন, আর এর মধ্যে যারা রেডিওর পাশে বসে আছেন, মনের মতো গান শুনছেন, তারা সবাই শুনবেন, আর আপনারা শুনবেন।
2: অবশ্যই। তো পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায়, গুরু দক্ষিণা ছবির গান। তো ধন্যবাদ আপনাকে, এবং ঠিক আছে, সঙ্গে থাকবেন। আপনার পছন্দের গান ভেসে আসছে বেতারে, শুনতে থাকুন।
3: শুভরাত্রি।
2: শ্রোতা বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠানের প্রথম বন্ধুকে আমরা সঙ্গে পেয়েছি।

0: শ্রোতা বন্ধুরা, আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন আরেকজন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কেমন আছেন? ভালো আছি। কোন জায়গা থেকে বলছেন? কুমারঘাট থেকে। নামটা বলবেন? বুলটি দাস। কুমারঘাট থেকে। তো বোন বলুন, কি ছবির গান শুনতে চাইবেন? অন্যায় অবিচার ছবির গান। আর কারা কারা আছেন আপনার সঙ্গে?
1: ধন্যবাদ,
0: শুনতে থাকো তোমার পছন্দের গান। নমস্কার, ভালো থাকো।

0: শ্রোতা বন্ধুরা, আমরা পরবর্তী শ্রোতা বন্ধুর সঙ্গে আমরা আলোকপাত করব। তো দেখি আমরা পরবর্তী শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে কে আছেন। হ্যালো
1: হ্যালো, আমি চান্দুয়া থেকে বলছি, অমিত।
0: হ্যাঁ অমিত বাবু,
1: নামটা হচ্ছে রোমান আর গানের লাইনটি হচ্ছে মাঙ্গালুঙ্গা মে তুজি। অমিত আর আমার সঙ্গে শ্রোতা বন্ধু রয়েছেন জন্দল থেকে কৃষ্ণমোহন মুরসিং, মাধবনগর থেকে নারায়ণ মজুমদার, দিল্লি থেকে বিশ্বজিৎ পাল।
0: ওকে, ঠিক আছে অমিত বাবু, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

শুনছেন আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ফোন লাইভ মনের মতো গান। তো অনুষ্ঠানে এবারের আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমরা নিয়ে নেব আমাদের পরবর্তী শ্রোতা বন্ধুকে। হ্যালো হ্যালো হ্যালো, কলসি থেকে গোপাল মহাজন। আচ্ছা, আপনার শব্দটা খুব কম আসছে। কোন ছবির গান, কোন ছবির গান বললেন? গঙ্গা যমুনা সরস্বতী ছবির গান? ঠিক আছে ঠিক আছে গোপাল বাবু, আপনি শুনতে থাকুন আপনার পছন্দের গান। আপনার কথা একদম কম আসছে, ধন্যবাদ, শুনতে থাকুন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ফোন ইন লাইভ মনের মতো গান। পরবর্তী শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন একটু জোরে করে বলবেন, শোনা যাচ্ছে না খুব। সঙ্গীতা দেবনাথ কৈলাস শহর থেকে। হ্যাঁ ভালো আছি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, কি ছবির গান শুনবেন? হ্যাঁ কোন ছবি? ফের ওয়াহি রাত। আচ্ছা, সঙ্গে কারা আছেন?

আচ্ছা, তো ঠিক আছে, আপনার পছন্দের গান আমরা প্লে করছি। আশা করি আপনার সঙ্গে যারা আছেন সবাই শুনবেন, শুনছেন, সঙ্গে থাকবেন।

স্মিত বহিরাজ। শ্রোতা বন্ধুরা, আমরা আজকে এই সন্ধ্যায় গান শুনছি। আমাদের মনের মতো করে পরবর্তী শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? মনাবাত থেকে সীমা? আচ্ছা, তো বলুন কি ছবির গান শুনবেন? গুরুদক্ষিণা? কোন গানটা? আচ্ছা, আর কে কি আছে সঙ্গে? ওকে, শুনতে থাকো তোমার পছন্দের গান গুরুদক্ষিণা ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, পরবর্তী শ্রোতা আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? বিলোনিয়া উত্তর সরাসীমা থেকে বিশ্বজিৎ পাল। হ্যাঁ বিশ্বজিৎ, কি ছবির গান শুনতে চাইবে? নীল নীল নীলাঞ্জনা। ওকে, আর কারা কারা আছেন সঙ্গে? আচ্ছা ঠিক আছে, শুনতে থাকো তোমার পছন্দের গান।

শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী একজন শ্রোতাবন্ধু সঙ্গে রয়েছেন, আমরা দেখছি কে আছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আশুতোষ দেবনাথ কৈলাস শহর থেকে। হ্যাঁ, কি ছবির গান? কম আসছে না? আচ্ছা বলুন, কি ছবির গান শুনতে চাইবেন? হ্যাঁ, কি ছবির গান শুনবেন? হ্যালো, লতাজি এবং আশাজির জুটি করা গান। হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন আপনার পছন্দের গান। ধন্যবাদ, আপনার সাউন্ড খুব কম পাচ্ছি আমরা।

শ্রোতা বন্ধুরা, আমরা শ্রোতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা খুব লো ভলিউম পাচ্ছি, মানে ওদের কথা খুব শুনতে খুব অসুবিধা হচ্ছে। হয়তো নেটওয়ার্ক বা কত কারণ হতে পারে। পরবর্তী শ্রোতা বন্ধুকে আমরা সঙ্গে নেওয়ার চেষ্টা করব। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? একটু জোরে করে বলবেন। মাধবনগর থেকে নারায়ণচন্দ্র বাবু। হ্যাঁ, কি ছবির গান শুনতে চাইবেন? হ্যাঁ, আপনার কথা একদম শুনতে পাচ্ছি না, কি ছবির গান? খুব লো আসছে আপনার কথাগুলি। হ্যাঁ, প্রাণ সজনী ছবির গান? আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করছি। আপনার কথাগুলি মানে খুব কম আসছে, শুনতে পাচ্ছি না সঠিকভাবে আমরা। ওকে, কি জাদু করিল এটা? আচ্ছা আচ্ছা, আমি গেস করলাম, জাস্ট হতে পারে হয়তো। আসলে শোনা যাচ্ছে না আপনার কথাগুলি, একদম পরিষ্কার আসছে না, খুব একদম খুব অল্প ভলিউম আসছে। ঠিক আছে নারায়ণবাবু, ভালো থাকবেন, শুনতে থাকুন আপনার পছন্দের গান, চেষ্টা করছি। শ্রোতা বন্ধুরা, আমরা শ্রোতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, একদম লো ভলিউম আসছে, তারপরেও অনেক সমস্যা হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, আমাদের আরেকজন শ্রোতা বন্ধু ফোন লাইনে আছেন, আমরা দেখে নেব কে আছেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ শুভ সন্ধ্যা। হ্যাঁ অনুপবাবু, হ্যাঁ বলুন।

না, আপনাদের মতো শ্রোতা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পেরে আমরাও খুব খুশি।

হ্যাঁ, তো কি ছবির গানটা শুনতে চাইবেন বলুন? বাহ, দারুণ কুদরত ছবির গান। ওকে, ঠিক আছে, শুনতে থাকুন। অবশ্যই ভালো থাকবেন, শুনতে থাকুন।

শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন ফোন ইন লাইভ মনের মতো গান। আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে ফোন লাইনে আছেন। হ্যালো, নমস্তে। প্রেম সিং সাসোদিয়া, আচ্ছা কহাঁ সে বোল রে? উজ্জৈন মধ্য প্রদেশ সে। তো আপ কোন সা গানা সুননা চাহেঙ্গে? ওয়াও, আর কোন কোন হ্যায় আপকে সাথ? আচ্ছা, ওকে। আপ ক্যা করতে হ্যাঁ? ওয়াও, বহুত আচ্ছা লাগা আপসে বাত করতে হুয়ে। ঠিক হ্যায় তো সুনতে রহিয়ে আপকে পছন্দ কা গানা। ধন্যবাদ।

তো অনুষ্ঠানে আমাদের পরবর্তী শ্রোতা বন্ধু রয়েছেন, আমরা সঙ্গে নেব। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, বেঙ্গালোর থেকে বেনুরাম। হ্যাঁ, ভালো আছি, তুমি ভালো তো? আচ্ছা, ওকে, তো সময় আর নেই, ঠিক আছে, আমরা খুব কাছাকাছি সময়। তো কি গান শুনতে চাইবে বলো? অবশ্যই, তোমার কথা শুনলাম।

আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের নেটওয়ার্কের সমস্ত বন্ধুরাই আছে, বুঝতে পারলাম। তো ভালো থাকবে, শুনতে থাকো তোমার প্রিয় গান ইশক ফরএভার ছবি থেকে, না? ওকে, শুনতে থাকো। ঠিক আছে, শুনতে থাকো।

হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? উদয়পুর মাতাবাড়ি থেকে অপু দেবনাথ। হ্যাঁ অপু বাবু, বলুন, কি ছবির গান শুনতে চাইবেন? মহড়া ছবির কোন গানটা? আচ্ছা, আর কারা কারা আছেন আপনার সঙ্গে? অবশ্যই, আমি তো আছি আপনাদের সঙ্গে। তো ঠিক আছে, ভালো থাকবেন, শুনতে থাকুন। ওকে।

একেবারে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, তো শেষ সব শেষ শ্রোতা বন্ধুকে আমরা সঙ্গে নিব আজকে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ প্রেমজিৎ চক্রবর্তী। প্রেমজিৎ বাবু বলুন, কি ছবির গান শুনতে চাইবেন? এক তুজে কে লিয়ে, অবশ্যই ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। ওকে, ভালো থাকবেন।

মধ্যে দিয়ে শেষ করবো আমাদের আজকের অনিল লেখনের মতো গান। তো বন্ধুরা, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলেছি, তবে টেলিফোনে গোলযোগের কারণে আমরা আপনাদের সঙ্গে সঠিকভাবে বা স্পষ্টভাবে আমরা কথা বলতে পারিনি, যতটুকু আমি শুনেছি বা আপনারা আমাকে কতটুকু শুনেছেন জানি না। তো ভালো থাকবেন এই প্রত্যাশায় আবারও বলবো, একে দুজে কে লিয়ে অবশ্যই আমরা একে অপরের প্রতি আমরা নির্ভরশীল। তো আগামীর অপেক্ষায় আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি সুদীপ্ত অনুমতি চাইছি।

আকাশবাণী বিলোনিয়া। ঘড়ির কাটা এখন রাত 9:25। অনুষ্ঠান মালায় এখন আপনারা শুনবেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার বসে পড়েছি তোমাদের সকলের প্রিয় যুব অনুষ্ঠান যুবমানিতে। অনুষ্ঠানে আজকের পরিবেশনায় আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থার যুব বন্ধুরা। আজকের শিল্পীরা হল দীপশা শীল, অনন্যা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবন্ময় ঘোষ, সায়ন্তিকা বৈদ্য এবং মীনাক্ষী নাথ। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব দীপশা শীলের এবং অনন্যা মজুমদারের কণ্ঠে একটি গান।

0: খুব ভালো হয়েছে। অনুষ্ঠানে এবার শুনব সায়ন্তিকা বৈদ্যের কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি।
1: নমস্কার, কবি প্রমোদ বসুর লেখা আমার কথা। আমায় আপনি চেনেন, আমি অনুজ প্রতিম দাস। আসল বয়স 5, কিন্তু স্কুলে 6+, আমার সবে 1, তবু মিসের সংখ্যা 4। সকাল সন্ধে দুজন দুজন, সপ্তাহে 4 বার পড়তে হয়, 5টি বিষয়, 5 ঘন্টার বেশি। মা বলেছে সাহেব হতে বাবার শিক্ষা দেশি। পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে, হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে। মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি, বাবার স্বাদ পূরণ করতে দাবায় কাটে ছুটি। কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই, তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই। মায়ের সঙ্গে ফি রবিবার ড্রয়িং শিখতে যাই, এসব কাজে পাত সাতলে বেজায় সাজা পাই। সবকিছুতে প্রথম হই, সবাই কিন্তু চান, শেখার ওজন বেড়ে আমার প্রাণ করে আনচান। শেখার চাপে হাঁপায় ছুটি কোন স্থানে বিশ্রাম, বিশাল প্রতিযোগিতার এর হচ্ছে পরিণাম। আমার মতো অনেক আরো অনুজ প্রতিম দাস, নিজের জন্য পায় না কেন একটু অবকাশ।
0: বাহ, খুব ভালো হয়েছে। অনুষ্ঠানে আবারও শুনব দেবন্ময় ঘোষের আরো একটি গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন না যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল আনন্দ স্মৃতি সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। এতে আজ শুনবেন সরোদ বাদন, শিল্পী আলী আকবর খান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ সরগম অনুষ্ঠানে শুনলেন সরোদ বাদন, শিল্পী ছিলেন আলী আকবর খান, শুনলেন রাগ রাগেশ্রী। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়া গেমসের ওপর একটি আলোকপাত দিল্লি কেন্দ্র থেকে।

0: me over here on Satan, Sushant, for the show that's called In the Groove. You just heard the daily highlights of the Asian Games 2026. And now, time for the show. Okay, so this is In the Groove, and in today's episode of In the Groove, I'll be playing a few tracks which are pretty lengthy enough. Well, to begin up with, I'm starting off with the show with Roger Waters, Pink Floyd, Shine On, You Crazy Diamond, Part 1. This is almost 14.
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমসের উপর একটি আলোকপাত দিল্লি কেন্দ্র থেকে। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় রাত 10:21 হয়ে 35 সেকেন্ড। এখন শুনবেন হারানো দিনের গান, শিল্পী শচীন দেববর্মণ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হারানো দিনের গান। শিল্পী ছিলেন সচিন দেববর্মণ। শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল রবিবার 27 সেপ্টেম্বর 2026, প্রতিদিনকার মতো আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায়। 6:05 শুনবেন অমৃতবাণী। সুরাঞ্জলি অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন রাজা গুহের কণ্ঠে। 6:10 6:25 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায় অগ্নিখরাং। আজ সকাল 7টায় 6:45 শুনবেন গীতালেশ্বরের রবীন্দ্রসঙ্গীত শিল্পী পুরবী মুখোপাধ্যায়। 8:15 শুনবেন যা দেখলাম এ জীবনে, এই অনুষ্ঠানটি শুনবেন বিধাননন্দী অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক, এর নিজের জীবনের কথা উদয়পুর গোমতি থেকে। এরপরেই শুনবেন গানের ভুবনে অনুষ্ঠানটি। 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠান হিন্দি ছায়াছবির গানটি অনুষ্ঠান। 10:05 শুনবেন দেশাত্মবোধক গানটি অনুষ্ঠান দেশবন্ধনা। ১০:৩০ শুনবেন লোপা মুদ্রামূত্রের কণ্ঠে সুরভি অনুষ্ঠানে আধুনিক গান। সকাল 11টায় শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রদত্ত মন কি বাত অনুষ্ঠানটি। এর পরপরই শুনবেন এর বাংলা এবং ককবরক রূপান্তর। এই রূপান্তর আবার আপনারা শুনবেন রাত 8:05। এরপরে শুনবেন আগরতলা FM উজ্জয়ন্ত থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান। 2:15 শুনবেন আমার চোখে আকাশবাণী এই অনুষ্ঠানটি। বিকেল 5:10 শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান অবকাশ রঞ্জনী।